তাও তে বুসং হাইনু হাই ফুঙ্ক হাম তিনি সংরং সালো যত্তনন লাম সগো হাইনু হাই তিনি ও ফুঙ্কতাল তে শালকতাল মানমানি জোড়াব ফারি হাইনু হাই তিনি সালো চং চিনি ফুং জড়ানি শালকমা পান্দা ন চেংনানি থাংলায়ানো ফারি লমুরসামুং খানানি সঙ্গে হাইনু হাই শালব্রমনি হাই কেন তিনি তামুকক বর্তমানে তিনি সালাইনি আবনো সাকলাই রিবান চং সাইমেনো তে সাল নই হিংকেনো চিনি ফিয়ক মূ মানমানি সাল হিংকাই চং আবনো রোগীন কিসিসা গরং জাকলাই নাই চং তিনি কক বর্তমা এবার কক সালাইনাই আবংখা তে সালনি নতং শিব ফিয়ক মূ মানানি সাল ন পালাইনানি কক অংখা চং ছয় ছয় খে কবি কবি দা ফিয়ক মূ মানখা আ কক নতনে সালাইনাই ফিয়ক মূ নরকনি ওয়ান সুকমা তৈ তামং না নং সাক সাক ফিয়ক মূ ন ওয়ান সুগি নাই খেঙ্গে ফিয়ক সাক হাইদেমা তং তাবুক চং সাইমানো ওমাহাইকে ভারত হাস্তে ভারত হাকতর তো ইংরেজ রকনি ইয়াকনি ফিয়ক মূ মানখা তে চং যত্ন তং থাকলাইখা ফাদি আং অমসগ্ন সাউইনাই চং ল মুরসামুং খানালাইনি আবনু ল দেশা সবাই শুক্রবৈ নরক বাই গরংনানি সকাং সালায়ানো ফাইকাই অজরাও চং খানালাইলাই কাইসা লমুর সাবমুং বিকঞ্জ মাতিয়ানি খরং বাই সাবসা

0: 아저라오 어부나 하이네 하이디샤 승피나이 증 쇼이쇼이다 비옥 몽만크나 능 따모완수 드몽 가샤 하고더로 다북파노 시크리 쇼크로 기리마니 드몽 코락사 자라이 코락사바 보록 비그라니 바게이 옥 봉게이 마이마차야 야카바 릉노코 탕나니 라마그레 야카바 라마 똥게이 파노 아셉 만야 보노비니 랑푸샤니 개뱅몽 응이똥 칸카이 야카바 코락사 보록 증 자치콘 자트코터 헤니나이 펠라이몽 두비똥 칸카이 쇼이쇼이 오 하 야카바 제사 하 코터 보 쇼이쇼이케데 피옥몽만카나 야카바 잉그레스 록니 약니 요기보 아완 숙몽 뚜리똥쿠나 게 오브노 증 샤라이나이 অবনি কক মাং সং তিনি নিয় কক বথমানি কক মাং অবন নরতম বুঝি মান খাঙ্কাই এবার সানানি নরকনি থানীয় আইডিয়াস রক্তম খাঙ্কাই সাদি চাই শেয়ার খাইদি হাইন হাই করাই হ্যালো ই ফুকাহাম লামসগ
1: উনআশি বছর কাওয়ান তাকলাই পনেরোই আগস্ট ১৯৪৭ যে মানমানি তাকলাই পনেরোই আগস্ট ২০২৬ সংখ্যায় তেন ওরাদিন ২০০ বছর ইংরেজ নিয়াগো যখন ছিল ভারতবর্ষ ইয়াবা যে সময় স্বাধীন স্বাধীনতা মানো আপ্র ত্রিপুরা হাসতে কিন্তু কাইসা স্বাধীন ত্রিপুরা তো মানে যাই হোক ১৯৪৯ সাল যখন এই বড় মার্জার এগ্রিমেন্ট ভারতবর্ষ হাতকা তবে সমগ্র তাও তো ভারতবাসী সমগ্র ভারত সমগ্র ভারতবাসী পরাধীন টংপুর স্বাধীনতা নিবাগে যখন আন্দোলন খাইলাই সঙ্গাফুর ওয়ান সঙ্গানি যে ভারত এক সময় ইয়ক স্বাধীনতা মা খাঙ্কাই চিনি অধিকার মানানো কিন্তু শুধু পলিটিক্যালি রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার চিনি সে মানছি ও চিনি অর্থনৈতিক তারপরে তমুং চামুং যে স্বাধীনতা মান সুকনানি নাংমানি হানি অধিকার মান সুকনা নাংমানি বা খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান বিভিন্ন কিছু মানানোয়ান সুমানি আইনি স্বাধীনতা সংগ্রাম পরাধীন ভারতবর্ষ থেকে ইংরেজনি থেকে খাইছেন হাইকে মানান কিন্তু আর সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রক যেমন ভারতবর্ষ স্বাধীন খাইলাংখা তিনি পুরা ভারতবর্ষ স্বাধীন খাই তাবুক ঠিক সিনতাম নগুইত বর্তমান যে ইস্ট ইন্ডিয়ানি পরিবর্তে তাবুক নিনি টাটা বিরলা আম্বানি বরং ইয়া হচ্ছে ভারতবর্ষ চিনি স্বাধীনতা বড় তো নিজস্ব কোনো তাবুক পর্যন্ত নিনি গ্রাম পাহাড় নাচিদি থাকা নকশ কাহাম করে লামা করে চাটি করে লাইট করে তে করে লামা করে আবু তোমার স্বাধীনতা ও স্বাধীনতা তো সঙ্গে ইয়া স্বাধীনতা নাই মানে স্বয়ং সম্পূর্ণ স্বাধীনতা চিনি আন্তায় সত্তানি বাকি আন্দোলন খাইনে মানা নাঙ্গু আপনার স্বাধীনতা তাম স্বাধীনতা মানখাবা তাক পর্যন্ত সে নিজে মানি কক কক বরক কক সাইতমানি অব ও স্বাধীনতা বাকি আন্দোলন খাইনে নাঙ্কু এক সময় চিনি যে পোশাক যে কানি তকমানি টাং বরক বরক আপনি আন্দোলন খাইনাই আদায় খাইনাই বরক কান্নানি অফিস দিগানাই বরক কান্না স্কুল অফিস কান্না বাড়ি আন্দোলন মা খাই তাবুক তো যেমন কক বরফ তাক পর্যন্ত অস্ত্র তব ছিল সানানি অধিকার গড়ি তাবুক বুঝলি কক বাইজে সরঙ্গাই মা তঙ্ক হা চিনি যে হা হা তাক পর্যন্ত নিজে বুমুং খাইনা থাকতেন চিনি স্বাধীনতা সরি কেউ তাম স্বাধীনতা উনআশি বছর কাওয়ান তাকলাই স্বাধীনতা নিবাগিনে স্বাধীনতা মানমানি 이 또 사진

0: ଉଣାଅଶୀ ବର୍ଷର ଭାରତବର୍ଷିନୀ ବରର ଅସ୍ୱାଧୀନତା ନାଇଁ ବେ ଅମୟା ବୋଲେ ଅମ ସ୍ୱାଧୀନତା ହିଁ ଆମ ମୋ ପରାଧୀନତା ତାପରେ ପରାଧୀନତା ତୁମକୁ ଭରପୁରେ ନିଆଗ ସେତବୁ ଆପାର ଯାକ ପୁରା ସିନି ଭାରତବର୍ଷ ସିନି କୁନ ସ୍ୱାଧୀନ ସେ କରେ ଯଦି ସ୍ୱାଧୀନତା ତ ହାଙ୍ଗାଇ ସେମିତି ଚିନି ବିଶେଷ କହିଲେ ଚିନି ବରକ ଦଫା ଚିନି ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ଚିନି ମିଡ଼ିଆ ରଗ ନୁଗ ବିଭିନ୍ନ କିଛୁ ନୁଗ ହଁ ତା ପର୍ଯ୍ୟନ୍ତ ବସା ଫାଲି ନାଇ ସାମାନ୍ୟ ବୁଇନ୍ଥାନି ମୂଳା ଯା ଅର୍ଥାତ ଖାମୁଂ ତାଙ୍ଗି ମା ତାକୁ ନକ୍ସେ କାହାମ କରିବନି ଟଙ୍ଗନାନି ଯେ ନ ଖାଇବ ନା ନ ଖାଇଛି କରେ ଆ ନ ଖାଇ ଟଙ୍ଗନା ତାଙ୍କ ହାତ କରି କହ ଆଉ ସେ ବନ ଟାଙ୍ଗନାନି ମତ ବନି ନକ୍ସେ କରି କହ ନ ହାତ ନୁଖୁ କୁ ବୋଲେ ମୋ ତା ସ୍ୱାଧୀନତା ଓ ସ୍ୱାଧୀନତା ତ ସେ ନାଇଆ ତିନି ସ୍ୱାଧୀନତା ଏମନ ସ୍ୱାଧୀନତା ନାଙ୍ଗମାନି ସେ ମାନେ ସାବାୟା ନଙ୍ଗବାୟା ଟଙ୍ଗବାୟା ରାଙ୍ଗ ରି ଲେଖାପଡ଼ା ନିନି କକ ସାନାନି ଅଧିକାର ଅନୁଫାନ କରେ ପାଇଛି ସ୍ୱାଧୀନତା এক শ্রেণী পুঁজিপতি আগতা মোক স্বাধীনতা ইয়ার চিনি এসে কোন কুসরি কোন কোন সাইজ মাই আছে চিনি যদি স্বাধীনতা তো হাঙ্কাই চিনি অধিকার যে চিনি হাও টাই যে শাসন ক্ষমতা চিনি আগত নামানি আপন সে মানে স্বাধীনতা কিন্তু অস্বাধীনতা কোন মূল্য কই সেটাও পর্যন্ত কোন স্বাধীনতা মাইনাক সেটাও পরাধীনতা ও সে তঙ্গ যদি স্বাধীনতা তো হাঙ্কাই চিনি হা শাসন খাই কামো চিনিয়াগ ক্ষমতা টঙ্কামো চাকরি ক্ষমতা টঙ্কামো নক টাঙে ক্ষমতা টঙ্কামো মানে লেখাপড়া খাইনি সুযোগ সুবিধা টঙ্কামো বইনার স্বাধীনতা যেমন মাংস বই মাইচা খাই মাংস বই মাইচা নানি অধিকার টঙ্কামো কিন্তু কই আমার কোনো সমান ভাবে কোনো স্বাধীনতা মান মানি নুজা কথা মানি মতে আপনি বাগিনী বেলায় খা কামো উনআশি বছর স্বাধীনতা দিবস পালন খাইনি ক্ষেত্রে অম মানে খা কামানি স্বাধীনতা স্বাধীনতা অমতি স্বাধীনতা নাইয়া স্বাধীনতা নাইও তিনি সমস্ত কিছু অধিকার স্বাধীন ভাবে চলি নানি যে সানানি অধিকার তাব অন্যায় বিরুদ্ধে কক সানানি আর সংবিধান অধিকার চিন্তা পয়েন্ট মাইয়া কো লাখা পেটা খাই যাকো আন্দোলন খাইনানি থাকে তাহলে ও স্বাধীনতা তো নাইয়া গাজে তাকো রক ফারি পূর্ণ স্বাধীনতা বাকি নাই ঠানসা খাই অস্বাধীনতা বিরুদ্ধে তাও আন্দোলন মা খাই নাই বেলা বেলা হামবাই
1: বেলা হামবাই ফুঙ্কাহাম ফেরিতাকতে বুকস চিনি অপুলা বখানি এফ এম সালকামা পান্ডা চাইনহাই অল গরিং ফিনাই ফিয়া তাবুক কিসানি অল চাইনি খরং পান্ডা খানা লাইনানি ফাইচিং থাংলাইয়ানা।

0: মংমান মানি উল কেরং নাই খুংনি সামুংন তুই ভারত নি পুইলা চিফ জাস্টিস চংজাক্ষা হরিলাল জেকি সুন্দাস কানিয়া হনে খরকসা বরক ফাইডি আশুক জরা খালাইকা যাইবুমানী কক যজরাও সা খামক্রাইনি কক খানা থাইসিনে যিনি যিনি খিদমা ইয়াকবা বিষমা ও উক্লগ টিউমার অংমানী দাবুক নগ টিউমার অংগি থাঙ্কা হঙ্কাই টিউমার তামনো হিন আবো কাইসা অ্যাবনর্মেল সেল এবার টিস্যু যে সেল ইয়াকবা টিস্যু হামিয়া আবো চিনি বসাগ চিকন ইসমি তরি ফেগাঙ্কি আবোন টিউমার হেনো গাই যেন টিউমার জুদা জুদা বসাকি থায় অঙ্গি মানো তাবুক যেন খিতমাও বিষমা তলা অংখা অঙ্কাই বহাই বহাই যেন জালফাইমান তাবুক বাক্সা টিউমার ক্যান্সারাস ক্যান্সার অঙ্গি থাঙ্গ এঙ্কাই আহিন বগৈনাই অংদ্র পনরম ইমান খাঙ্কে বেলাই খেন কাতে উইমান নাই তেব জঞ্জাল অংয়ানী সিগাং তাবুক তুমুং অ থায় টিউমার অংখাঙ্কাই যেন বহাইকে সিনি নাই রমদি সাক দুক যেন জালংনাই বহাইকে ব্রুম ব্রুম ন বিষমা একবা ফিকুংতে গদনা দুনকনাই সানানি চেংনাই হাই হর হর কেন বারেনাই হাই বরমানিয়া ইয়াকুং রক বরমানিয়া অংনাই জরা জরাও হাই কেতাইমা হায়ঙ্গিনাই ইয়াকুংয়া কসাং অংনাই হাই বসাকব বিনি কেবেল অংনাই জরা জরাও হিমনানি খাইচিকনানি ব আবজন জালফাইনাই গাই অবহাই রকন বিষমা তে গদনা তে ইয়াকুয়াক বরমায়ংমানি অবন সিনেমারি বিনি গাই তাবুক অমাহাইকে তুমুং জরাও সগাং বারিয়া নরমি মানিয়া হাঙ্কাই অ টিউমার তেরক তেরক খাই তরিনাই অল ইয়াকুং বরমান সুগলিয়া হাঙ্কা হাঙ্কাই ইয়াকুং রক তানসোনা ফানে তানসোনা ফানন নাঙ্গি থাঙ্গো বেলাই বারিখা হাঙ্কাই তুমুং সার্জারি খাইনে নাঙ্গি থাঙ্গা হাঙ্কাই হাঙ্কাই আবনি সকাং তুমুং আবহাই বিষমা রক সামানি ব্রুম ব্রুম ন সাবৈতং হাঙ্কাই বন সয় সয়কে সাইমানানি বাগিনাই এমআরআই জুদা জুদা আমজগমুং তাবুক এমআরআই স্ক্যান খাইমানো হাঙ্কাই এমআরআই স্ক্যাননি বিশিংতি বসক তরখা তরিয়া টিউমার আবো সিনাই হাই চিকন টংসানি ন টিউমার ন তুমুং সার্জারি নি বিশিংতি কাহাম খাই কাহাম গরং খাইনাই নরিমান খাঙ্কে তো বেলাই চাও হাই তুমুং তরি নাই টিউমার বেলাই তরি থাঙ্কা হাঙ্কাই আফ্রংকাই ক্যান্সার হঙ্গে থাঙ্গাই হাই অ ক্যান্সার সেল আবো তে চিনি বসাকি জুদা জুদা ফাইজিং ব সগৈনাই তাবো কিডনি হিন্দি লাংস হিন্দি ব্যাপক ফাইজিংন থাঙ্কা হঙ্কাই আবোন অলখাই কাতিমানানি তুগি থাঙ্গাই হাই বিথি বরাই আবোন টিউমার দা টিউমারিয়া সয় সয়কে সাইমান মানে উলসে বিথি বরাই রক জানানি ইয়াকবা আর টিউমার ন নরে খিবিনানি হাই টিউমার নরমানি উলব সার্জারি তুমুংতে কিসিসা কিসামিসা টিউমার নি যে সেলস রক নঙ্কাঙ্কে আবোন রেডিয়েশন ইয়াকবা রে রেমানি বিশিংতি খাইনাই আবোন মা নর গাবন যেন কিসিসা সাইমান লেখা যেন টিউমার ন তিনাই তিনি সালো
1: আও সাকামক্রানি কক খানামানি উল ফাইদি তাবো সঙ্গ তংবিটি ও মোসাম্বির কাইমানতই থাইজাথানী কক খানালায় মোসাম্বির বুতই এংখাবলাইখেন গতই বন কমলা রব বাকসা বাকসা হনলাইতই ইংজাগো ফিয়াবা কমলানো কসল হাই বন সয় সীমাবাই বানিয়ানি বাকি খাইখে গবং বথাই মানি মাননাই ভারত হাকতর নি যত্ন নিসলাই গবংখে বথাই থাইনেরনি বিশিং বব খবজাগো बेनि साइन्टिफिक मुंखा

0: সাইট্রাস ল্যামটা মোসাম্বির দালথাম দালবড়ি জাতঙ্গ রমদি রংপুরি রঙ্গাপুরি সাটগুড়ি জেম্বেরি আকরক মোসাম্বির কাইনানি বাকি সৈ সৈ জরা অংখা জুন তানি তাল নিসিমি সেপ্টেম্বর তাল জরা মোসাম্বির কাইনানি বাকি ওয়াতেই নাঙ্গ সেন্টিমিটার দক্সি নিসিমি স্নিসিবা কসাক হাতে দোয়াস হা আবহাই হারক ও মোসাম্বির কাইনানি বাকি বেলাকে কাহামকু বথাই গবাং মাননানি বাকি হানি পিএইচ ইয়া হানমানি ন 6.5 নিসিমি 7.5 অংনানি নাঙ্গো তে হাবো আমজগৈ নাইখেকে বেলাইখেনো চাও ফ্লেমিং বাই ক্ষেত এবাকে থাই রকনো তিয়ার খাই কেবা চাও জাবরা ববরা রক সাবসুত্রা কেই মাতনি নাই ফাংসারা কাইনানি বাকি ফুট কাইনিসি নিসিমি কাইনিসি নই হাকসাল খে মা কাইনাই হাকর কেবেং কুথু কুয়ার উনানি নাঙ্গো ফুট কাইথাম ফাংসারা বিশিকনি অংখাকে বা বেলাখিনো চাও বুফাং ডাক্তি নতরনানি লকনানি বাকি বেদেক বুপরা তে বলাইর শান্তি উই মা খিবিনাই তমুং জুন তালনিসিমি সেপ্টেম্বর তালনি জরাও মশামির কাইখাকে নাইট্রোজেন হনেই বিটি আবো মার্চ তাই অক্টোবর তালো ওয়াইনি দুস রানানি নাংনাই ফিয়াবা মস্কি রক ফসফরাস পটাস আবরকে অক্টোবর তালো মা রানাই আবো রানানি নাঙ্গো বুফাং ইয়াফাংনি সেন্টিমিটার স্নিসিবানি হাকসালো খে আবোনো কারিব ম্যাঙ্গানিজ ফোটা বা পার্সেন বুরন ফোটা সা পার্সেন সাপ্লুই স্প্রে খাইব রানানি নাংনাই তানি বাকিংকে ইংসা কুকসানি ইয়াকনি ইয়কনানি বাকি বুফাং কাইমানি বিশিক থামনি উলোন খুম বুবার বারনানি চ্যাঙ্গো বিশিক বিরানি উলো হঙ্গাকাই বথাই থাইনানি চ্যাঙ্গো বিশিক ওয়াইনি জরাতেই বথাই রুও বথাই মনিয়াসিনি খাগৈ পাইনানি নাঙ্গো বিশিবানি উলো তৈব বথাই গবাং থায়ো ইয়া হিনমিন বিশি নৈসি জরা মোসাম্বির বথাই থাই নতংনাই আসু জরা মোসাম্বির কাইমানতেই থাইজাথানি কক সিলাইখা ফাইদাবসং কক থমো থাংলাইয়া নাং
1: আও তিনি জেন কক থমো নাইলে নাই আনিয়া ফ তঙ তিনি নিশিমি মিয়া নিশিমি চেঙ্গি নাই ও অগস্ট তাল নি চি স্নি সাল মারি জরা তিরাঙ্গা এক্সিবিশন হেনেই পালাই জাগি তঙ্গ আবো ভারত হাস্তে ফিয়ক মু মান মানি নরগিনাই ও তিরাঙ্গা এক্সিবিশন হিনিনাই অংনাই আবো রবীন্দ্র শতবর্ষিকী ভবন বিশিঙ্গন অংনাই হিনে সাজাখা
0: আও বসকাং অগস্তানি সাল সিবা সালমারি ও চিনি ভারত হাকতর ইয়ক মানি বাগৈ তাবু একে বিসি ফিল চারসি ক্লায়ো ইয়ক মানি সাল পালাইনানি বাকা থাঙ্গি তঙ্গ চিনি ভারত হাকতর গ্রাঙ্গি জুদা জুদা হাস্তে ইয়াকেবা থাই রগ চিনি তিপ্রা হাস্তে বনানি থাঙ্গি তঙ্গ আসাম রাইফেল নখলাও জরা অংখা ফুংনি দামচুকু তাই সি থামসি সি সতী তামানি জরাও চিনি হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর প্রফেসর মানিক সাহা আ পান্ডান সংসাওই রেনাই আমন কারিব সয়লেংটা সাব ডিভিশন চিনি ভারত হাকতর ইয়কমানি সালন রেকসাওই বসকানি ও সাল সিবা সালমারি ও পালাইনানি বাকি হদম দদমকে লুয়া জিজাক তাই গবাং মা থাইরগন অমাহাইকে ভারত হাকত ইয়কমানি সালন পালাইনানি বাকি পান্ডা যোগালি যাক দঙ্গ আবন কারিব সাল থাম রমুই হাস্তে বেরেমনি উমর বিসি সি সিনি বিশিঙ্গ খবজাক কাবাডি বতাইলাইমং লাইনাই বসকানি সালমারি ইংখা ও অগাস্তালনি সাল নৈসি সিনি

0: abo modern medicine bedegok ngani nang nai umor ngka kamangko khmani no bc doc c sar koi mbole nani paithak salmari obc ni september tane sal sni salmari jara
1: atsl yakaba all tripura service liabilities ni bishing tikhai online bishing tikhai koi bla rena ni kobokha mahike aro juda juda kabang mano বুক চাচুক থাই তঙ্গ আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল কাই অভাইকে তঙ্গ জুনিয়র অপারেটর কোম্পানি সেক্রেটারি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কনসালটেন্ট গ্রাফিক ডিজাইনার টেকনিক্যাল কোঅর্ডিনেটর অ্যাকাউন্টেন্ট ক্যামেরাম্যান ভিডিও এডিটর স্ক্রিপ্ট রাইটার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মনিটরিং অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অর্গানাইজার প্রোগ্রাম ম্যানেজার তে অভাইকে kabangma na oro bukcha chuk thai tongo te oro renani salmaring kha abo khanani simi chengnai nagari tinini simi chengginai abo september talni neji salmari nei salmari jora tongnai engkai oro borokni website te renani hinka borokni website inka https://sofed.tripura.government.in তো থাঙ্গি নাই নরক নাই মানানো অবাহিকে তঙ্গতে ইসা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও অর জুনিয়র এসোসিয়েট কাস্টমার সাপোর্টে সেলস নিবাগৈ অর বুক চাচুক থাই তঙ্গ বুক চাচুক থাই কাই বেসে গাবো সাজাকিয়া ফিয়াবা আবো অর রেনা নিবাগৈ পাইথাক সালমারি খা ও তালনি ন অগাস্ট তালনি থামচিসা সালমারি জরা
0: আও আনি আফা তঙ্গ ও এন জি সি ও বেবাগৈ বক্স আসুক থাই কাই নৈ সিব্রিয় সপুনা নি কই মঙ্গলাই সানজাকা বক্স আসুক থাই খা মেডিকেল অফিসার হোমিওপ্যাথি ডক্টর এম বি এস এনকে বাসাও উমর খাজাকরি কই মঙ্গলাই রেনা নি পাইথাক সালমারি ও বিসিনি অগাস্ট তালনি সাল সিসার সালমারি জরা তাকে সাথে অবকে সফেট তো বেবাগে বুক আসুক থাই কাই রা সিসার ইয়ে খাবার 118 বুক আসুক থাই বরক সপনানি কয় মামলাই সানজাকা বুক আসুক থাই কা কন্ট্রাকচুয়াল আউটসোর্স অবুক আসুক থাই বা গেরে মারি নানি নাই বিই ইয়ে খাবার ডিপ্লোমা ইয়ে খাবার গ্রাজুয়েট ক্লাইজাক আকর উমর বিসি ব্রিসি বিসি ব্রিসি বা বিসি বাসি এবাকে বিসি স্নিসি আবহাই উমরকনি জুদা জুদা বুসা সুথায় কয়মলাই রিমান নাইনি সাজাকা রেজিস্ট্রেশন ফি নাই বেবাগৈ নৈরা ইয়াকাবা 200 কয়মলাই রানানি পাইথাক সালমারি ও বিসি নি সেপ্টেম্বর তালনি সাল নৈ সালমারি জরা
1: ত্রিপুরা ইউনিভার্সিটি বাই খবজা খাইনি আর কাইনি বুক চাচুক থাই তঙ্গ অর ওখা কাইসা রেজিস্ট্রার অর কাইসা ন তে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস অর কাইসা তে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অর বকাইসা গে বেবাগি কাইথাম জুদা জুদা বুক চাচুক থাই রেজাক তে অব মিয়ানি সিমি চেংজা খা কয়লাই রেনানি তে আব বিশি সাল রমজি সেপ্টেম্বর সালনি সেপ্টেম্বর তালনি চিসা সালমারি জরা তংনাই তে বরনি ওয়েবসাইটটি কে রেনানি হিংকেব ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাঙ্গি নাই নর নাই মানো বরনি ডিটেলস র
0: আও আসো জরা সং সেবক বরক্লামানি খনালাই কে তাবু খনালাই নে নগবর্তি বানি কক
1: নবর্তি বর তিনি হাইন হাই চুমি কিসা কবল জাক তংনাই নে সাজাখা তে সাকানি তংমারি তংনাই থামচি বা পয়েন্ট 4 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নই চি দক পয়েন্ট 5 ডিগ্রি সেলসিয়াস নবরতি হুব হকনি শিবুক মারি শাকাও তঙ্গ দক চি স্নি পার্সেন্ট তে ঘামাও তঙ্গ ব্রি চি স্নি পার্সেন্ট অমল তাক অমল নি ওয়াতে তাক ফুঞ্জার সুজাখা 0.2 মিলিমিটার তে হজাক তংনা নি বাগে বহাইন হাই শাকলাই জাখা টিপরা হাস্তেনি জুদা জুদা হাঙ্ক রগ ওয়াতে নবার কতর বাক্সা হাঙ্ক রগ ফাই মানহিনি হজাক তংনা নি সাজাখা
0: আও হায়ুনি খরম পান্ডা ফাইদি তাবো পাইথাগর রেসামন খনালাইন রেসামন খরাগরবান লতা দেববর্মা

হাইন হাইলাম সুগ সালকামা পান্দা খনাই তেঙ্গ নরগ জরা এফ এম উজেন্তা আকাশবাণী আগরতলা সারসা পয়েন্ট অফ মেঘাহার্জ তাও তে বুক সং চং চিনি কক বথমা তিনি আং সাকাং তো সাকানো ফিয়া হাইন হাই তিনি সাইরি ফেনে অজরা ও চং তিনি সালই তঙ্গ তে সালনই ন ফিয়ক মা সাল নরগই পালাইনাই ফিয়া তিনি ও 2026 বিশি ও ফাইনাই চং তিনি 79 ইয়ার্স বিশি রগি ফাইগা লাই ফাইগা চিনি বারত হাকতর ফিয়ক মান মানে চং হাং সামানি ককংখা চং পলিটিক্স নি বিশিং দিকে তো পলিটিক্যালি ফিয়ক মান খানো চং চিনি বাইথাং নি হাও

0: นกไปงั้นก็เอาไว้อุ่นบริอุ้งซังบริหิงสัก
1: ตาโอเคเบลเลชไรชไร
0: เออทิ้งตรงงั้นอาวันยกมาเองก็พันโอเออมจวนเตอุ่นสักสามสิบสองจวนเตยกมาลุยมาเช้า
1: ตาบุกจิสเจงสับกัดด้วยนี่นี่ฮะพูดแล้วสไลด์สักขนาดแต่วันนี้หายนะหายอาดิสเตอร์ครั้งเจเจครั้ง
0: อาตาก็แค่ตัวดูสาวนักเลยฮัลโหล
1: อีอี
0: มันยกมันอิสระงงเลยอาวุธบุติคือตรงไหนบุติคือจะไหนอันที่ไหนเนาะสองบิดันสไลด์เนี่ยถึงแก่อสองบิดันหมดเลยถ้าใครมันนะ
1: นี่ตาบุกสไลด์สักตรงก
0: ็เออแก่อสองบิดันหมดเลยAmoni ze thik thik abo karjo kor khai jagiya samongo phrang jagiya hangai go sini je man thai soktai ro ai go o jagan ta aro abo to brikhe bahai ke tongnai brikhe chanai abo jotno ngo songbidhan to sele gable inga songbidhan je bak ma borok ngo ro kok sabino o songbidhan sijago ngai sijak pan se je o songbidhan moto khlai atai hi ne tak sara thangai sini hatte ni khobor ngo sini hatte ni kok tumara to abo ngonan klayo je article 2 and 3 abo unani nangu je sakena amman re singe sina to age bo jemon samung khaijak rangmai hima haisi abo age sing sanga gabo nani klaita gabo the home minister sabo je pehli jo golti hua to hua tha kyu golti huna tha ek am thing nai johon te o ram mandir nangma haino sini bo o article 2 and 3 abo nam bani nam abo sani klayo abo sabo ko am ni gabo da ram mandu bol abo tatam sotopo te sini phan kha abo nam bani
1: তাবহাইন হাই চেং টং পিকা নিনাব জের জের খরাং
0: বা ওয়াত হাকসাল আওদ খক খক থাতে নি নাই হাস্তাম সাইমলিয়া গে তো আবু উনা নাংডা যদি সুন খাইনা নাঙ্গ আবু যেসকে ইনা নাঙ্গ আবু খাইকে ইনসাতা হাম মেসন খাইব না হাম
1: দ দ বলে হাম বাই তাক সুজি দ কক দুক disturb ni bisni phano chang kok salaima ka tini tisa srai srai ke chinta ko sojit bai hari han hai karang la yana hello hello e fun kham
2: khana ka bu ko
1: khana kana
2: e khana ka
1: da da yak ma sal na ti e yak ma sal na ti shoy shoy phiok mung tam na hina bos e
2: phiok mung tak bu ko ni to ইন্ডিয়া বাইমাদা আঙ্গৈ থানথাঙ্গি সুবালে চি রাহাকে জং আগু ইয়ক সবামা ইয়া মানহি মানহি খাখায়া দাবু গো লাদি চিনি তা মানথাই ছকাই চিতে তুই পলিটিক্যাল বাগবে বানো চিনি মানথাই ছকাই ন জং তা ই প্রসায় কত্র ফিনি আইমা খনাগা চিনি মহারাজ লা পলিটিক্যাল বাগবে ইয়া আর তো চিনি আবতা চিনি প্রসা
1: আপনার সালাইকা যেন জান জানি যেন তিনি যে গবাং কক সালাইনাই যেন চিনি যে বাইথাংনি লাংমাবাই একবা করংজাক আপনার যেন কিসা খা নাংলাই মানিবা গে আপনার কসু সাজাগো দেবা সাজাক তিনগো ফেরি হাইন হাই করং নাই হ্যালো

0: Hello.
1: Ankel le deputy mani ke tini to
0: Do.
1: yang sama sali ke pa kita kering ni naya no ni kering ni mati ni di sain naya ni ni kering naya mani pa jo
0: Do. Kau buat mau buji kena le?
1: Buji ka?
0: Do do.
1: Mane
0: Sagra ringka.
1: yok nani mane sadin ti prahin chamani no.
0: Sadin ti praya. Sadin ti prahin saya. Apa ya? Engka ceng tabuk te chaling kena ceng barat has independence de palek lagi ba? Freedom man money of freedom ni soi soi meaning abotam abonase salitong jani jani one song mati soi soi freedom ni meaning ni ni one song mati ketamong na
1: aboto je boro je tabu je sini hani tabu tanata ke bar government pano raja government bar government tabu sini hani bupa buma bupa hai hai di babo porok no po tana pi tong mani porong sinai ke hai ta no je yok na ni ke ta bo ni ni je public ro mane je hru pa no public yok na ni ni sai to ka ke ni ni bar kor ni ni mari dai ke nung to kon tu do public no chalia bar kor mane sini no selecti salai andalong khali tong khai to abo hinge to bar kor mi ni bung ni wan chuk ma hai di ba ni ni boro yok na ni ba ge tik tong hai jotona tik tong hai di ba
0: a abu to ni wan suk mani do
1: kai
0: ang nang tam sana na ang sra sra ge buji su ya phan hang do buji nan cha tik tong go
1: te kai sha rok thaw na do te kan ge thaw thai ne do ni boro te ka nai di abo je tising ba sang go tong nai ro kai to ni ki pra cha rok bo abo hai no baka zaga ek tongo baka zaga ek ri hai di ba ta khana thang ke ang ke district rom ji ma sa ri nai e khwai district gul ti lam bor ok ke to je ro pan ek tongo do aro je kono party pan ok khaina ni di aro ek kota to ge chini re buti mo no bo ek tongo ge monisara bel sara ho to tum bu
0: a ni ni ho samane a chini ko gut ma se kurang su ge do ta ko jing
1: abo
0: hake anyang wasak hago buji suge ni do do do abon bagina te sha khana di do jeng as sale tongo jorat jora se pani nai kan ke neng te sha khane nai di buji wan do fun kaham
1: aw abo kaham ga de buji maro nai na
0: ba do go kri fun kaham pari jeng sale tongo ma hake bhai ke yokna ni no to jeng tini sale chugya phya shoy shoy yokma nini wan shuk ma te tamong eba tamo meaning tong abuna tine shalai phari hai na hai hello hello
2: funkaham
0: hai na hai lam shogo
2: thaki ngo ada mata hai inka somoi kobung nei
0: do khai
2: kai nang mai kok sakai ya kanam su ya ble nang khai ra sponsor wo arjen ni bichingo
0: do do
2: mane point point ta
0: abali
2: bele ham bai no no
0: do
2: ni ho mane sing una tibos sadinota dibos
0: ওইনানো সেইনানো আগাম কাংমাং নো না হামাই যা কাই ননবো আচ্ছা কাচিনি স্বাধীনতা মানানি সিকাং কাছে সংবিধান সংসিমানি যে স্বাধীনতা মাং কাংকাই নিও হইতা মৌলিক অধিকার নি বরং নি উপর লাগুং নাই নি মানে সঙ্গাবনো মান নাই এই এই আইনের অধিকার আইন মানে তো বেবাং সমান তাও সমান মাইয়া তারপরে ধর্ম খাইনানি অধিকার
2: ধর্ম খাইনে বরতাম সানাই চাইয়া বরতাম ধর্ম খাইনে খাইয়া আরো বিভিন্ন রকম প্রতিফলিত নুগ আর কোন স্বাধীনতা করে যাক তারপর অন্যায় নি বিরুদ্ধে বুকু খুলক নানি অন্যায় খাই তো হাঙ্কাই পানো প্রতিবাদ খাইনি আপনি বিরুদ্ধে কক সানানি আ অধিকার বুকুরে সঙ্গাবো উমাইয়া তারপরে রাজনীতি খাইনানি অধিকার তাও যে যে হামদামনি রাজনীতি খাইনাই আর রাজনীতি খাইনানি ক্ষেত্রে থাকাকে বলাই টগলাই মানে স্বাধীনতা বলতে কোন স্বীকৃতি নেই যে 79 বছর যে পালন খাইনান থাকানি আছে কলংমা বছর তা পর্যন্ত নিজে নি স্বাধীন রাষ্ট্র নিজে নি স্বাধীন হাও আন্দোলন খাইলেই মা তঙ্ক স্বাধীনতা মানান বাগে নাই আজ আজ সুযোগ সুবিধা রং মানানি বাগি না আইন অধিকার নো মানা বাগিছে তাবা আন্দোলন খাই না তো কোন কম দাম স্বাধীনতা পরাধীন থেকে শৃঙ্খল মুক্ত অংখা সিং যক্ষা কিন্তু

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তারা জানিয়েছে এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব।

পরিণত হওয়ার পথে এগোচ্ছে। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, সরকার নিজে থেকে আলোচনা এবং বিরোধী দলগুলির সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইছে, কিন্তু বিরোধীরা আলোচনা এড়িয়ে চলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম চালু রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে এই প্রকল্পের মূল দিকগুলি নিয়ে এবং সারা দেশের পড়ুয়াদের সহায়তার লক্ষ্যে এর ধারাবাহিক বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই 2026 সালে দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালের মাধ্যমে তাদের ফল দেখতে পারবে। ভারতে বর্তমানে প্রায় 440 মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্রে ইন স্পেস 52 বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113 অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18 হল নতুন স্টার্ট আপ। তিনি আরও জানান, মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পর থেকে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপগ্রহ তৈরি, রকেট উৎক্ষেপণ এবং আধুনিক মহাকাশ প্রযুক্তিতে স্টার্ট আপগুলির অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার। ডক্টর বি আর আম্বেদকার সামাজিক সংহতি প্রকল্পের আওতায় আন্তবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আটওয়ালে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষে 68 জন এবং 2024-25 অর্থবর্ষে 11 জন দম্পতি এই আর্থিক সাহায্য পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রামীণ সেতু অ্যাপের সূচনা করেছেন। গুজরাটের গান্ধীনগর লোকসভা এলাকায় থাকা বিভিন্ন গ্রন্থাগারকে সংযুক্ত করার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, পদ্মশ্রী ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মবার্ষিকীতে জাতীয় গ্রন্থাগার দিবসে এই অ্যাপের সূচনা হয়েছে। পাঞ্জাবে গত জুলাই মাসে অনুষ্ঠিত ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিকদের বলেন, বাবা ফরিদ বিশ্ববিদ্যালয় পরিচালিত এই পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। একই সঙ্গে নতুনভাবে এই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করতে বলেছে আদালত। পাঞ্জাব সরকার এর আগে দাবি করেছিল পরীক্ষায় কিছু অনিয়ম হলেও প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শ্রী পাত্র অভিযোগ করেন, আম আদমি পার্টির সরকার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে জারি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিংয়ের ডিভিশন বেঞ্চ জানান, ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন এখন আর নেই। যাদের কাছে শংসাপত্র রয়েছে তাদের এখন থেকে সাধারণ শ্রেণী হিসেবেই বিবেচনা করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতা সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:08 FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদ বাতিল করা হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। তারা জানিয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগের প্রচেষ্টা সত্ত্বেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ। এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হওয়ার পথে এগোচ্ছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, সংক্রমণ বৃদ্ধির বর্তমান গতি অব্যাহত থাকলে এর প্রাদুর্ভাব 2014 থেকে 2016 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা মহামারীর ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। সে মহামারীতে 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। বর্তমানে পূর্ব কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে 4,300-এরও বেশি শনাক্ত রোগীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের বিমানবাহিনী গতকাল বেলুচিস্তানের সুরাব জেলায় বিমান হামলা করার ফলে নারী ও শিশুসহ 30 জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। রিপাবলিক অব বেলুচিস্তান নামক একটি সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনী সুরাবের গুদার এলাকা ও তার আশেপাশে জনবসতিতে বোমাবর্ষণ ও গুলিবর্ষণ করলে এই ঘটনা ঘটে। সংগঠনটি অভিযোগ করেছে, পাক নিরাপত্তা বাহিনী আহত সাধারণ মানুষদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষকে ত্রাণ ও উদ্ধার কাজে বাধা দিচ্ছে। রিপাবলিক অব বেলুচিস্তান আন্তর্জাতিক পর্যায়ে আহ্বান জানিয়েছে যেন তারা বেলুচ সাধারণ নাগরিকদের জীবন ও মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার নভোরোভস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুটি বড় শস্য রপ্তানি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার একটি বড় নৌঘাটিতেও আঘাত হানা হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতে চালানো এই হামলায় 8 বছর বয়সী এক শিশুসহ 3 জন নিহত এবং আরও 24 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ ঘাঁটিতে আঘাত হানার লক্ষ্যে কিয়েভ এক অভিযানের অংশ হিসেবে রকেট, জেট এবং নৌ ড্রোন ব্যবহার করছে। তবে তিনি শস্য টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে কিছু বলেননি। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দুটি ফ্রিগেট সহ রাশিয়া 4টি যুদ্ধজাহাজে আঘাত করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এর প্রভাবে আজ ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, গোয়া এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকতে পারে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অনুরূপ আবহাওয়া বজায় থাকবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে ইস্টবেঙ্গল 4-1 গোলে কুয়েতের ক্লাব আল আরাবি এসসিকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন জয়গুপ্ত, বাসিম, লালহালাং সাঙ্গা এবং রোহিত দানু। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি জানিয়েছে, আগামী মাসের 13-17 তারিখ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। এই সিরিজটি আফগানিস্তানের ফিউচার ট্যুরস প্রোগ্রামসের অংশ। উল্লেখ্য, সাম্প্রতিক সময় আফগানিস্তান আয়োজক হিসেবে ম্যাচগুলির আয়োজন ভারতেই করছে। বিসিসিআই এর সভাপতি মিঠুন মানহাস বলেছেন, আফগানিস্তানে ক্রিকেটের প্রসার এবং সেখানকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়ার বিষয়ে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় কথিত প্রশ্ন ফাঁস নিয়ে রাজ্য সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করবেন। কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ঊনকোটি জেলায় কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এখন থেকে রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে চাকরি প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে পাঁচ বছরের এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল এক

সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জনৈক ব্যক্তি ত্রিপুরা উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসি বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, মন্ত্রিসভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী অস্মিতা দেকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা শহরে 2.5 ঘন্টা জায়গা অ্যালটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আরও বিভিন্ন জনস্বার্থমূলক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদের জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধন বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। এই আইনটি রাজ্য সরকারগুলিকে সমবায় উন্নয়নে নিযুক্ত যে কোনো সংস্থাকে নিগম থেকে তহবিল সরবরাহের অনুমোদন প্রদান করে। নিগম এই বিলের মাধ্যমে সরাসরি যে কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিযুক্ত সংস্থাকে ঋণ এবং অনুদানও প্রদান করতে পারবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকের শিলাছড়ি সীমান্তে বিএসএফ ও পুলিশের কড়া নজরদারি চলছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান, রেলস্টেশন ও সীমান্ত এলাকায় নিয়মিত চেকিং ও তল্লাশি চালানো হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির ও জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিডিও কৃত্তিকা সাহা সহ প্রশাসনের আধিকারিকরা। ব্রজপুর, উত্তর ব্রজপুর ও মধ্য ব্রজপুরের বাসিন্দারা শিবিরে অংশ নেন। খোয়াই জেলার তুলাশিখরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পন্থ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পদ্মরাম জামাতিয়া সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এইডস সংক্রান্ত পরামর্শের জন্য টোল ফ্রি 1097 নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়। পরে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে পতাকা বিতরণ করে একটি সচেতনতা র্যালির সূচনা করা হয়। খেলার খবর। কমনওয়েলথে জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেকে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়ার মনুর মুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাঁর গ্রামে যাওয়া হয়। আবহাওয়ার খবর। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা রাজ্যসভা নিয়ে গসিমংনি বিশেংতই সংসদ বসং তাংচুরু হামক্রাইনি গমস নামফির মং বিল নৈ সাই নৈচিদক পাশ অংখা লোকসভা বসকাংন অবিল পাশ অংখা অবিল নাইখুংনি স্নাম খরস নামজাক মানে অবিনি সামংবতাংতই দুলনানি সেবরিওয়ানো অকেরং হাস্তে হাপাং রকন তাংচুরু হামক্রাইও গদাল জাক জে সামো থানো ফানো নাইখুংনি সিমি তহবিলনি সেবনাহানানি গসিমং ইয়াফারানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া শাখা স্রংনাই রকনি কক্ন খবুই জে সাও কক বুমানতী ককলাম সালাইনানি বাকই তৈ সংসদ আদং রকনি তিসাজাক জে সাবো সংমংনি কক ফিরমং রুনানি বাকই হাপাং বেবাগ্ন তিয়ার তঙ্গ সংসদনি ফাতারও কক নমা থুমনাই রকন কক সাপ্রুম মোজাং

0: সা অকক ন সাকা রি নাইখংতিনি দিল্লি কতাল সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম মঙ্গই কাইসা আলাইদা পান্ডা সংসাওয়ানো হাকতনি ইয়াক থান্দে স্নামখরবাই গদাল জাক ব্রী রকন বরম ইয়াফারনা তৈ বরকনি খা থংসা জাকনাই লাম রুমুং রংমুং তৈ সাকথার মুং রমৈতি সানান নাহারৈ অ পান্ডা সংসামানী পান্ডাও রি নাইখংনি তাঙ্করা নীলম সামিরাও মানজাগানো নাইখংনি বখাক তৈ সাজাখা পান্ডা খরক সারানী গবং ব্রী রক বরকনি সামুং তাংমানী খা থংসা জাকনাই কক রকন সাই খনারওয়ানো উনকৌটি হাঙ্গর কয়লা শহরনি ডলুগাও কুচুকুক মাধ্যমিক রংনখলাও তিনি জুদা জুদা হামক্রাই গিনাং তাংবতাং চেঙ্গৈতে কুনালা কাইমানি পান্ডা সংসার জাগানো পান্ডানো চেঙ্গৈ রিবানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাবুক নিশিমি হাস্তেব হাপাংনি সেবুক মাননি বাকি পিআরটিসি নাংসকনাই ইংলিয়া আবুনি থাইও সেবুক রুতুকনাই রক হাস্তেনি জেসা রংনকনি পুইলা নিশিমি রেমচিনী জরা স্রংমানি জরানি বিশিকবানী চয়াউই রংনি সেবনাহারমানী সিনিমুং ব্লাই টংনানি নাংনাই মিয়া হাস্তে মন্ত্রীসভাও অ ককচং মুং নাহারজাখা বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী মিয়া তাংনক কতর ককতুমা থুমনাই রকনি থুম মন্ত্রীসভানী অ ককচং মুংনি কগ্ন সাইখনারকা হাস্তে হাপাংনি সেবুক মাননাও পিআরটিসি নাংসক মানতেই দিল্লিনি খড়কসা বরক ত্রিপুরা কুচুকুক দরবার নগ কয়মুংরমানি ইয়াগুলো পিআরটিসি নাংমানি বাবাইনতৈ দরবার নগনি ওয়ানসগৈ নাইফিরানী দাগিমুংনগৈ অ ককচং মুং নাহারজাখা বতৈ বসাকা মন্ত্রীসভাও নাহারজাক জুদা জুদা ককচং মুংনি বিশিংতঙ্গ হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখুঙ্গ কাইবারা বাচিনী বুকজা আসুক থাই সেবুক ক্লাংজাকানী ছয় সিমংতাই তাংসেব মন্ত্রী অনিমেশ দেববর্মা মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন সংসারজাক কাইসা পান্ডাও তৈ খুংবাচি রংনকনি ডিএনএ ক্লাবন ফিয়গৈ রেখা আবোবাই হাস্তেবো ডিএনএ ক্লাব বাংখা কাইনৈরা স্নিচিনৈ পান্ডাও বসাকা অ ক্লাব রকনি বিশিংতৈ থিনাংনি আচাই সংনি থারি ছয় সিমংনতৈ সিসামুং পিরজাকনাই ইয়কমা সালন বসকাঙ্গতনি গুমতি হাঙ্কর গনাঙ্গই নাইমথাংনি ক্রাক যুগালিমুং নাহারজাখা হাঙ্কর পুলিশ সুপার অনির্বাণ দাস মিয়া সাকা করবুকনি শিলাসরি আরি আমচাইয় বিএসএফ তাই পুলিশনি ক্রাক মরকমুং খাইজাগৈ তঙ্গো হাঙ্করনি নাংকুকমা থাই রেল স্টেশন তৈ আরি আমচাইয় চয়াউই রুতুকমুংনি সামুং তাংজাগৈ তঙ্গো ইয়কমা সালন তংকচাংনি বিশেংতৈ পাইরিনানো নাহারিন অসাকথারমুং হনৈ সাকা হাঙ্কর পুলিশ কামিনি লুকু রকনি থানী হাপাংনি সেব সগৈরেনাও সিপাহী জলা হাঙ্ক নাইকল ফাংনি চেতনবাই ব্রজপুর কামি পঞ্চায়েত নখলাও মিয়া নাইকল ফাংনি শিবির তৈ জনশুনানি সংসার জাখা সাখাম হুকবার মালমাতানো খবৈ জুদা জুদা নাইখংনি বখাকতৈ সেব ইয়াফার জাখা অ শিবির সাখাম চেরি নাইয়ী বিথিব বাকজাখা আরও মানজাখা ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং সুভাষ দত্ত ভিডিও কৃতিকা সাহানো খবৈ তৈ কুগুনি লুকুরক খোয়াই হাঙ্কর তুলা শিকরনি শীতেশ মুকুমু কমিউনিটি হল মিয়া হাঙ্কর বেরেমনি এইডস হজাকমুং সামুং বতাং চেঙ্গে রিজাখা পান্ডানো চেঙ্গে রিখা খোয়াই হাঙ্ক নাইকল ফাং রাজাত পান্ত আরও মানজাখা ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং অবেদা নন্দ বৈদ হাঙ্করনি সাখাম অফিসার অকরা ডক্টর পদ্মরাম জমাতিয়ানো খবৈ সাখাম নাইখংনি অফিসার রক এইডস নতী কক বিটি নাহারনাও টোল ফ্রি নম্বর 1097ক রংনানি কবকমুং বনারক জাখা কমনওয়েলথ জুদুও পুইলা রাংচাক মেডেল মাননাই অস্মিতা দেন মিয়া সালগ্রাহাঙ্ক নাইকল ফাংনি বেখাকতৈ বিনি বাই থাংনি কামি দক্ষিণ সুনাইশ্বরীও বরম ইয়াফার জাখা বিলোনিয়া মনুরমুখ দিশিমি আউলিনি জুদা জুদা লামা বেড়াইমানী ইয়াগুলো বিনি কামিও থাংকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব কোপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাও ত্রিপুরা পুলিশ এথলেটিক্স ক্লাব নৈশা গোলনি ফেরবাই রামকৃষ্ণ সেবাশ্রমন মেচেনখা তাবুং নবাতিবারনি ককতুমা তিনি নখাকিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি 2.5 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রৈচি বাবো
1: আকাশবাণী আগরতলা।

0: আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি। প্রতিটি নতুন সকাল আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। তাই চলুন আজকের দিনটা হাসি মুখে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং সুন্দর কিছু করার প্রত্যয় নিয়ে শুরু করি, কারণ এভরি নিউ ডে ইজ এ নিউ অপরচুনিটি টু বিকাম এ বেটার ভার্সন অফ আওয়ার সেলস। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি চন্দ্রিমা। বন্ধুরা, কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নেই আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ দিনটি কি কারণে বিশেষ? আজ বিশ্ব অঙ্গদান দিবস। অঙ্গদানের মহৎ উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, মৃত্যুর পর অঙ্গদানের মাধ্যমে কিভাবে অন্যের জীবন বাঁচানো সম্ভব সেই বার্তা ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়।
0: তাছাড়া আজকের দিনে 1874 সালে ব্রিটিশ পার্লামেন্টে পিটস ইন্ডিয়া বিল পেশ করা হয়। এর উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ শাসন এবং প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত করা। আজকের দিনে 1947 সালে স্বাধীনতার মাত্র দুদিন আগে, অর্থাৎ 13ই আগস্ট, ভারতীয় উপমহাদেশে দেশভাগের উত্তেজনা এবং মানুষের স্থানান্তর তীব্র হয়ে ওঠে। একই দিনে ত্রিপুরার মহারানী কাঞ্চন প্রভা দেবী ভারতীয় ইউনিয়নে যুক্ত হওয়ার জন্য মার্চার এগ্রিমেন্টে সম্মতি দেন বলে ঐতিহাসিক সূত্রে কিন্তু উল্লেখ রয়েছে। আজকের দিনেই 1951 সালে ভারতে তৈরি প্রথম বিমানগুলোর অন্যতম হিন্দুস্তান ট্রেনার 2 প্রথমবার আকাশে উড়েছিল। ভারতীয় বিমান নির্মাণের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের দিনেই ন্যাশনাল হাইওয়েজ বিল লোকসভায় পাশ হয় 1956 সালে।
1: এছাড়া 1848 বিখ্যাত বাঙালি লেখক, অর্থনীতিবিদ এবং ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত কলকাতায় আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1963 বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। 1910 আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটাঙ্গেল লন্ডনে আজকের দিনে প্রয়াত হন। 1936 সালের আজকের দিনে বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা জন্মগ্রহণ করে। 1898 সালের আজকের দিনেই বিখ্যাত বাঙালি সমাজ সংস্কারক রামতনু লাহিড়ী প্রয়াত হন। এছাড়া আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ রয়েছে তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
0: এবারে চলে যাব আপনাদের লেখনীতে, অর্থাৎ লিখছি তোমায় অনুষ্ঠানে। প্রথম

জানিয়ে দিচ্ছি আগস্ট মাসের দ্বিতীয় বক্ষের বিষয়। জীবন মানে কি শুধু পথ চলা, নাকি সেই পথের প্রতিটি বাঁকে রয়েছে ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব আর সংঘাত? কখনো নিজের সঙ্গে নিজের, আবার কখনো মানুষের সঙ্গে মানুষের, আবার কখনো মানুষ আর প্রকৃতির মধ্যে তৈরি হয় সংঘাত। সেই সংঘাতই কখনো বদলে দেয় আমাদের জীবনযাত্রার নকশা। মতের অমিল, স্বার্থের দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়ন কিংবা সামাজিক বৈষম্য, সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে সংঘাত। আরও একটি সংঘাতের নির্মম চেহারা আমাদের ভাবিয়ে তুলছে, মানুষ এবং পশুর সংঘাত। এইসব সমস্যার আলোচনা করতে আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অভিজ্ঞাপনের চিঠির বিষয় সংঘাত। জীবনের নানা ক্ষেত্রে সংঘাতের অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। এই সংঘাতের কারণ কি, এর সমাধানই বা কোথায়? আপনার জীবনের অভিজ্ঞতা, ভাবনা, উপলব্ধি এবং মতামত লিখে জানান আমাদের মেইল আইডি রেডিও আগরতলা @gmail.com। হাতে লেখা

0: ছড়ি পাঠান আমাদের দপ্তরে। আরেকবার জানিয়ে দিচ্ছি, আগস্ট মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় পক্ষের বিষয় সংঘাত।
1: এবারে বেশ কিছু চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা এক এক করে চিঠিগুলো আপনাদেরকে আজকে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখছেন মিজানুর রহমান। বন্ধু লিখছেন, আমার স্বপ্নের দেশ, আমার গর্বের দেশ, প্রাণের দেশ ভারতবর্ষ, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে নিয়ে কত স্বপ্ন না দেখি, লিখে বোঝানোর মতো শব্দ ভাণ্ডার আমার নেই, শুধু এইটুকুনি বলতে পারি নিজের প্রাণের চেয়েও তোমাকে ভালোবাসি। বিশ্বব্যাপী তোমার জয়ধ্বনি হোক, অর্থনীতি থেকে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, প্রত্যেক ক্ষেত্রেই তুমি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করো। এই স্বপ্নই বিভোর হয়ে দিন রাত কাটিয়ে দিই। তবে দুঃখ একটাই, দেশ স্বাধীন হওয়ার 79 বছর পরও এখনও আমাদের দেশে খিদের জ্বালায় প্রাণ হারাচ্ছে মানুষ। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো স্বাভাবিক প্রাথমিক সমস্যাগুলো এখনও থেকে গেছে। মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদ আজও দূর হলো না। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতবাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজও ব্যর্থ। মুখে ভারতবাসী বলে গর্বিত হলেও মন মানসিকভাবে নিজেদের একত্র করতে পারলাম না। তবুও এত কিছুর মধ্যেও স্বপ্ন দেখতে ছাড়িনি। মনের মধ্যে এই বিশ্বাস এখনও আছে, একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা আবার বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব। আমাদের স্বপ্নের ভারতবর্ষ, গর্বের ভারতবর্ষ, ভালোবাসার ভারতবর্ষ নিশ্চয়ই আমরা গড়ে তুলব। মিজানুর রহমান, আথুয়া, খৌরাটি, মুর্শিদাবাদ।

0: যাব পরের চিঠিতে। পরের চিঠিখানে লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম শিমলাপাল, ডাকঘর শিমলাপাল, জেলা বাঁকুড়া থেকে। লিখছেন, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান, বাঁচার জন্য সবচেয়ে দরকার দুর্নীতি অন্যায় হোক অবসান, স্বচ্ছ আইন সবার জন্য সমান, দূষণমুক্ত পরিবেশ এবং সমাজ, ভাই ভাই সব মিলেমিশে একাকার, ধর্ম বর্ণ ভেদাভেদ যা খুঁজে হাতে হাতে রেখে চলার অঙ্গীকার, আমার স্বদেশ আমার জন্মভূমি, মা আর মাটি দুটোই বড় খাঁটি, এগিয়ে চলব শান্তির বাণী নিয়ে, প্রেম ভালোবাসা সুখ দুঃখ নেব বাটি, প্রাণ খোলা হাসি কুচি কুচি সব মুখে, বিষাক্ত কীট করবে না আর দংশন, হবে না লড়াই ঝরবে না আর রক্ত, ফুলের শাখায় অলিদের গুঞ্জন। লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, গ্রাম শিমলাপাল, ডাকঘর শিমলাপাল, জেলা বাঁকুড়া।
1: পরের চিঠিটি লিখছেন লীলা কর্মকার। তিনি লিখছেন, প্রিয় আকাশবাণী আগরতলা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমার অভিজ্ঞাপন বিভাগের অগস্ট মাসের প্রথম পক্ষের ভাবনা হলো আমার দেশ আমার স্বপ্ন। এই প্রসঙ্গের মধ্যে আমার দেশের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতিফলন রয়েছে। ভারত আমার দেশ, এই দেশকে ঘিরেই আমার স্বপ্ন। আমার দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে 1947 সালের 15ই আগস্ট 200 বছরের বিদেশি শাসন মুক্ত হয়ে 7

স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে ভারত। স্বাধীনতার প্রাপ্তির পর থেকে ভারত বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। তা সত্ত্বেও সমস্ত দিকে সম্পূর্ণ পরিপূর্ণতা লাভ করতে পারেনি। তাই আমার দেশ ভারতকে ভবিষ্যতে এমন এক স্বপ্নের দেশ রূপে পাওয়ার কামনা করছি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ এবং ধনী গরিবের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। ভারতের সংবিধানে উল্লিখিত আইন কানুন, অধিকার এবং কর্তব্য সুষ্ঠুভাবে কার্যকর হতে হবে। সমগ্র ভারতবাসী সুশিক্ষায় শিক্ষিত হয়ে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলবে। সমাজের নিষ্ঠুর এবং লজ্জাজনক পণ প্রথা, বাল্যবিবাহ, নারী পুরুষের ব্যবধান এবং বৈষম্যমূলক আচরণ, নির্যাতন চিরতরে বিলুপ্ত হতে হবে। ভারতের কেউ যাতে বেকারত্বের শিকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে না পড়ে। যুব সমাজকে সহউদ্যোগী হয়ে সর্বক্ষেত্রে মেধা এবং দক্ষতার পরিচয় দিতে হবে। কৃষি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং আর্থিকভাবে উন্নতি এবং অগ্রগতির দ্বারা বজায় রাখতে হবে। ভারতের বীর সেনানীদের অসীম সাহস ও কর্তব্যবোধ সকলের কাছে প্রেরণার উৎস হবে। ভবিষ্যতের আমার স্বপ্নের ভারত হবে স্বচ্ছ, সুন্দর এবং দুর্নীতিমুক্ত, এক মহান ঐতিহ্যবাহী দেশ যা দেশ বিদেশের সকলের আদর্শ স্বরূপ হবে। শুভেচ্ছান্তে লীলা কর্মকার, গান্ধীঘাট, আগরতলা।

পরের চিঠিখানে লিখেছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, আগস্ট মাস স্বাধীনতার মাস, বিপ্লবীদের রক্ত এবং বহু সংগ্রামের মাধ্যমে দেশ পেয়েছিল আগস্ট মাসে স্বাধীনতা। পরাধীন ভারতের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল বলেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। আমি স্বপ্ন দেখি আমার দেশ শান্তি, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মনিরপেক্ষতা, সম অধিকার ইত্যাদির এক মিশেল হয়ে থাকবে বিশ্বের দরবারে। আমি স্বপ্ন দেখি ঐক্যবদ্ধ ভারতবর্ষের। আমার স্বপ্নের দেশে হরিজন বলে পরিহাস বন্ধ হবে, যেখানে থাকবে না দলিত বলে বিশেষ বর্ণ। আমি স্বপ্ন দেখি দেশের মহাকাশ যান ছুটে যাচ্ছে নতুন আবিষ্কারের জন্যে মহাশূন্যে। আমি স্বপ্ন দেখি দেশের এই দারিদ্র বা ক্ষুধায় কষ্ট পাবে না, সকলের নিজস্ব বাসস্থান থাকবে, প্রতিটি শিশু পাবে শিক্ষার অধিকার, যা আত্মবিশ্বাসী এবং আগামী সফল নাগরিক হিসেবে গড়ে তুলবে। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ। পরের চিঠিটি পড়ে শোনাচ্ছি। লিখছেন মানস দাস। প্রিয় ভিজ্ঞাপন, আমার দেশ বিশাল এক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সম্মেলন। কত না জাতি, কত না ধর্ম, কত না ভাষার, কত না বর্ণের মানুষের মিলন এখানে। কবি অতুল

প্রসাদ সেনের কথায়, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এমন বৈচিত্র্যময় দেশ আর কোথায়। প্রকৃতিগত বৈচিত্র্যে ভরপুর আমার দেশ, তেমনটাই আর কোথায় মিলবে। আমার দেশ বহুত্ববাদের সাধনায় বিশ্বে পথ প্রদর্শক, জগ যেন মানিবে বিস্ময়, হাজারো দুঃখ বেদনা অশিক্ষা অসহায়তা অপর্যাপ্ততা অপ্রতুলতা সত্ত্বেও এদেশ আমার খুব গর্বের। দেশমাতৃকার শৃঙ্খল মোচনে লক্ষ লক্ষ শহীদের রক্ত ঝরিয়ে যে স্বাধীনতা এসেছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। এই দেশ নিয়ে স্বপ্ন দেখার অশেষ সুখানুভূতি আচ্ছন্ন করে রাখুক আমাদের সকলের জন্য মাথা গোজার ঘর, দুই বেলা পেট ভরা খাবার, শিশু কিশোর কিশোরীদের কার্যকর শিক্ষা, স্বল্প ব্যয়ে সুস্বাস্থ্যের ব্যবস্থা, তরুণ প্রজন্মের চাকরি বা স্বনির্ভরতা, বৌদ্ধিক শান্তির উপাদানের যোগান, এইটুকু নিয়ে বেঁচে থাকার অধিকার প্রত্যেক ভারতবাসীর আছে। সকলের কাছে পৌঁছে যাক অন্তত এই সমস্ত বাজার, আমার দেশ তখনই তো গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে। আপামর ভারতবাসী দারিদ্র্যের সীমারেখা পেরিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে যেদিন, সেদিন যেন খুব দূরবর্তী না হয়, এটাই কাম্য। স্বপ্ন দেখি অনাগত সেদিনের, যেদিন সত্যি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসীন হতে পারবে, যেদিন বাকি বিশ্ব অবাক হয়ে দেখবে তাদের নিজেদের মাথা উঁচু করে হিমালয় সদৃশ আমাদের এই ভারতকে, কুর্নিশ জানাবে আপনা হতেই। সকলকে জাতীয়বাদী জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা সহ ইতিবিনীত। মানুষ দাস, মাইকেল নগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর ২৪ পরগনা।

আজকের অভিজ্ঞাপন পর্বের শেষ চিঠিতে যাব, যেখানে লিখেছেন সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর এক। লিখছেন, বন্ধু, আমার দেশ আমার স্বপ্ন, ভারতবর্ষ আমার দেশ, আমার জন্মভূমি আমার মাতৃভূমি, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে দেশ আছে দেশ এক সকল দেশের সেরা, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, ঐতিহ্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা নানান নদী পাহাড় পর্বত মরুভূমি সমুদ্র বেষ্টিত দেশ, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং সবুজ বনানী, নানান ভাষা নানান মত নানান পরিধান সত্ত্বে বিভেদের মাঝে একতার ঐক্য মিলন মহান, সবুজের সমারোহ একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, স্বচ্ছ ভারত সচ্ছল ভারত আমার মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠের বন্দে মাতারম গানে প্রথম দেশমাতাকে মা হিসেবে তুলে ধরা হয়েছে। জন্মভূমি কেবল আমাদের আশ্রয়ই দেয় না, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করে। যে ধূলিকণায় আমরা বড় হই, যে বায়ু সেবন করে আমাদের প্রাণ সচল থাকে, যে মাটির কোলে খেলা করে আমাদের শৈশব কাটে, আমার দেশ কোনো জড়বস্তু বা মানচিত্র নয়, আমার মা, যে মা মানসিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার স্বপ্ন সার্থক হয় যেন, আমার জন্মভূমি যেন প্রকৃতই

0: লিখছি তো ভাই পর্বের পরে, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এম্পানমেন্ট অফ কালচারাল আর্টিস্টস অর্গানাইজেশনস এর অঙ্গ হিসেবে সাংস্কৃতিক শিল্পী সংস্থা বাছাই ও তালিকাভুক্তির জন্য দ্বিতীয় পর্বের অডিশনের জন্য গান, নৃত্য, থিয়েটার, সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত এবং আবৃত্তি এই ছয়টি ক্ষেত্রে আগ্রহী শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের 31 আগস্ট 2026-এর মধ্যে নিজ নিজ জেলা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের নমুনা www.ica.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা নিজ নিজ জেলা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট ছয়টি ক্ষেত্রে প্রথম পর্বের অডিশনের পর গ্রেড প্রাপ্ত শিল্পীদের মধ্যে যারা আপগ্রেড করতে ইচ্ছুক তারাও 31 আগস্ট 2026 তারিখের মধ্যে নিজ নিজ জেলা মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ে আবেদন করতে পারবেন। আপগ্রেডেশনের জন্য আবেদনপত্রের নমুনা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আরও একবার ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.ica.tripura.gov.in। এছাড়াও উল্লেখ করা হচ্ছে যে প্রসার ভারতী দ্বারা গ্রেড প্রাপ্ত বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবেদনকারীদের আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক নথিপত্রের অনুলিপি সংযুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। ত্রিপুরা সরকারের শিক্ষা, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধীনে ইয়ুথ অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড পদের নিয়োগের জন্য গত 22/2026 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল https://tpsc.tripura.gov.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট আগামী 15 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে অনুষ্ঠিত হবে। পরবর্তী বিস্তারিত বিবরণের জন্য দেখে নিতে পারেন https://tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটটি।
0: এবারে একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026। রেল কোচ ফ্যাক্টরি এ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে 734টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে 7 আগস্ট থেকে আর শেষ তারিখ 5 সেপ্টেম্বর 2026। অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের নাম শূন্য পদ 734টি, যোগ্যতা মাধ্যমিক

0: টেনতে ন্যূনতম 50% নাম্বার, সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, বয়স সাধারণভাবে 15 থেকে 24 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। টেন্থ ও আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশন, এই পদ্ধতিতে নির্বাচন হবে। আবেদনের শেষ তারিখ আবারও বলছি 5 সেপ্টেম্বর 2026 রাত 11:59 পর্যন্ত। এছাড়া এদের ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে https://rcf.indianrailways.gov.in, এই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
1: এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্যের টুকিটাকি। সাপ্লিমেন্ট নয়, ভিটামিন খনিজের অভাব পূরণে চিকিৎসকরা কিন্তু সবসময়ই প্রাকৃতিক উপাদানে ভরসা রাখতে বলেন। দৈনন্দিন খাওয়া দাওয়া ঠিক থাকলেই সাধারণত আর ভিটামিনের অভাব হওয়ার ভয় থাকে না। ঠিক সে কারণেই লেবু জল কিন্তু প্রতিদিন খাওয়াটা অত্যন্ত জরুরি, কারণ ভিটামিন সি এর অন্যতম উৎসই হলো লেবু। আর এতে থাকে সাইট্রিক অ্যাসিড, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ত্বকের ছিল্লা ফেরাতে কিন্তু এই ভিটামিন একান্তই কাজের।
0: যেতে যেতে আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 47%। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে আমরা আজকে বিদায় নেব। অভিজ্ঞাপনের পর্ব থেকে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সুপ্রভাত, 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত। নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনের প্রতিটা দিনের সকাল বা শৈশবের সকাল, ছোটবেলাকার যে সকাল আর এখনকার আমাদের জীবনের যে সকাল, বলুন তো দুটো এক কি না? আর জানি উত্তরটা আসবে একদমই না। আমরা যখন ছোট ছিলাম, শৈশবের সকাল মানেই কিন্তু ছিল অন্যরকম এক পৃথিবী। অ্যালার্মের কর্কশ শব্দে নয়, মায়েরটাকে কিন্তু ঘুম ভাঙত, ওঠো সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে আসা নরম রোদ, পাখির ডাক, উঠোনে জলে ছিটে আর দূর থেকে ভেসে আসা দুধওয়ালার সাইকেলের খুঁটি, সব মিলিয়ে সকালটা যেন একটা ছোট্ট গল্প ছিল। তারপর তাড়াহুড়ো করে দাঁত মাজা, স্কুলের পোশাক পরা, মায়ের হাতে গরম টিফিন আর বাড়ির সামনে

টাক। একটু বড় হতেই সেই সকালগুলো আস্তে আস্তে যেন কীভাবে পরিবর্তন হয়ে যায়, কীভাবে জীবনের চাহিদা অনুযায়ী, সময়ের চাহিদা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। আপনাদের সঙ্গে আমি রয়েছি এই মুহূর্তে আর জে কোয়েল, তোমায় গান শোনাবো পর্ব নিয়ে। আর যদি বলি সকাল আমাদের জীবনে আমাদের একদম ছোট বয়স থেকে শুরু করে এখনও দেখি দিয়েছে, তাহলে এই গানটা কিন্তু শুনতেই হয়।

খেলা কিসের নাকি বেলা শুরু, খেলা কিসের

খেলা কিসের, নাকি বেলা শুরু? খেলা কিসের, নাকি বেলা শুরু?

সকাল তোমায় দেবে আলো খেলনা বাটির শৈশব। সত্যি শৈশবের সেই সকালটা আজকে আমাদের এই ইঁদুর দৌড়ের সকালের সঙ্গে বা জীবনটা যখন একটু পরিণত হয় সেই সকালের সঙ্গে কতটাই না পার্থক্য। সেই সকালে ছিল না বাড়তি কোনো চিন্তা, বাড়তি কোনো চাপ আর জীবনের কোনো চিন্তা, আর এই সকালে এসে শুরু করতে হয় সেই চিন্তা দিয়ে আজকের দিনটা কীভাবে কাটবে, কী কী কাজ রয়েছে বা বাড়তি কী কী চাপ রয়েছে। এক একটা মানুষের জন্য সকালটা কিন্তু অন্য রকম। কেউ থাকে কাজের তারা, কেউ হয়তো সকালটা কাটে নতুন কোনো কাজের সঙ্গে, কেউর হয় কারোর হয়তো বা সেই সকালটা শুরু হয় নতুন কোনো চিন্তা দিয়ে যে আজকের উপার্জন কীভাবে হবে। প্রত্যেকটা মানুষের সকালের স্বাদ বা ভিন্নতা বা অনুভূতি কিন্তু ভিন্ন ভিন্ন রকম। যারা স্টুডেন্ট রয়েছে, যারা পড়াশুনো করে,

স্কুলে যায়, তাদের সকালটা শুরু হয় বইয়ের ব্যাগ দিয়ে বা স্কুল জীবন দিয়ে। যারা কর্মক্ষেত্রে যান তাদের সকালটা শুরু হয় ব্যস্ততা দিয়ে। যারা প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করছেন তাদের সকালটা শুরু হয় নতুন আরেকটা যুদ্ধের সঙ্গে, আরেকটা উদ্যমের সঙ্গে। তারপরও প্রতিদিন আমাদের জীবনে রাতের পর সকাল আসে। হ্যাঁ, সেই সকালের স্বাদ হয়তোবা আমাদের ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম

আর এই সকাল নিয়েই কিন্তু রবি ঠাকুরও লিখেছিলেন, সারা জীবন দিলেও আলো।

প্রত্যেকটা সকালের আলাদা স্নিগ্ধতা রয়েছে, আলাদা বিশেষত্ব রয়েছে। তেমনি শীতের সকাল মানেই এক টুকরো নরম স্মৃতি, কুয়াশায় ঢাকা চারপাশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর হালকা রোদের অপেক্ষা, সব কিছুতেই একটা মায়া মিশে থাকে। ছোটবেলায় শীতের সকালে লেপের উষ্ণতা ছেড়ে উঠতে একেবারেই ইচ্ছে করে।

শীতের আসল আনন্দ লুকিয়ে থাকত। আর একটা গান রয়েছে, এই গানটার মধ্যে লুকিয়ে থাকে শীতের সকালের সেই মাহাত্ম্য বা সেই বিশেষত্ব। চলুন শুনি সেই গানটা, তারপর বলছি গানটা নিয়ে শীতের সকালের সঙ্গে কী কী আমেজ রয়েছে।

ঘোরা, জানলার ফাঁক দিয়ে রোদে শেষ মুখে পড়া, পাখির ডাক, স্কুলের পোশাক আর মায়ের হাতে গুছিয়ে দেওয়া টিফিন, এই নিয়েই ছিল আমাদের সকাল। আর তখন সকাল মানেই ছিল বাইরে ছুটে যাওয়া, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া। একটা সকাল কতটা সুন্দর হতে পারে সেটা কিন্তু আমরা তখন বুঝতাম না, শুধু বেঁচে নিতাম। কৈশোরের সকাল মানেই স্বপ্ন। স্কুলের ব্যাগের সঙ্গে তখন কাঁধে উঠতে শুরু করে ভবিষ্যতের চিন্তা, কে কি হবে, কোথায় পড়বে, জীবনে কি করবে, এসব ছোট ছোট স্বপ্ন সকালের সঙ্গে জড়িয়ে যেতে থাকে। বন্ধুত্ব, পরীক্ষা, প্রথম ভালো লাগা, সব কিছুর সাক্ষী হয়ে থাকে এই সকালগুলো। আর যৌবনের শেষে সকাল হয়ে ওঠে কি বলুন তো, দায়িত্বের শুরু। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে, তারপর কাজের তাড়া, পড়াশুনো, চাকরি, সংসার, ভবিষ্যৎ, একটার পর একটা দায়িত্ব। তখন সকালে সৌন্দর্য দেখার সময় হয়তো থাকে না, জানালার বাইরে সূর্য উঠছে কিনা, পাখি ডাকছে কিনা, এসবের দিকে তাকানোর কিন্তু অবকাশও থাকে না। তবু সেই সকালই আমাদের প্রতিদিন একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। আর সংসারী জীবনে সকাল মানে শুধু নিজের জন্য নয়, অনেকের জন্য শুরু। কারো রান্নাঘরে ব্যস্ততা, কারো সন্তানের স্কুলের প্রস্তুতি, কারো অফিসে যাওয়ার তারা, নিজের ঘুম, নিজের আরাম সরিয়ে অন্যের দিনটা সুন্দর করে দেওয়ার নামও তো তখন সকাল। মায়ের সকাল, বাবার সকাল, একজন গৃহিণীর সকাল। প্রতিটি সকালের ভেতর লুকিয়ে থাকে নিঃশব্দ পরিবর্তনের গল্প। আর জীবনের পরিণত বয়সে সকাল যেন আবার ধীর হয়ে যায়, তখন আর তাড়াহুড়ো করে কোথাও ছুটতে হয় না। বারান্দায় বসে এক কাপ চা, নরম রোদ, খবরের কাগজের পাতা উল্টে দেওয়া, পরিচিত কারোর সঙ্গে দুটো কথা, এসবই হয়ে ওঠে এক একটা দিনের শুরু, এক একটা সকালের আনন্দ। তখন বোঝা যায় এতদিন যে সকালকে শুধু ব্যস্ততার শুরু ভেবেছিলাম, সেই সকালই আসলে ছিল জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আরেকটা সময় আসে যখন সকাল আমাদের কাছে কৃতজ্ঞতার প্রতীক হয়ে ওঠে। ঘুম ভেঙে আরেকটা সকাল দেখতে পাওয়া, প্রিয় মানুষগুলোর কণ্ঠ শুনতে পাওয়া, জানালা দিয়ে আলো ঢুকতে দেখা, এসবই তখন বড় প্রাপ্তি। তাই সকালটা যে শুধুমাত্র দিনের শুরু তা কিন্তু নয়, শৈশবে সে আনন্দ, কৈশোরে স্বপ্ন, যৌবনে সংগ্রাম, সংসারের দায়িত্ব, আর পরিণত বয়সে এসেও শান্তি এবং কৃতজ্ঞতা।

আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উৎসান্ততে তোমায় গান শোনাবো পর্বে। আর আজ কথা বলছিলাম ছোট্ট একটা শব্দ, সেটা হচ্ছে সকাল নিয়ে। অথচ জীবনের প্রতিটা ধাপে এর অর্থ, এই ছোট্ট একটা শব্দের অর্থ কিন্তু একদম আলাদা। সূর্য প্রতিদিন একইভাবে ওঠে, আলো একইভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু আমরা জীবনের যে জায়গায় দাঁড়িয়ে থাকি সেই অনুযায়ী কিন্তু সকালের অনুভূতিটা বদলে যায়। শৈশবের সকাল মানেই আনন্দ, মায়ের ডাকে ঘুম ভাঙে।

জীবনের ধাপ অনুযায়ী সকালটা যেমন অন্য রকম, তেমনি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সকালটাও ভিন্ন রকমের। একই সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু জীবনের প্রতিটি ধাপে তার আলো আমাদের আলাদাভাবে ছুঁয়ে যায়। হয়তো এটাই সকালের সবচেয়ে সুন্দর গল্প, সে প্রতিদিন ফিরে আসে আর আমাদের প্রতিবার নতুন করে বাঁচতে শেখায়। যারা জীবনের সঙ্গে প্রতিদিন একটু একটু করে লড়াই করছেন, তাদের কাছে কিন্তু সকালটা অন্য রকম। অন্য কারো কাছে সকাল মানে নতুন দিনের আনন্দ, আর তাদের কাছে সকাল মানে আবার উঠে দাঁড়ানোর সুযোগ। কারো ঘুম ভাঙে সংসারের চিন্তায়, কারো চাকরির খোঁজে, কেউ আবার গতকালের ব্যর্থতা বুকের মধ্যে নিয়েই নতুন দিনের পথে হাঁটেন। তবু জানালার বাইরে যখন আলো ফুটতে শুরু করে, তখন সেই আলো যেন চুপ করে বলে, সব শেষ হয়ে যায়নি, আজও একটা সুযোগ রয়েছে।

আজকের মতো তোমায় গান শোনাবো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এবারে সংবাদ শিরোনাম।

0: রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে গতকাল জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। তিনি জানিয়েছেন, আরও বিভিন্ন জনস্বার্থমূলক প্রকল্প নিয়েও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ঊনকোটি জেলায় কৈলাসহরের ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 গতকাল পাশ হয়েছে। লোকসভা আগেই বিলটি পাশ করেছে। এই বিল নিগমকে শিল্পজাত পণ্যে তার কর্মসূচি পরিচালনার অবকাশ দেবে। খোয়াই জেলার তুলাশিখুরে শীতের স্মৃতি কমিউনিটি হলে গতকাল জেলাভিত্তিক এইডস সচেতনতা কর্মসূচির উদ্বোধন হয়। উদ্বোধন করেন খোয়াইয়ের জেলাশাসক রজত পান্ত। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোমতী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস গতকাল জানিয়েছেন, করবুকের শিলাছড়ি বিএসএফ এবং পুলিশের কড়া নজরদারি চলছে। গ্রামীণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক শিবির এবং জনশুনানি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, কৃষি, পশুপালন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পরিষেবা প্রদান করা হয়। কমনওয়েলথ জুডোতে প্রথমবার সোনাজয়ী অস্মিতা দেকে গতকাল দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিজের গ্রাম দক্ষিণ সোনাইছড়িতে সংবর্ধনা প্রদান করা হয়। বিলোনিয়ার মনুর মুখ থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তার গ্রামে যাওয়া হয়। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আর এবারে শুরু করব বলছি তোমায় অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন 101.6 মেগাহার সিফি মুজয়ন্ততে বলছি তোমায় অনুষ্ঠানে। আমাদের প্রত্যেকের পাড়ায় জেঠু থাকেন। পাড়ার জেঠু মানেই নিজস্ব গোয়েন্দা দপ্তর। আপনি কখন বাড়ি ফিরলেন, কার সঙ্গে কথা বললেন, নতুন জামাটা কোথা থেকে কিনলেন, এসব খবর জানতে তাদের কোনো সোশ্যাল মিডিয়ার দরকার হয় না। আপনি রাস্তায় নতুন বাইক নিয়ে বেরিয়েছেন, জেঠু সঙ্গে সঙ্গে বললেন, মাইলেজ কেমন, বা ধরুন আপনার জীবনে নতুন যা হবে সব জেঠু আগে থেকে কেমন জানি বিচার করে দেখেন। সবচেয়ে মজার ব্যাপার, পাড়ার জেঠুরা নিজের অভিজীবনের অভিজ্ঞতা দিয়ে পৃথিবীর প্রায় সব সমস্যার সমাধান দিতে পারেন। আজকে কথা বলবো আপনার পাড়ার সেই স্পেশাল জেঠুটিকে নিয়ে, বা আপনিও যদি সেই ভূমিকায় থাকেন তাহলে জানান আমাকে সেই অভিজ্ঞতাটুকু। ফোন করবেন 03-12-32-6253 এই নম্বরে। আর স্টুডিওর এপারে আমি রয়েছি আর জে কোয়েল, আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 9402169965। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ
0: বলুন।
1: পাড়ার জেঠু, পাড়ার জেঠু তো ছিল আগে, অনেকেই ছিল, এখন অনেকে নেই।
0: মানে এমন স্পেশাল কোন জেঠু থাকতেন যিনি সব

0: ব্যাপারে সব নখ দর্পণে রাখতেন বা সব ব্যাপারে নজর রাখতেন?
1: জেঠু সেরকম ছিল না, তবে দাদু ছিল পাড়াতে, দুইজন দাদু ছিল, ওরা খবরাখবর নিত।
0: আচ্ছা, বুঝতে পেরেছি।
1: দাদুরাই জেঠুর মতো, দাদুরার সঙ্গে মিশতাম, দাদুরা খবরাখবর নিতেন, কোথায় যাচ্ছিস, তুই কি করছিস এখন। জেঠু বলতে জেঠুরা এরকম আমি পাইনি, আমি পাইনি।
0: অনেক অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু, ভালো
1: হ্যাঁ
0: থাকবেন।
1: আচ্ছা, তুমিও ভালো থাকবে। কোয়েল,
0: আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছি আমি আরজে কোয়েল, আর আজ কথা বলছি পাড়ার সেই স্পেশাল জেঠুটিকে নিয়ে, যে আপনার জীবনের, শুধু আপনার জীবন নয়, পাড়ার প্রত্যেকের জীবনের কি ঘটে চলেছেন সেটা যেন একদম লাইভ খবর রাখেন। হয়তো আপনি গোপন কোনো জায়গায় যাচ্ছেন, বা লুকিয়ে বাড়িতে লুকিয়ে কাজ করছেন, বা বাড়িতে লুকিয়ে পাড়ার রাস্তা দিয়ে মাত্র বেরিয়েছেন, সেই সময় কিন্তু হঠাৎ করেই পাড়ার জেঠু আপনার সামনে উদয় হবে এবং বেশ ভারী গলায় বলবে, কিরে কোথায় যাচ্ছিস, বেশ লাইক হয়েছিস নাকি? কি মেলাতে পারছেন আপনার পাড়ার সেই জেঠুর সঙ্গে, বা আপনার পাড়ার সেই বিখ্যাত ব্যক্তিটির সঙ্গে, যার মুখে, যার খবরদারি কখনো না কখনো আপনাকেও সামলাতে হয়েছে, যার খবরদারির মুখে আপনাকেও কখনো পড়তে হয়েছে? কোন বাড়ির ছেলে কত নম্বর পেল, কোন বাড়িতে কি হচ্ছে, প্রতিটা জিনিস, প্রতিটা বিষয় কিভাবে যেন সেই জেঠুদের নাগালে থাকে। আজকে শুনবো আপনাদের পাড়ার সেই জেঠুর গল্প নিয়ে। তবে সব ক্ষেত্রে যে সেই জেঠুর খবরদারিগুলি খারাপ হয় তাও কিন্তু নয়। আমরা যখন উঠতি বয়স থাকে, যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা থাকে, তারা হয়তো এই খবরদারিগুলি খুব একটা পছন্দ করে না, কিন্তু ওই যে জেঠু তো তার স্বভাব থেকে নড়বেন না, সামনে পেলেই হয়তো জিজ্ঞেস করে বসবেন, এত সেজেগুজে কোথায় যাচ্ছিস, বা কি পারফিউম লাগিয়েছিস রে, এত গন্ধ আসছে, কত পেলি, কত নম্বর পেলি, বা ধরুন এই সাবজেক্টটা কার কাছে পড়িস। হয়তো বা আপনার উত্তর দেওয়ার ইচ্ছে নেই, বা ওনারও বিশেষ একটা খুব জানার দরকার নেই, কিন্তু স্বভাবসিদ্ধ বিষয়ে কেউ কেউ কিন্তু এই জিনিসগুলি বা এই প্রশ্নগুলি আমাদেরকে করেই বসেন। প্রত্যেক পাড়ায় এমন একজন কিন্তু থাকেন, এটা কিন্তু আমরা সবাই জানি বা আপনারাও জানেন। ফোন করবেন 03212326253, এই নম্বরে, স্টুডিওর এবারে আমি রয়েছি আপনাদের সঙ্গে, বলছি তোমায় অনুষ্ঠানেই আজকে আরজে কোয়েল।

0: আপনারা রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। আজকের বলছি তোমায় অনুষ্ঠানে আজকে কথা বলছি পাড়ার জেঠুকে নিয়ে। পাড়ার জেঠু মানেই নিজস্ব গোয়েন্দা দপ্তর। আপনি কখন বাড়ি ফিরলেন, কার সঙ্গে কথা বললেন, নতুন জামাটা কোথা থেকে কিনলেন, এসব খবর জানতে কিন্তু তাদের কোনো সোশ্যাল মিডিয়ার দরকার হয় না। আপনি হয়তো রাস্তায় নতুন বাইক নিয়ে বেরিয়েছেন, জেঠু জিজ্ঞেস করলেন, কিরে কবে নিলি, মাইলেজ কেমন, কত দাম পড়ল? আর আপনি যদি বলেন, জেঠু জানি না, তাহলে জেঠুর চোখে মুখে এমন ভাব যেন দেশের অর্থনীতি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য জানা ছিল। আপনি হয়তো চুল কাটিয়ে ফিরছেন, জেঠুর মন্তব্য আসবেই, এই কাটটা তোকে ঠিক একটা মানায়নি, নতুন জামা পরেছেন, জিজ্ঞেস করবেন কত টাকা, পরীক্ষায় ভালো ফল করেছেন, আরও ভালো ফল করতে পারতিস, আর যদি একটু দেরি করে বাড়ি ফেরেন, এত রাত পর্যন্ত কোথায় ছিলি, এই কল্পগুলি কিন্তু বা এই প্রশ্নগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়তো পাড়ার কোনো না কোনো জেঠুর থেকে শুনতে হয়। আজকের বলছি তোমায় অনুষ্ঠানে কথা বলছি পাড়ার জেঠুকে নিয়ে। আমাদের ফোন নম্বর 03212326253, এই নম্বরে ফোন করবেন। তবে গতকাল আজ রাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা এই মুহূর্তে আর ফোন করবেন না। কেউ কি রয়েছেন? না, কাউকে দেখছি না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, পাড়ার জেঠুরা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে পৃথিবীর প্রায় সব সমস্যার সমাধান করে দিতে পারেন। প্রেম থেকে পড়াশোনা, চাকরি থেকে সংসার, সব বিষয়ে তাদের কাছে অন্তত তিনটি উপদেশ তৈরি থাকে। তবে এই জ্যাঠামোর আড়ালেই থাকে কিন্তু একরাশ সাপুন করে নেওয়া। পাড়ায় কারো বিপদ হলে সবার আগে খবর নেন কিন্তু এই জেঠুরা। কে রয়েছেন দেখব। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: রামনগর থেকে সুশীল নাথ বলছি।
0: সুশীল নাথ, হ্যাঁ বলুন সুশীল বাবু।
1: বলছি পাড়ার জেঠুরা যে খোঁজখবর যে নেয়, আসলে আমাদের এই ছেলে মেয়েরা গুলো কিন্তু

0: সাবধানে থাকে,
1: কাশিনে
0: থাকে,
1: হুম
0: এটা ছিল। কিন্তু আজকালে সেই পাড়ার যেটু কমে যাচ্ছে, কারণ কেউ কারো খোঁজ নেয় না রাস্তায় বেরুলে। হ্যাঁ, এটাই বলার সংক্ষেপে বললাম আর কি, রাখছি,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম সত্যি কথা, সেই পাড়ার জেঠুর আদর বা পাড়ার জেঠুর সেই নিজেদের প্রতি বা পাড়ার ছেলে মেয়েদের প্রতি যে ভালোবাসা বা খবর রাখা, সেটাও কিন্তু দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আসলে কেউই আজকাল নিজের জীবনের প্রতি কারোর হস্তক্ষেপ বা কারোর খবরদারি কিন্তু পছন্দ করে না, এবং আধুনিক যুগে ছেলেমেয়েরা কিন্তু একদমই নয়। তবে এই একটু আগেই বলছিলাম, এই জেঠুদের যে উপদেশ বা প্রশ্নগুলি থাকে, সেগুলি কিন্তু আমাদের ভালোর জন্যই থাকে, তবে সবাই মেনে নিতে পারেন না, এটাও কিন্তু বাস্তব কথা। কেউ কি রয়েছেন সঙ্গে? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।

0: আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জ্বলন্ত বলছি তোমায় অনুষ্ঠানে। আর আজ কথা বলছি পাড়ার জেঠুকিনি কে রয়েছেন দেখব। হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: দেখুন, পাড়ার জেঠু তো আমাদের এখানে পাড়ার জেঠু আছে কয়েকটা, হ্যাঁ, তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু গল্প বা শিক্ষা পাই আমরা। হ্যাঁ, তো সেই জেঠুরা যেসব কথাগুলো বলে সেই কথাগুলো মেনে কিন্তু আমরা চলি, তাতে আমাদের উপকারই হয়। আর যে সমস্ত কথাগুলো ওরা বলেন, ভেবে চিন্তেই বলেন এবং ভালোর জন্যই বলেন, এইসব কথাগুলো শুনে আমাদের খুবই ভালো লাগে এবং শুনতেও ইচ্ছা হয় খুবই। কারণ যখন যেটা দরকার, কোন সময় কী হবে না হবে সব কি তারা বলে, তো এই যে একটা জিনিস। হ্যাঁ, তো সেই সব শুনেই আমাদের অনেক জ্ঞান হয় এবং তাদেরকে ভালো লাগে, এবং তারাও আমাদেরকে মানে মন খোলসা করে তারা কথাগুলো বলে যে হ্যাঁ আমরা শুনছি এবং আমাদের কথাগুলো অক্ষর অক্ষর তারা পালন করছে। এই যে একটা তাদের অভিজ্ঞতা, সেগুলো শুনে আমাদের খুবই ভালো লাগে। নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। সেটা তো সত্যি কথা যে ওদের আমাদের বয়োজ্যেষ্ঠদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি, তাই আমাদের ভালোর জন্যই আমাদেরকে ওরা শাসনে রাখেন। তবে সেটা শাসন নয়, সেটা হচ্ছে ভালোবাসাটা আমাদের শাসন রূপে ওরা চেষ্টা করেন আমাদের সঙ্গে করতে। কে রয়েছেন দেখব ফোন লাইনে? না, কাউকে এই মুহূর্তে দেখছি না। কেউ কি রয়েছেন ফোন করবেন 03212326253 নম্বরে। পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, সেটা হচ্ছে 9402169965। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও ফিরে আসছি আজকের বলছি তোমায় অনুষ্ঠানে।
1: আনলিমিটেড কল তা খক্সাবাই
2: আও নিন স্পুনি খনাকা
1: বিএসএনএল আ খক্সাবাই নো সিম কার্ড লই তো গো
2: তাই 1 জিবি ডেটা বক্স হলো
1: বিএসএনএল তো
2: দাতিন করেন দিন দিন কানে কিনে নি বিএসএনএল অফিস বাই
1: হাই দি এরিয়া বয়
0: আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উৎসান্ততে বলছি তোমায় অনুষ্ঠানে, আর আজ কথা বলছি পাড়ার জেঠুকে নিয়ে। হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার।

0: নমস্কার, আমি নারায়ণ সরকার বলছি, পূর্ব বাজারের দুপি থেকে।
1: বলুন।
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনছি।
0: আমাদের তারা ছিলেন এক জেঠু, তিনি তারা ঝগড়া জাতি লাগলে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে মীমাংসা করবে, সেই জন্য পাড়ার জেঠুদের সবাই সর্দার বলতো। ওনার খুব নাম ডাক ছিল, ওনাকে সবাই মান্যতা করে চলতেন। অভাবী লোক যারা ছিলেন, সাহায্য চাইলে ধান চাল এগুলি ছিলেন দিয়ে দিতেন। ওনার খুব জমি জমা ছিল, মেয়েদের বিবাহ দিয়ে দিতেন, টাকা পয়সা খরচ করে ছেলেদের মেয়েদের উপরে দিতেন ভালোভাবে। তিনটি ছেলেকে বাড়িতে রেখে খাওয়া পড়া দিয়ে কাপড় চোপড় দিয়ে বই খাতা পত্র কিনে দিয়ে স্কুল ক্লোজ করাইয়া চাকরি পাইয়ে দিয়েছেন। নাম মনমোহন সরকার, দুকলি। নমস্কার।
1: ধন্যবাদ। কথা বলছি আজ পাড়ার জেঠুকে নিয়ে। আপনারা এই মুহূর্তে রয়েছেন কোয়েলের সঙ্গে, আর স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 9:35 হয়ে 28 সেকেন্ড। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কেউ নেই এই মুহূর্তে। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: আনলিমিটেড কল রাখ। আনলিমিটেড কল, তাও এক টাকায়? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেইলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন এক টাকায় সিম কার্ড।
1: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আর আজ কথা বলছি পাড়ার জেঠুকে নিয়ে। এ মুহূর্তে রয়েছেন আর জে গোয়েলের সঙ্গে, আর স্টুডিওর ঘড়ি সময়টা জানান দিচ্ছে 9:42 হয়ে 16 সেকেন্ড। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল,
2: আমি বিশ্বজিৎ দেবনাথ মাতৃপল্লী থেকে।
1: বলুন বিশ্বজিৎ বাবু।
2: বলছি দেখুন, পাড়ার জেঠুদের কথা, দাদুদের কথা আপনারা স্মরণ বলেই আসলে ভাল লাগে, কার খোঁজ রাখে আজকাল বলুন। তবে জেঠুর কথা বলতে প্রথমে বলি, আমরা এখন কাকা জেঠুর পর্যায়ে পড়ে গেছি, সেটা বলার অপেক্ষা রাখে না। ঘটনা হচ্ছে গিয়ে আপন জেঠু আর পাড়ার জেঠু, এটা বিশেষত কি হতো জানেন, আমার জেঠুর বন্ধু বান্ধবরাই আমার কিন্তু বেশিরভাগ জেঠু হতো, এটা স্বাভাবিক। আপন জেঠুর সাথে যারা চলাফেরা করতো তারাই তো জেঠুর আসলে বসবে। কিন্তু ঘটনা হচ্ছে আজকাল বয়সের ভারে হোক, রাস্তাঘাটের বাইকের দাপাদাপিতে হোক, যন্ত্রদানবের আক্রমণে হোক, বয়স্ক লোকরা আজকাল ঘর থেকে বেরোতে বেশি সাহস পায় না। আপনি বিশ্বাস করবেন ম্যাডাম, সেদিন আমি বনকুমারীতে আমাদের,
1: যাই হোক, আপনার পাড়ার কোন জেঠুকে নিয়ে আপনার স্মৃতি রয়েছে সেটা বলুন বিশ্বজিৎ বাবু।
2: আমাদের পাড়ায় বলতে বাজারঘাট মাতৃপল্লী কোন জেঠু রয়েছে
1: বা আপনার ছোটবেলায় আপনার পাড়ায় এমন কোন ডিটেকটিভ জেঠু ছিল কিনা?
2: না না, আমার পাড়া কো ছোটবেলার কথাই গেল তো, ছোটবেলাতে এরকম জেঠুদের কথা তো মনে পড়ে।

0: ঘটনা হচ্ছে, আপনি বলছেন ডিটেকটিভ একজন জেটু ছিল জানেন, সে কিন্তু সব সময় মানে এত অনুশাসনে রাখতেন, ওনাকে দেখে ভয়ে ওনার কাজ দিয়ে যেতাম না। উনি আসছে তো, ওনাকে দেখে অন্য গলি আমরা ধরে চলতাম। উনি ছিলেন এতটা মানে কেন বেরোলে, এই সময় কি বেরোবার টাইম, পড়ার টাইম কোথায়, তোমার বাবা কোথায়, বাবার এই কথা বলবে, আবার বাবাকে বলবে ডেকে, এ তোমার ছেলেকে দেখলাম এখানে ঘুরছে, মানে এমন অনুশাসনের মধ্যে। আজকে আপনি বলাতে মনে পড়ছে, উনি আমাদের পড়াতেন না কিন্তু শাসাতেন বেশি। এই যে এক ধরনের মানে একদম কান খাড়া, কোথা দিয়ে আপনি যাচ্ছেন এমন জায়গায় চমনির মধ্যে বসে থাকবে চেয়ারটা নিয়ে, দোকান একটা আছে আর সবাইকে ফলো করবে। এই ধরনের জেটুদের সংখ্যা আস্তে আস্তে কমে এসছে। এই সংখ্যাগুলি কমে থাকার কারণ হচ্ছে গিয়ে এখন বয়সের ভারে ঘর থেকে বেরোতে পারে না। তো সত্যি ছোটবেলার স্মৃতিতে জেটুর নাম, আমার জেটু আপন জেটু ছিলেন খুব নাম করা অভিনেতা, ওনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই অভিনয়।
1: অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, ভালো থাকবেন, ভালো থাকবেন। আসলে সময় যেহেতু আমাদের একদম সীমিত, তাই অল্প কথায় আমরা চাইবো আপনারা আপনাদের অনুভূতিগুলো বিষয়ভিত্তিক তুলে ধরুন আমাদের কাছে। ফোন করবেন 03122326253 নম্বরে, পাশাপাশি রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965 এই নম্বরটি। কথা বলছি আজ পাড়ার জেঠুকে নিয়ে। ওই বিশ্বজিৎবাবু বলছিলেন কিন্তু খুব সুন্দর করে এই একটা কথাই, যে প্রত্যেক পাড়ায় এমন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন যা পাড়ার অভিভাবকও বলা চলে, যিনি পাড়ার সবার খেয়াল রাখেন, সব দিকে নজর রাখেন। কেউ কেউ হয়তো এটাকে অন্যভাবে নেন, বা কেউ কেউ হয়তো পছন্দ করেন না, কারণ কোনো ছেলে মেয়ে যখন দুষ্টুমি করতে যায় বা স্কুল ফাঁকি দিয়ে ধরুন কোনো দুষ্টুমি করছে বা স্কুল ফাঁকি দিয়ে কোথাও গেছে, তখন যদি জেঠু সামনে এসে বলেন যে কি হচ্ছে এসব বা কি করছিস কোথায় যাচ্ছিস, স্বভাবতই সেটা কেউ মানতে চান না। তবে একটু বড় হওয়ার পর আমরা বুঝতে পারি এই ডাক দেওয়ার বা শাসন করার লোকেরও কিন্তু আমাদের জীবনে অনেক অভাব রয়েছে। একটা সময় পরে আমরা বুঝতে পারি যে এই যে শাসন করা বা এই যে জিজ্ঞেস করা, সেই লোকগুলো কোথায় যেন হারিয়ে যায়, এর অভাবটা কিন্তু আমরা অনুভব করতে পারি। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে কিন্তু এই মুহূর্তে দেখছি না। আপনাদের জন্য রয়েছে অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। স্বাধীনতা মানেই কি একটি দেশের স্বাধীনতা, নাকি নিজের মতো করে বাঁচার অধিকার, নিজের মত প্রকাশের সাহস, স্বপ্ন দেখার স্বাধীনতা, কিংবা প্রিয় মানুষগুলোর সঙ্গে নিশ্চিন্তে থাকার অনুভূতি? প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞা আলাদা। কারো কাছে এটা আত্মসম্মান, কারো কাছে নিরাপত্তা, কারো কাছে ভালোবাসা, আবার কারো কাছে দায়িত্ব এবং কর্তব্যের নামই স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসুন শুনি আপনার হৃদয়ের কথা, আপনার কাছে স্বাধীনতা শব্দটির মানে কি, আপনার অনুভূতি, অভিজ্ঞতা কিংবা স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিন আজকের আজ রাতে অনুষ্ঠানে রাত 9:30টায়। ঘোষণাটি শেষ হলো। আপনার পাড়ার সেই বিশেষ ব্যক্তিটিকে নিয়ে কোনো মজার অভিজ্ঞতা, অনুভূতি যদি থাকে বা স্মৃতিচারণাও যদি করতে চান, তাহলে অবশ্যই ফোন করে ফেলুন এই নম্বরটিতে 03122326253, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

0: আপনারা রয়েছেন এই মুহূর্তে 101.6 MHz FM উৎসান্ততে। বলছি তোমায় অনুষ্ঠানে, আর এবারে নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: আনলিমিটেড কল তাও এক টাকায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিএসএনএল দিচ্ছে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা শুধু থাকছে সীমিত সময়ের জন্য। এছাড়াও বিএসএনএল এ আছে ফাইবার ব্রডব্যান্ড, সঙ্গে ওয়াইফাই এর সুবিধা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বিএসএনএল অফিসে।
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আজকের সেই মজাদার প্রসঙ্গটি নিয়ে, সেটা হচ্ছে পাড়ার জেঠু। আর সময় কিন্তু খুব একটা হাতে নেই, কারণ ঘড়ি জানান দিচ্ছে 9:53 হয়ে 4 সেকেন্ড। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে কিন্তু দেখছি না। আসলে এই পাড়ার কাকু জেঠুদের শাসনের মধ্যেই কোথাও যেন সেই আদরগুলো লুকিয়ে থাকে। আমাদেরকে ভালো রাখার, আমরা যেন ভালোভাবে চলি, তার জন্যই এই শাসন। কেউ হয়তো স্কুল ফাঁকি দিয়ে কোথাও গেছে, বা ধরুন দুষ্টুমি করছে, পাড়ার জেঠু যখন ডাক দিল সে কিন্তু সেটা ভালোভাবে নেবে না, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু এই যে শাসন, সেটা কিন্তু তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আগামী ভবিষ্যতের জন্য শাসন হিসেবে কাজ করলো, বা ভালোবাসা হিসেবেও কিন্তু কাজ করলো। আর আজকালকার যুগে একজন শ্রোতাবন্ধু বলছিলেন কিছুক্ষণ

আগে কোথাও যেন সেই শাসনগুলো হারিয়ে গেছে। সেই পাড়ার জেঠু কাকুর যে একটা ভয় থাকতো, বা পাড়ার গণ্যমান্য ব্যক্তিরাও যাকে অভিভাবক মনে করতেন, সেই শাসনগুলো আজ কিন্তু আর দেখতে পাওয়া যায় না। সেটা কালের নিয়মেই হোক বা আমাদের অতিরিক্ত নিজস্বতার জন্যই হোক, এটা কিন্তু বাস্তব কথা। পাড়ার চায়ের দোকানে বা পাড়ার গলিতে, প্রত্যেক পাড়ায়, আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের

বা পাড়ার সেই অভিভাবকই। আজকে কথা বলছিলাম আপনাদের সঙ্গে পাড়ার জেঠুকে নিয়ে, দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে এলাম, আর অল্প কিছুটা সময় হাতে রয়েছে। কেউ যদি জানাতে চান নিজের অভিজ্ঞতাটুকু, নিজের অনুভূতিটুকু আপনার পাড়ার সেই বিখ্যাত জেঠুকে নিয়ে, তাহলে ফোন করতে পারেন 03-22-32-6253 এই নম্বরে। আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402-1699-65।

আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এবারে শুরু করব তুমি অনন্যা অনুষ্ঠান, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: Free monsoon offers on Maruti Suzuki Alto Caton.
4: Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual VVT engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹73,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
5: Get attractive offers up to ₹45,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
3: Free monsoon offers on Maruti Suzuki Wagon-R.
4: Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
3: Get attractive offers up to ₹73,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
6: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের তুমি অনন্য অনুষ্ঠানে, শুধুমাত্র নারীদের জন্য, একটি মাত্র ঘন্টা আমাদের অনন্যাদের জন্য, যেখানে আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করি। একটি মাত্র ঘন্টা শুধুমাত্র আমাদের অনন্যাদের মন খুলে কথা বলার জন্য। আজকে যে বিষয় বা প্রসঙ্গ বা যে প্রশ্ন বলতে পারেন আপনাদের জন্য রাখবো, সেটা হচ্ছে কোন স্বপ্নটা আপনার জীবনে পূরণ হয়নি বা যে স্বপ্নটা হারিয়ে গেছে, সেই কোন স্বপ্ন বা কোন ইচ্ছে রয়েছে যেটা আপনার জীবনে হয়তো পূরণ হয়নি, যে কোনো পরিস্থিতির জন্যই হোক, যে কোনো কারণের জন্যই হোক। সেই না বলা স্বপ্ন বা না পূরণ হওয়া স্বপ্নের কথা শুনবো আজ আপনাদের মুখে। ফোন করবেন 03-22-32-6253 এ নম্বরে। একটা মেয়ের ছোটোবেলায় অনেক স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষিকা, কেউ গান শিখতে চায়, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ আবার নিজের মতো করে একটা জীবন কাটানোর স্বপ্ন দেখে। কিন্তু বড় হতে হতে সেই স্বপ্নগুলোর অনেকগুলোই কোথায় যেন হারিয়ে যায়। পড়াশোনা শেষ হয়, চাকরি, বিয়ে, সংসার, সন্তান, একটার পর একটা দায়িত্ব এসে নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে কোথাও যেন পেছনে ঠেলে ফেলে দেয়। আর সেই পেছনে ঠেলতে ঠেলতে একটা সময় সেই স্বপ্নগুলো নিজের জীবন থেকে হারিয়ে যায়। একটা মেয়ের জীবন থেকে অনেক না বলা স্বপ্ন, না পূরণ হওয়া স্বপ্ন কিন্তু থেকে যায়।

আজকে শুনব সেই না হওয়া স্বপ্নের কথা। সব স্বপ্ন পূরণ হয় না, এটা যেমন বাস্তব কথা, তেমনি মেয়েদের জীবনের গল্পটা হয়তো একটু অন্যরকম। কেউ হয়তো গানকে পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের পর পরিস্থিতির চাপে আর হয়ে ওঠেনি। কিন্তু সেই না হয়ে ওঠা স্বপ্নের যে কষ্ট বা দুঃখ, সেটা কিন্তু মনের কোনো না কোনো গভীরে উঁকি মারে। হয়তো পরন্ত বিকেলে বারান্দায় বসে যখন চায়ের কাপ হাতে বসেছেন বা নিজেকে সময় দিচ্ছেন, সে একাকিত্বের মুহূর্তে সেই না পূরণ হওয়া স্বপ্নগুলো কোথাও যেন মনে কিছুটা হলেও কষ্টের উঁকি দেয়। আজকে আপনাদের মুখে শুনব, সে অনন্যাদের মুখে শুনব না বলা বা না পূরণ হওয়া স্বপ্নগুলো। আপনাদের সঙ্গে রয়েছি আমি আর জে কোয়েল, আর ফোন করবেন 03-1232-6253 নম্বরে, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965।

একটা মেয়ে যখন ছোট থাকে তখন তার স্বপ্নের কোনো সীমা থাকে না। কেউ বলে আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ বলে আমি শিক্ষিকা হব, কেউ গান গাইতে চায়, কেউ নাচ শিখতে চায়, কেউ ছবি আঁকতে ভালোবাসে, আবার কেউ হয়তো কোনো পেশার নাম জানে না, শুধু জানে একদিন নিজের মতো করে বাঁচবে, নিজের পছন্দের একটা জীবন তৈরি করবে। শৈশবের সেই স্বপ্নগুলো খুব সাধারণ কিন্তু খুব সত্যি হয়। একটা

নতুন খাতা পেলেই তাতে ভবিষ্যতের ছবি আঁকা হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কল্পিত পৃথিবীর সঙ্গে কথা বলা হয়, তখন জীবন অনেকটাই নিজের মতো হয়। তারপর হয় ধীরে ধীরে বড় হওয়া, পড়াশোনা, পরীক্ষা, চাকরি, সম্পর্ক, বিয়ে, জীবন এগিয়ে যেতে থাকে। আর সেই এগিয়ে যাওয়ার পথে অনেক মেয়ের স্বপ্নগুলো কোথাও যেন একটু একটু করে পিছিয়ে যায়, কখনো পরিবারের প্রয়োজনের জন্য, কখনো পরিস্থিতির কারণে, কখনো এখন নয় পরে করব এই ছোট্ট কথাটার জন্য। সেই পরে কখন যে অনেকগুলো বছর হয়ে যায় তা বোঝাই যায় না। আজকের অনন্যাদের কাছে প্রশ্ন, যে স্বপ্নটা আপনাদের পূরণ হয়নি বা অপূর্ণ থেকে গেছে, সেই স্বপ্নের গল্প শুনব আজ। ফোন করবেন 03-12-32-6253 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আপনাদের জন্য, আপনাদের সেই না হওয়া স্বপ্নের গল্প শোনার জন্য আর্জি কোয়েল।

উপন্যাসের চরিত্র সৃষ্টি বা সৃজন করা উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলা কথা সাহিত্যের ধারায় যে কোনো গল্প বা উপন্যাস চরিত্র একটি অপরিহার্য বিষয়। সে চরিত্র হতে পারে কোনো পুরুষ বা কোনো নারী অথবা কোনো নায়ক বা নায়িকা। শ্রোতা বন্ধুরা, আমাদের লেখকরা সাহিত্যিকরা প্রতিবার বারবার তাদের উপন্যাসে নারীদের সামাজিক বিভিন্ন দিকগুলি কিন্তু তাদের লেখনীর মাধ্যমে আমাদের তুলে ধরেছেন। শরৎচন্দ্রের উপন্যাস পাঠক মহলে দৃষ্টি আকর্ষণ করেছিল বাস্তব সমস্যা এবং বাস্তব চরিত্রায়নের জন্য, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে তিনি নারীদের সামাজিক অনেক দিককে তুলে ধরেছিলেন। তার নায়ক চরিত্রের মধ্যে বেশিরভাগ দেখা যায় নায়িকা ছন্নছাড়া ভবঘুরে, আবার অন্যদিকে নায়িকা কিন্তু ব্যক্তিত্বময়ী, সেবাময়ী এবং ব্যক্তিগত জীবনে কোনো একবার স্থলিত হয়েছে। শরৎচন্দ্রই দেখিয়েছেন চিরাচরিত পথে নারীর বিচার না করলেও সাহিত্যে নারী চরিত্র সৃষ্টি করা চলে। শরৎ সাহিত্যের নারীরা কোনো দেবী নন, তারা যেমন আলোর পথে মর্ত্যের সাধারণ মানুষকে স্বর্গের রাস্তা দেখায় না, তেমনি আবার অন্ধকার এনে জগৎটাকে নরকের দ্বারেও পৌঁছে দেয় না। উপন্যাসে শুধু কল্পনার উপর ভিত্তি করে নারী চরিত্র অঙ্কন করেননি, এই কল্পনাকে সাথে নিয়ে তিনি বাস্তবকে মধুর থেকে মধুর করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আত্মজীবন চরিতমূলক এবং মনস্তাত্ত্বিক উপন্যাস শ্রীকান্ত, এই উপন্যাসটিকে চারটি খণ্ডে তিনি সমাপ্ত করেছিলেন, প্রথম খণ্ডটি শ্রীকান্তের ভ্রমণ কাহিনী দিয়ে। কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনব্যাপী সাহিত্যের বিভিন্ন সৃষ্টে বিভিন্ন পর্বে নানা রকম চরিত্রের নির্মাণ করেছেন, তেমনি শ্রীকান্ত চরিত্রেও রাজলক্ষ্মী চরিত্রটিকে তিনি তুলে ধরেছিলেন সবার সামনে। উপন্যাসের প্রথম পর্বে শ্রীকান্তের স্মৃতিচারণের মধ্য দিয়ে তার নানা অভিজ্ঞতার কথা বর্ণনা হয়েছে। তেমনি শ্রীকান্তের সঙ্গে বিভিন্ন আবেগের সঙ্গে জড়িয়েছিল সেই নারী চরিত্র রাজলক্ষ্মী। উপন্যাসের শুরুতে শ্রীকান্তের যে চিত্র নির্মিত হয়েছে পিয়ারির সাথে তার সাক্ষাতের পর তার চরিত্রে আমূল পরিবর্তন এসেছে, তেমনি কিন্তু বিভিন্নভাবেই নারী চরিত্র বা বিভিন্ন পর্যায়ে তিনি দেখিয়েছেন কিভাবে নারী চরিত্রগুলি জীবনের সঙ্গে সঙ্গতি রেখে তার চরিত্রে তার লেখনীতে বারবার উঠে এসেছে। শ্রীকান্ত তার বন্ধু মহেন্দ্র রায়ের উৎসবে যায় যেখানে তার পিয়ারি বাইয়ের সাথে দেখা হয়েছিল, যদিও সে তাকে চিনতে পারে না, পিয়ারি তাকে ভালোভাবেই চেনে কারণ শ্রীকান্ত ছিল তার ছোটবেলার ভালোবাসা। পিয়ারি বাই তার অতীতের কথা প্রকাশ করে যে কীভাবে দুষ্ট সমাজ দারিদ্র এবং দুর্ভাগ্যের কারণে তাকে এই পেশা বেছে নিতে হয়েছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাশিল্পী মনে করা হয়। পল্লী সমাজ উপন্যাসে তিনি তুলে ধরেছিলেন রমা চরিত্রটিকে। তিনি জমিদারি পরিচালনা করেন, তার চরিত্রটি অপেক্ষাকৃত কিন্তু ছিল জটিল। মুখে বিরোধিতা করলেও তিনি মনে মনে সমর্থন করতেন রমেশকে। রমেশের প্রতি তিনি ছিলেন প্রবলভাবে দুর্বল, তবে নীরবে। প্রিয় পুরুষের কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছা করে তার, তবে বাধ্য হয়ে পিছিয়ে আসেন। দুজনের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় গ্রাম্য কদাচার। এই রমা আমাদের বড় চেনা। উপন্যাসে দেখা যায় বিশ্বেশ্বরীকে, যিনি রমেশের জ্যাঠাইমা, বেনির মা। রমেশ সৎ, প্রজাবৎসল, বেনি তার উল্টো পিঠ। এই দুজনের মাঝে রয়েছেন বিশ্বেশ্বরী, তার আছে সন্তান স্নেহ। পাশাপাশি তিনি এক আদর্শবান মহিলা, যিনি পক্ষ নেন ন্যায়ের। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের আনন্দময়ী ছায়া।

আমাদের নারীদের কাছে, আমাদের অনন্যাদের কাছে আজকে প্রশ্ন রেখেছিলাম যে স্বপ্নটা পূরণ হয়নি সে অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছে বা স্বপ্নের গল্প। ফোন করবেন 03212326253 এই নম্বরে। স্টুডিওর এপারে আমি রয়েছি আরজে কোয়েল, আর পাশাপাশি কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে যেসব নারী চরিত্রের কথা উল্লেখ রয়েছে। তার সময়ে নতুন প্রজন্মের উত্তরসূরি শরৎচন্দ্র নারী

অধিকার আর মর্যাদা রক্ষায় সমাজ ব্যবস্থার মূল রক্ষণশীল ধারাকে তীক্ষ্ণ বিদ্রূপে কটাক্ষ করেছিলেন। তার বড় দিদি, উপন্যাসের নায়িকা বড় দিদি মাধবী দেবী, কিংবা দেবদাসের পার্বতী সহ সারা জাগানো উপন্যাসের নায়িকারা আজও আমাদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। এই লেখায় নায়িকা চরিত্রের স্বরূপ উন্মোচনে শরৎচন্দ্রের দৃষ্টিভঙ্গি কিন্তু অত্যন্ত উৎসাহমূলক। শরৎচন্দ্র 25 বছর একটানা মেয়েদের কথা লিখে অবিস্মরণীয় যেসব নারী চরিত্র সৃষ্টি করেছেন তা আজও জনপ্রিয়। সেসব নারীর কেউ কেউ সাধারণ মেয়ে, কেউ বা মধ্যবিত্ত, কেউ বা নিম্নবিত্ত ঘরের সন্তান, আবার কেউ বা নিম্নবর্গ কিংবা সমাজের দৃষ্টিতে ভ্রষ্টা, অবিরত লিখে গেছেন প্রেমাকুল মেয়েদের গল্প। শুধু নারীই নয়, সকল মানুষের অন্তরের নিগূঢ় রহস্যে ডুব দিয়েছিলেন শরৎচন্দ্র। পতিতা, বিধবা, বৈষ্ণবী, সতী অথবা অন্য কোনো সম্পর্ক, তা সে যেমনটাই হোক না কেন, শরৎচন্দ্র অভিভূত হয়ে থাকতেন তাদের প্রেমে। নারী চরিত্র রূপায়ণে তার আখ্যানগুলো সহজ সরল ভাষায় এবং আটপৌরে রোমান্টিক ভাবাদর্শে কিন্তু বিবৃত হয়েছে। শরৎচন্দ্রের মনে হয়েছিল নারী সুলভ বলে তার মর্যাদা মূল্য নির্ধারণ আদৌ সম্ভব নয়। তার মানে, তার মতে, যেদিন নারী হয়ে যাবে দুর্লভ সেদিনই সমাজ অনুধাবন করতে পারবে নারীর যথার্থ মূল্য। সমাজ নারীর মূল্য নির্ধারণ করে তার সেবাপরায়ণতায়, স্নেহশীলতায়, সতীত্বে এবং সহনশীলতায়।

0: নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি।
1: আনলিমিটেড কল তাও এক টাকায়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিএসএনএল দিচ্ছে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা শুধু থাকছে সীমিত সময়ের জন্য। এছাড়াও বিএসএনএল এ আছে ফাইবার ব্রডব্যান্ড, সঙ্গে ওয়াইফাই এর সুবিধা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বিএসএনএল অফিসে।
0: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম তুমি অনন্য অনুষ্ঠানে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 10:31 হয়ে 47 সেকেন্ড। আর আপনাদের জন্য কিন্তু একটা প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের জীবনে, আমাদের নারীদের জীবনে, আমাদের অনন্যাদের জীবনে কোন শখ বা কোন স্বপ্নটা পূরণ হয়নি, কোন ইচ্ছেটা এখনও অপূর্ণই থেকে গেছে। কথা বলছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নারী চরিত্রগুলিকে নিয়ে। শরৎচন্দ্রের দৃঢ় সিদ্ধান্ত যে ধর্ম বুনিয়াদ গড়িয়াছে আদিম জননী ইভের পাপ ওপর, যে ধর্ম সংসারের সমস্ত অথপতনের মূলে নারীকে বসাইয়া দিয়াছে, সে ধর্ম সত্য বলিয়া যে কেহ অন্তরের মধ্যে বিশ্বাস করিয়াছে তাহার সাধ্য নাই নারী জাতিকে শ্রদ্ধার চোখে দেখে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নারী চরিত্রগুলো আবেগ এবং উচ্ছ্বাসে অসাধারণ উজ্জ্বলে উপস্থাপিত হয়েছে। বড়দিদি উপন্যাসের মাধবী এবং মৃত্যুর পর প্রকাশিত শেষের পরিচয়ের সবিতা আজও বাঙালির মনে উঁকি দেয়। প্রায় 23টি প্রধান উপন্যাসের একাধিক নারী চরিত্র যেন গেঁথে আছে শরৎ প্রেমীদের অন্তরীক্ষে। গৃহদাহর একদিকে অচলা, অন্যদিকে মৃণাল, চরিত্রহীনের একদিকে সাবিত্রী, অন্যদিকে কিরণময়ী, তবে শেষ প্রশ্নর কমল একেবারে আলাদা। পথের দাবির ভারতী, তারও আগে বিন্দুর ছেলের বিন্দুবাসিনী, মেজদিদির হেমাঙ্গিনী এবং নিষ্কৃতির শৈলজা সরল এবং স্নেহপ্রবণ নারীদের অন্যতম দৃষ্টান্ত। এসব নারীর পাশে দেবদাসের চন্দ্রমুখী, শুভদার কাত্যায়নী এবং আধারে আলোর বিজলির মতো বারবনিতার আখ্যানও কিন্তু পাঠকদের হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে। তিনি মূলত মানুষের মনুষ্যত্বকেই বড় করে দেখেছেন, এজন্য নারীর জীবনের স্বাভাবিক সুখ দুঃখকে অপরিসীম সহানুভূতি এবং দরদে রাঙিয়ে তুলেছেন। সমাজের মানদণ্ডে যেসব নারী চরিত্রহীন, তাদের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন মনুষ্যত্ব। সমাজের অন্যায় অত্যাচারের মানুষের হঠাৎ স্খলন হলে তাকে চিরকালের জন্য সমাজ বহির্ভূত গণ্য করা শরৎচন্দ্রের দৃষ্টিতে তা কিন্তু ছিল নিতান্ত অন্যায়।

শরৎচন্দ্রের মতে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সমাজের অসহায় উপেক্ষিত নারীর প্রতি অসীম দরদের পাশাপাশি শোষণ উৎপীড়নের বিরুদ্ধে শরৎচন্দ্র ছিলেন বরাবরই আপোষহীন, খড়গহস্ত। প্রকৃতপক্ষে এরই মধ্য দিয়ে শরৎচন্দ্র তার গল্প উপন্যাসে আর্থসামাজিক এবং রাজনৈতিক সমস্যার চিত্র তুলে ধরেছেন। তার উপন্যাসে প্রচলিত নীতি, ধর্ম আচরণ এবং সামাজিক অনুশাসনের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব লক্ষ্য করা যায়। শরৎচন্দ্রের উপন্যাসে মূলত নিম্নবিত্ত এবং দরিদ্র নারীর জীবনচিত্র রূপায়িত হয়েছিল। ধনী ও নির্ধনে যে বৈষম্য, তা সামাজিক ক্ষেত্রে নানা সমস্যা এবং জটিলতার সৃষ্টি করেছে। অর্থাৎ বৈষম্যের ফলেই সমাজে হিংসা, বিদ্বেষ, অবহেলা, ঘৃণা, স্বার্থপরতা, নীচতা, শঠতা ইত্যাদি মানুষের অসহিষ্ণু এবং অনুদার নীতি সমাজ ভাঙনের মূলে দুষ্ট ক্ষতের মতো বিরাজমান। স্বাভাবিক কারণেই উৎপীড়ন এবং শোষণের শিকার হয় নিচের তলার অতি সাধারণ দুর্বল মানুষ। সাম্যবাদী আদর্শে উদ্বুদ্ধ শরৎচন্দ্র যেখানে দেখেছেন নারীরা বারবার উপেক্ষিত হয়েছে তাদের সংসার জীবনে এবং ব্যক্তিগত জীবনেও,

দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে 10:44 হয়ে 12 সেকেন্ড, আর আপনার এই মুহূর্তে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। আজকে অনন্যাদের জন্য প্রশ্ন রেখেছিলাম, কোন স্বপ্নটি আপনাদের পূরণ হয়নি বা কোন না বলা স্বপ্ন বা না বলা ইচ্ছে এখনও রয়ে গেছে অপূর্ণ। পাশাপাশি কথা বলছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে কীভাবে তিনি নারী চরিত্রগুলিকে বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠা করেছেন। শরৎচন্দ্র তার উপন্যাসে পতিতা চরিত্র উপস্থাপনে তাদের প্রেম, প্রেমের একনিষ্ঠতা এবং সেবাপরায়ণতার চিত্র তুলে ধরেছেন। পিয়ারি বাইজি বাল্যপ্রণয়ের টানে আজীবন শ্রীকান্ত নিষ্ঠ হয়ে থাকে। সাবিত্রী সতীশের মধ্যে চলে নানান প্রেমের খেলা। চন্দ্রমুখী অনুরক্ত হয়ে থাকে দেবদাসের প্রতি। বিজলি সত্যেন্দ্রের প্রেমে পেশা ছেড়ে দিয়ে বলে, যে রোগে আলো জ্বাললে আঁধার মরে, সূর্যে উঠলে রাত্রি মরে, আজ সে রোগেই তোমাদের চিরদিনের জন্য মরে যাব। কিন্তু বাস্তবে দেখা যায় এই নারীরাই ব্যক্তি বিশেষের আস্থাভাজন হয়, কিন্তু সামাজিক সম্মান অর্জন করে না। প্রেমের সামাজিক স্বীকৃতি সম্ভব হয় না বলেই শরৎচন্দ্র লিখেছিলেন, বড় প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া ফেলে। বরদিদির মাধবী চরিত্রহীন এর মতো কিরণময়ী

বা পথ নির্দেশের। হেমনলিনীর জীবনে শুধু সত্য হয়ে থাকে প্রেম। কিরণময়ীর মতো বুদ্ধিমতী আত্মনির্ভরশীল নারীর জীবনে যে ভয়ানক বিপর্যয় দেখানো হয়েছে তা আসলে সামাজিক শাস্তি। সমাজের চোখে যা নিষিদ্ধ সেই পথে এগিয়ে কিরণময়ী ভুল করেছিল। দিবাকরকে উপেন্দ্র ধ্যান করেছে কিরণময়ী, কিন্তু প্রেমের চেতনা এবং পাপের চেতনা সব কিছু থেকে উত্তীর্ণ হল, উন্মাদনীতে পরিণত হয়। অন্যদিকে সাবিত্রী পবিত্র চেনেও সমাজের চোখে নিজেকে পাপী মনে করেছে।

বরদিদির মাধবী চরিত্রহীনের কিরণময়ী বা পথনির্দেশের হেমনলিনী জীবনে শুধু সত্য হয়ে থাকে। সতীশের জীবন সঙ্গিনী সহধর্মিণী হওয়ার অধিকার সমাজে তার নেই, কারণ হিন্দু ধর্মে বিধবা বিবাহ পাপ। হিন্দু ধর্মের সনাতন এই মূল্যবোধে বিশ্বাস স্থাপন করেই বিধবা সাবিত্রী বারবার প্রত্যাখ্যান করেছিল সতীশের বিয়ের প্রস্তাবকে। এখানে সাবিত্রী মানসিক দ্বন্দ্বে নিপীড়িত চরিত্র নয়, তার চরিত্র মননশীলতার মোরকে সিক্ত না হয়ে সর্বাঙ্গীনভাবে নির্দ্বন্দ্ব, কারণ হিন্দু বিধবার ব্রহ্মচর্যের সংস্কার। নারীর একনিষ্ঠতার শিক্ষা সাবিত্রীকে সমাজ শক্তির প্রতিকূলে অবস্থান গ্রহণের জন্য নিরুৎসাহী করেছে। একইভাবে রাজলক্ষ্মী, কোমললতা, অন্নদা দিদি সমাজকে অস্বীকার করে ছিটকে আসতে চেয়েছে, কিন্তু সমাজের তুচ্ছ সংস্কারের মোহ ত্যাগ করতে পারেনি। অবশ্য রাজলক্ষ্মীর বৈধব্য এবং জীবিকা নায়ক শ্রীকান্তকে সংস্কার বোধে এবং প্রচলিত সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে বিচার করতে দেখা যায়। গৃহদাহ রচলাকে তিনি নৈতিক হিন্দু সমাজে প্রতিষ্ঠা দিতে পারেননি, কারণ বিবাহোত্তর নারীর প্রেম সমাজবিরুদ্ধ কাজ, স্বামীর প্রতি হৃদয়ের একাগ্রতা হারানো অপরাধ, একনিষ্ঠতার অভাব পাপাচার। রুগ্ন মহিমকে একা গাড়িতে ফেলে অচলাকে নিয়ে পালিয়ে যাওয়ায় সুরেশ সমাজের চোখে ঘৃণিত হয়েছিল। অচলা মৃণালের মতো নিঃস্বার্থ সেবাপরায়ণতার দৃষ্টান্ত রাখতে পারেনি, পারেনি স্বামীর প্রতি দেহ মন প্রাণে পূর্ণাঙ্গভাবে সমর্পিত হতে, আর এ কারণে তার শেষ পরিণতি নিরাশ্রয়তায়, সামাজিক রীতিনীতির অস্বীকৃতিতে সমাজ বিচ্ছিন্নতায়। শেষ প্রশ্ন উপন্যাসে কমল চরিত্রে চারিত্রিক দ্বন্দ্বের চেয়ে মতাদর্শের দ্বন্দ্ব প্রকট হয়েছিল। অবাধে আনুষ্ঠানিকভাবে সে পরপর গ্রহণ করেছিল জীবনসঙ্গী হিসেবে। আনুষ্ঠানিক বিয়ের প্রয়োজনে রসারতা প্রমাণ করতে গিয়ে কমল শিবনাথকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলেছেন, উনি করবেন আমাকে অস্বীকার, আর আমি যাব তাই ঘাড় ধরে ওকে দিয়ে স্বীকার করিয়ে নিতে। সত্য যাবে ডুবে, আর যে অনুষ্ঠানকে মানি নে তারই দড়ি দিয়ে ওকে রাখব ভেদে। আমি করব এই কাজ। বিবাহিত নারীর সংকট সর্বপ্রথম বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে শৈবলিনী চরিত্রে উন্মোচিত হয়েছিল।

আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি কোয়েল। আজকের মতো আমাকে দিন বিদায়। আপনাদের সঙ্গে কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো শুরুর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এফএম উজ্জয়ন্ত শুনতে থাকুন। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম উজ্জয়ন্ত থেকে প্রচারিত কপোর্ক অনুষ্ঠান।

খানাই তনাই যত তাক হবু কোথায় খাবেন মারে কিচিং ছন নরক যত নাম সব তাবুক জরানি পান দাব অজরাও নরক খাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজেন্ত 101.6 মেগাহার জতাই তিনি অজরাও আং তঙই তঙ নরবাই নরক নিলগি নরকনি বুকুক আর যে মিনা তাক হবু খাবেন মারে কিচিং তিনি বহাইন হাই খাতুং খাজা খাইনাই হৈশক বাইজাক নরগয় গ্রংলাইনেন হেনাই আসে খনাতো খনাতো রুসা মুংরকনো বাক্সাকে খনানানি হেনাই তাই রসাব মুং খনামানি বিশিং বিশিং ককলাম বসালাইনেন হেনাই ফাইশক বাইজাক আও খাখলাইও নরগ ববাহিকেন নাশিংই দংবাই খনা হেনাই খাতুং খাজা খলাই সালব্রুম ব্রুম সামুং হোমুং পাইলাইনি বিশিংগো ফানো চিনি পান্দানো খনানানি বাগৈ বখাবো মুইতো খলাইই জরানো নারগৈ নরগ নাশিংই দং খনানানি খাখলাইও ফারিকে আসে গবাং লেরলায় ওই পান্ডাও হাবলায়ানো পান্ডাও তিনি তা মতাম সাইমালায়ানো ফাইদি পুইলাও ন জং খালাইনাই খনাতক চিনি হাসুকনি রেজাব মং র পান্ডা হাসুকনি রেজাব মং অরও জং গবাং মা হাসুকনি চিনি সিনেমং চিনি হুকুমো মুকুমো বাই গদাল জাগ রেজাব মং রং জং খালাইনাই আবনি আগলো মুইতো মানো পান্ডা বেলাই খেনানি হামজাকমানি পান্ডা তাই খাখলাইও নরকনি হামজাকমানি পান্ডা নং খা হানি নাই আপনি ইয়াগুলো খনাতত খরাং পান্ডা আও আর বহাইন জং খনাতত রেজাব মুং খনালাইনাই তাই চিনি জরা কাহাম লংমা কাহাম নজং অবহাইগেন গতৈ খনাতত খরাং রেজাব মুং খনামানি বিছিংতৈ চিনি লংমানব জং গতৈ খনাতক নাইথক সামামৈ জং দিশাই মানাই অবাইকিনে জরা কাহা মঙ্গি টংথং চিনি বাকি যতনি বাকি ফাটিকে পান্ডান চেংলাইনাই বস্কাং আগুগলাইনাই খনাতক হাচকনি রেসাব মুং পান্ডাও খনাতক হাচকনি রেসাব মং রং জং খনালাইনো ফাইদি তামো রেসাব মুং খনাইমান ফাইদি নাই নাইলেন জরাও

قسم بشلا قردو تياك جدنك من قسم

खर खनक का।

थक अब तो ऐसा मुसंग बाबू खरवा

নীলে কদম নেচেম শরীরম খুল গৈছক হ্রদে কৈছক ন কৈছক ন

大事故の

다시고 마열이 함자가 마연어 나토 마여 사이크는 야토 다시고 보다자도 양가능 바시 동네 다시고 노 다시고

나 지금 못 얻어도 양카이 능바세동 다시건 보도자도 아 다시건

দশ গো বদর যাদ বদলে থাংস গুয়াশিন ফাইকেন কুসুক তলি সিং খর দশ গো বদর যাদ দশ গো মতাইলে বুড়াশাই কুদি তখন ইসানে মোতাই রগ জীবলা ছাগল রগ তখন ইসানে মোতাই রঙ

আও বেলেখানে খানা তো রেজাব যেন খাই মান লাগে সম্বলকি দাবর মাবাই রেজাব জাগ রেজাব ফাড়ি চুয়া জরাও হাজকনি রেজাব।

Omnati

Tishale o se sa mu to dala bo ro kun tu to ko ka bo go mu to mla ji

了计，地下来古婆那地铺了铺了，嘟嘟干巴地铺了木那地哟，我木那地，古巴古个大石来。

부술래 째놓고 약식 허가나 약식 양보로 판노 옴레.

라디오. 큰일 내 갑박사 어디 안가 이 차프로.

그니래 가볍게 어이 당가 이차 풀어 없네.

তাবুজারানি কবরক নিউজ হেডলাইন শ্রঙ্খা রাষ্ট্র রাজ্যসভানী গোসিমুনি বিশংতি সংসদ বসং তাংচুর হামক্রাইনি নিগম স্নামফির মংবিল 2026 মিয়া পাশংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া সাকা সেরংনাই রকনি ককন খবই জেসাও কক বুমান তৈ ককলাম সালাইনা বাকি তাই সংসদ আদং রকনি তিসাজাক জেসাব সংমুংনি কক ফিরমুং রেনা বাকি হাপাং ব্যাপাকন তিয়ার দঙ্গ এই নাইখুংতিনি দিল্লি কাতাল সৃজন ভয়েসেস ফ্রম দ্য লুম মুঙ্গুই কাইসা আলাইদা পান্ডা সংচাওয়ানো অনুকুটি হাঙ্কর কয়লা শহরনি দলুগাঁও কুচুকুক মাধ্যমিক রুংখলাও তিনি জুদা জুদা হামক্রাই গেনাং তাংবতাং চেঙ্গেই তাই কুনালা কাইমা পান্ডা সংচা জাগানো তাবুক নিশিমে হাস্তেও হাপাংনি সেবক মানানি বাকে পিআরটিসি নাংসুকনাই ইংলিয়া ছয় সিমুং তাই তাংসেপ মন্ত্রী অনিমেষ দেববর্মা মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন সংসাজা কাইসা পান্ডা খুংবাচি রংনকনি ডিএনএ ক্লাবন ফিয়গিরেখা ইয়কমা সালনতেই গবাং বসকাঙ্গ তনই গুমতি হাঙ্কর গনাঙ্গী নাইমথাংনি ক্রাক যুগালিমুং নাহারজাক্ষা গামিনী লুকরকনি থানী হাফাংনি সেব সগৈরেনাও সিপাইজলা হাঙ্কর নাইকল ফাংনি জেতনবাই ব্রজপুর কামি পঞ্চায়েত নখলাও মিয়া নাইকল ফাংনি শিবির তাই জনশুনানি সংসা জাক্ষা খোয়াই হাঙ্কর তোলা শিখরনি সিটেশ মুকুমু কমিউনিটি হল মিয়া হাঙ্কর বেরামনি এইচ হজাকমুং সামুং বেতাং চেঙ্গির জাক্ষা কমনওয়েলথ জুডোও পুইলা রাংজাক মেডাল মানায় অস্মিতা দেন মিয়া সালগ্রা হাঙ্কর নাইকল ফাংনি বেখাক্তি বিনি বাইথাংনি কামি দক্ষিণ সোনাইশ্বরীও বরমিয়াফার জাক্ষা তিনি নখা কিসা মানাকজাক টঙ্গানে তিনি সালে সাকানি তুমারি থামচিসা ডিগ্রি সেলসিয়াসনি গানগিনিও টঙ্গি মানহনে সাকলাই জাক্ষা আসুক জরা খানা লাখা তাবুজরানি কক বরক নিউজ হেডলাইন শ্রক

Cơn cơn con chung cơi chung cơi.

합니까 알 좀 끙끙거루여 이여 이 가가가루여

আও বেলা খেয়ে খাই তো রেসাপং খাই মানলাই পুতো লক্ষ্মী মলসম বাই রেসাপ যাক রেসাপং চিনি জরা তংখবা ফারি চিং হাই হাই তাই তাংসা রেসাপং খালায় অজরানি রেসাপং খালায় চিং মল শান্তি কলাই বাই রেসাপ কাইপেং বাই রেসাপ যাক রেসাপং খালায় ফাইদি ও রেসাপং ন মল শান্তি কলাই বাই রেসাপ যাক রেসাপং

정자.

Hey, good night.

아신 카티자 오나 원마롱 추갈릉조 하레레 하레레

টুপি লাগাইয়া নমাজ পড়ে মুসলমান, নমাজ পড়ে মুসলমান, আর গিলা পুমা আও আছি যোগ দে হনুমান, হারে রে।

더 때를 뻔치 우사 앙니 묵지 셜라데 더 벌긋바 혼자 사하리리

정말 당구 생님은 야채 무척 산뜻함 하래래 하래래 치샷나리 양호 만바족디 고치야 만바족디 고치야

nariyango man bajog di kochia man bajog di kochia.

karere. Tiga cunin angam.

0: उनर सैमान अफादिके जों दाक्ति दाक्ति गोरोंलायमानि बोखाक थांलायानो फायदि कक दुग बाय गोरोंलायानो कक दुग फायसे दंखा नाय नायग्रानो साबोबा आंखा दामु साना मुसुं जागै दंखा खाना लायग्रानो फायदि अजराव हेलो
1: हेलो मेदा
0: बलाय खेना दिपर काहाम बुखुक नन ओ
1: दिनिले अंक आंगासु हेलो मेदा
0: छादे
1: ओ आंगे खिलानि वाकिति थाय
0: थाबो दा दा निनि लोमानि बाहिंखा
1: लोमाले देमन तेमन लोमा तो हामतु गेन डाक्टर खाना हि थामानि ओ ओ क किफिलतै आं उ इंडस्ट्री ओ हाथि खिथिबोन नै नाय खा नाय नाय माले बु फांबेदेक से बुरि फांबेदेक गथै वाखिनो का खलायै आर बखर बसे सेते नां खामु आं नों बाय क खिमा सागला खामु गाबोन बारि किनि বদলনি বরংনি মনাই বিরি যে বাই নানা সয়াতি তে আঙ্ক ডোগ্রানি তো সনমালা বাই দিনেশ বরকা ফালি দিনেশ গাই আঙ্ক পি অনলক্ষী বাই ইয়ং জহর তে পি অঞ্জলি বাই কনিকা বসাইছি কুমু সংগ্রহ তে যত মনাই কালান্ত সংগ্রহ মনাই পিজু সংগ্রহ মনাই রাজু মনাই সিটি আমি যে তংনাই যক তনি বাগে আং বু মুখে খুই মালি আস দ
0: আও আও আও ককরে ককরে ককরে
1: না তো মানে তাম দে আং মো তুমি বখা তং খক জাগি হে পা কব কিও আন বু পখর গ না নি বাগে ও বেটে
0: ও আবন তা বেলাই খে আবো বিপদ কতর কাতিকা হে দিবা লুমুই আ ডাক্তার নি ফাইমা সে লামাও সহাই সিপাতি মুং পাতি তং কোয়াং কেবা ওয়ানামা শিংসা বেলাই হামবাই বেলাই হামবাই কাহাম তং দি আও চিনে বুকু ওয়াকিজি বেলাই খেন সরি হামিয়াব তংজা মানি ডাক্তার নি ফিরব না রক্ষনাই মান খেনা বতা মুসাকা আও বন মতাই রক নাইখলাইতিং বন কাহাম করেন খেত অন্তং আও আও বন জিং বুফুর তামুং থাং সাইমানিয়া যেফুরু জিং যেস কাহাম তংফুরু জিং গরংলাই মানো কাশা তাই কাশা বাই হামজাক মুরলাই মানো তংথ তকে তংই মানো জিং সংসার ফাইমানে সরাপ সাসে বুফুর তামুং থাং সাইমানিয়া আপনি বাকি যে টংসাক যেন কাহাম গরংকে হাসি খুশিকে যত বাইন বাকসাকে মনেয়ই হামজাক মুরুই হামজাক মুনাওই তঙই থানানি কিসিসা জ্বর আসে তাই জানি যা সামুখ্লাই তাই বারজারকন যেন খ্লাই থাকি আসুকছে জিনে সামু ও সংসারক ফারিকে আহানি হাই নাইওয়ানে কক দুগো সাবো দং হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম বুকুক
2: মানে সেগুলা আছে বরাবর সেগুলা অংশ দেখো
0: আও আও
2: কে সারা আগরতলা শহর ববি সিনেমা চলে ফেমান্ত খুব মানে এবং তংতে গরম হয়ে যাও
0: আও
2: তং দেখেন বা আবো রাজ কাপুর সিনাম সিনাম মানে বয় বলে যে ডাইরেক্ট মানে তাই সে দিন বসালা আরো নায়ক সে কাপুর কে আর সময় রোগ যে কোনো সিনেমা নায়ক নায়ক আছে তো রায় রোগ নায়ক নায়ক গেঙে
0: অকরা বুড়া রক মাং নটা পনেরো বছর
2: খুব নাই খাতে নাই
0: খুব
2: খাম জায়গা নাইটক জায়গা দিকে গাবো নব সব নায়ক

0: 나이가 벌써 야 많이 땅에 맞서 나 프로 돌면 들어서 언니 니 대바람 너 사버 때 진짜 보였으니 엉하네라고
1: 그래 아직 라제스 하나 성로 마망 누구이 배면 있다
0: 이 방금 그때 보라는 거 같아 생각해
1: 응
0: 아스게 나이 좀 작하고 간 게 세세리 시가 보는 것 나이 좀 작아
1: 응
0: 나이 빨 밟으러 간 아마 한 게 너무 바야상 나만 지면 잘 배가 붙어 마치 남아보 아스 자꾸 담는 거 할게서 계속 계속 앵래만
1: 아스라이스라이아스나마모사나이로 하잉자가다 당겨 보라고 나이 부끄래 나이 로잉마 하잉자다 오크라로노 아마 아스마로 바보바이와 제이스 보러 마저민데 나마로 나이 나이 보노 모타니 보이로 파지로 미나요 저 엄티 보이로 나이 로이 그리자 키 사르리아 나마케 어 엄마 나이 방이 자서 안 오자로 가 하잉가 엄마 군스 나만 가이자니 아무도 나이 접자 가만히 자가다 তাই বুড়া শিখলা রক ফানো অবনা আসকে নাই থকজাকা আসকে নাই থকজাকা সুপার ডুপার হিট অংকা সিনেমা অরণে রসাবমু অর সিনেমানে যে ফেক টংমারক সিনেমাও যে তকে মশানাই রক অরণে কামুং চুমুং ড্রেস ডাইলগ মিউজিক ব্যবাক সুপার হিট আবার বাকে গবাং মা বরকন অবন ফলো খাইব কামুং চুমুং ডিজাইন স্টাইল ব্যবাক নখলাইনানি জেঙ্কা আও জিমর গনাং গ্রেই আপদি হেরকনি বহাইন নুকমানি বাগাই বলাই কেও সিনেমা রিয়েলিটি বাই বলাই গদাল জা খাই ইংনাই বলাই কে নাই থক জাগ লাগে আও ফরি তেব রসাব মুংখনা লাই মানে বখাক থাং লায়ন ফিয়া বা কক দুখ ফাই দম খা নাই নাইগ্রানে হ্যালো হ্যালো দীপর কাহাম তাকুক এসান টাকুক এসান দ সাদি বলে হাম বাই গ্রেং মানে বাগে সাদি দা এ এ মুই তো মানু পান্দা দ দ সাদি তাকো আজ রাও সিনেমা নাইমারক

নামানে গান রক হামজাক মানে নায়ক নায়ক না হামজাক মানে আবরক নাতে মূষা সে মুইতো রক্ত তং সাগারা দে মধ্যকরি খা নজর বড় সামরক খাজাক খা তকজাক সাগ্রা দে পুইলা শিকলা হায়ঙ্গে বোকা দংথগৈ ফেমানী জ্বরাও বাই সিনেমারক আজরাও হিট ইংই চলে বুফুর আবাহাই রক ব সিনেমারক নাইজাকা দিল জালে অজয় দেবগণী দিল জালে তাই দিল বালে রক না আজারাও শিকলা চাদ্রব খাতা হ্যাঁ দা বড়সা মরক খানা মসুং অজরাও সারি দাও আজরানি আজরাও নাতক জাক মানে দিল বালে জিতা থা জিসকে লিয়ে দ দ দলাই খানা হামবাই কৃ মানে বাকি খাই তংদি পান্ডা হামবাই আহরে গেছে অজরাও রেসাব মূ খালাই মানে বুক থাইসিও খা তক রেসাব মূ দিল কাকিয়া কসুর

0: আও বেলা খেয়ে খা তক রেসা মূসং খাই মানলাইকা কয়হরজাক চিনি বুকুক ওয়াকিটি বাইর কয়হরজাক রেসা মূ খাকলাইও ব খনাতক জাক খা হই ব সামানি যে নাতক জাক মানে নদি অ টকে নি নাই যাই মানলাইকা খা তক রেসা মূ দিলকা কেয়া কসুর তকে নি ন দিলকা কেয়া কসুর সং রেসাবনাই কুমার সানু বাই রেসাবজাক রেসাবমু পাড়ে গেছে হানে হাই তাই কাইসা তাই টংসা রেসাব মু খালাম কাক থাংলাইবানো অবন খানা মুসংজাকে কহরানাই চিনি বুকু কনিকা ববি তকে নি হাম তুম এক কমরেমে বন্ধ হো ও রেসাব মুন ফাড়ি খালাইনে বেলা এখানে খানা তো তক রেসাব মু
1: সোচি তো রাও बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर

0: লাভ স্টোরিফুরে নেন শিলা জাসরক জাং তংখা
1: এ এ মোটামুটি তা আসু তো ইয়া খো তাবো কিশা থাকিয়া তা নাং থাকিয়া তা বাই আমা হাই যা
0: বা
1: হাই নি বড় রক্ত দই খা খিয়া বলা হাই দেব বাই
0: দ দ দ
1: প্রথম আং ফানা সাই
0: আচ্ছা দ সাই খিনা গে দা
1: বাই আং লাভ স্টোরি বয় সিনি ইয়াং জুইগরিয়া বাজার নং বা ছাই যা মান কি দ জুইগরিয়া বাজার মানে খা গি পর্দা বাইছে ফুনগো
0: ปอร์ดาปอร์มาคาตาเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเอ๊ะๆเ বেলা এখে খানা তক না আর চাপ গ্রুপ কাকাতো বাইকে বুড়ো রুতুক মানাইবা আন্দ্রা গুন্দ্রা হর রগ
1: রাগ জিনিস মাং পাইতো বই তার ফাইওতা সঙ্গ
0: আবু টাইম পাস না নি মুক্তরি ফাইয়াং না নি তা
1: এ আমা হাকে হঙ্ক সার মানে অ কক রং নম বেলাই কে মুজ মা কা
0: আও আও
1: সঙ্গ না না তং কোতা কে ইয়া ম নাই না রং পাই অ লা বুস্তরে আসক নাই থব পা আং আসক নাই থব গো কোতা তাবক ফানো মানে কে
0: তাবুকতো যে নাই না মসুক মানে যেফর ফর না নাই মান ফ্রি রক নংকাই আও
1: ইয়া মহান তাহান কা কক রং নম বা কে ইনি পা বেলাই কে নাং মানে কক বথম তো মানে বাদে বেলাই কে হামবাই পা
0: বেলাই হামবাই নি নি কক নব জং খানাই মান খানি নি কথা মানব এ
1: এ কাই আবনো বায়ান কক নালে অর সামো খানারে রে তা দো বাই
0: ইয়াদ আ রহি হে ওরে সব মুং নাও বেলাইকে হামবাই আও চেনে তাকুক রবীন্দ্র খানা মচংজাক মানে রেজাব খালাই নাই আবনি সাই সিগান খালাই নাই চেনে তাকুক এসান ব খানা মচংজাক মানে দিল ওয়ালে টকে জি তাথা জিসকেলিয়ে অ রেজাব ফারি চালাই কুমার সানোতাই আলকাইয়াকনি বাই রেজাবজাক অ রেজাব।

আও বেলাখানে খানা তো রিসাপং চেন খাই মান লাইখা ফাটিকে চেঙ জরাও হাইন হাই কক দু গিয়া সাকমানি বুখা থাং লাইবা নেন। হ্যালো দীপর কাহাম তাকু দীপর কাহাম হ্যালো বেলাখেলা আমসব তাকুক নে নে কক সামানি ফোন বাই হাকসাল হাইকে কক সামাই ইংই দখা নে কক মরি মরি

সেখানেই তো ওতে কিসা গান আখে কক সাদি আও লামছো গো তাখক বিশরাই খনাও হাইবা মরি মরি কে খনাও খনা কা খনা কা লামছো গো তাখক সাদি দ সগন সগন সগন সগন বেলাইকে হামবাই করিমানী বগে যে তাকুক বিশ্বরাই যে তাকুক আঙ্কেল ব খনা মুসং জাকমানি রসাপুং বিনি রসাপুং আং রুতুগৈছে মানলি আঙে জংখা অপিয়া অপিয়া তো গবং মা দং মাটিকি সারাম ও তকেন আং রুতুগৈ মানি আঙে দং অজরাওয়া আনি থানি গরৈ নি বাগৈ তুমুং তাইসা দং রং মান খাং কবাং খনারওয়ানো তাবুক জং অজরাও খনালায়েন সগন

আও বেলা খানা তো রেসা মং চিং খাই মান লাইক ফাইডি অজরাও কক দু আচাক মানে ভাগ থাকলাই নো হ্যালো দীপর কাহাম বাই কক রে চারটা জরা দীপর হই মানো চারটা নিপর এসে সারি খাই কক রে ভাই সাই মানো হাইসে সাগ্রা দেয়া কন দ ফাট ফাট রেসাব মং তাই রেসাব মনে কক থাই তকে নেই মং বুম সাকাঙ্কে ফার্স্ট জাগে রুতুগুই কারিমা নিনে তাকুক এঙ্গেল তাসিংগো হাইনসে বখা ব খামজাক ব খানানো মুসং

0: মানে বিনি যে তকে নিবু মূসামা নিব আবাহ তকেও আং নুকজাগলিয়া চিনর তাব অজরাও আনথানি ক্রি ফানাঙ্গি তংখানা অপিয়া অপিয়া হানি বসাও অংকা আমব আং আনথানি ক্রি নিবাগে খনারি মানলিয়া আবার বাকি স্রাই স্রাইকে সানানি নাঙ্গ তকে নিবু মহা একেবা রেসাপুংনি কক থাই রেসাপুংনি কক থাই সিমে সামা বাইয়া বেলা হ্যাঁ রেসাপুং কক থাই সলাই সলাই গেবাং মা রেসাপুং তঙ্গ তকে নিবু মুং বসাকাঙ্কাই স্রাই সাং কোকতা সাগরা দিয়ে তকে বাই রেসামনি কক থেকে সানা রেঙে তা না কনে কনে খে রেসাবলাই রেসাবাই মশালাই মানা নাকি সাইসং রেসাব মানি দা সাগরাদি খাইছে না আনারকলি আনারকলি তকে তো বেলাইখানে নাইথক চিনে তাবুকনি বড় রক নুগিয়া খুবা নাইয়া খুরক নুই দংকে নরক নাই মা নাই নাই নাই দি বেলাইখানে নাইথক খাইছে আংকে খানাই টংলাই রকনো সানা মুজঙ্গ আগে আ জরাব ব্ল্যাক এন্ড হোয়াইট ছিকো আপুর তকে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিকো কালার সিংয়াকো আবহাই বেলাইখানে হামবাই নেন করঙ্গি সামনে বাগে বাইখনাই নাই দিয়ে আনারকলি নি আনারকলি টকে নি নসা মান খনার বন বাইখনাই নাই দি দো আব খনার বন ইয়ে জিন্দেগি উসি কি হে অর সব উন খনার বন বেলাই খনা তক জাগা আং অর সব উন দ বেলাইখানে হামবাই ফাদি
1: অবন কি যা কব গান দ দাদু এখন বাগে

কক খানা হরমালিয়াক ফাদিসিং অব খানা নাম জুংজাক মানে রসাবমং হাই কেবা আংব খানা আটক জাগ খাখলাই নরব খানা আটক জাগান হনে বেলা এখানে কক থাই কমুরক মিনিংফুল ফাদি খানালাই নরসাবমং

0: আও বেলাখানে খানা তো তো রেসাব মং চেন খানাই মান লাইখা ইয়ে জিন্দগি উসি কি হে আনারকলি টকেনি 1953 জরানি রেসাব নাই লতা মঙ্গেশকর বে রেসাব জাগ রেসাব মং আও ফারিকে চেন বেলাখানা তো তো রেসাব মং চেন খানা লাইখা অজরাও হাইন হাই কোক দুগিয়া চাক মানে ভাগ থাঙ্গানে হ্যালো হ্যালো
1: হ্যালো
0: খানাই তো তা কোক দিপর কাহাম
1: দিপর কাহাম বুকো
0: জরারক আসে গ্রিং কাকাই রেসাবং খালামে বোখাক পান থাকলাই না বড় রেসাবং খানা নাইসা দি।

0: আও খানা তো তোর চাপং চেন খানাই মান লাইক হে অজর অ নাই না হেন হে কোক দুক হ্যালো
1: হ্যালো
0: দীপর কা হাম তাকো
1: দীপর কা হাম বাইনা ব
0: আও সাবং খা বরনি সাইতং সাগরা দিদ
1: আং খয় আমরা জল লাগিছেন বিমল ভাই
0: ও বেলা খেলাম সব তাকো বিমল সাদি দ
1: যে তিনি মুচু মামা পানা দে ভাই আং মুচু মামা কি খাওয়া
0: না দ জেনকে তিনি সারাই তং ও জেন আগি ও জেফরু তর সাও শিখলা শক দরবঙ্গ আপুর রগ রেজাব রক টকে রক বেলাই খানা তকজাকমান হামজাক মানে অঙ্গ আবহাই মইতো তঙ সাইখেনার গে বড় রেজাবং নক নং আ জরা শিখলা জামা জরাও বড় রেজাব রক খানা আ জরাও বহাই টকে রক চলি
1: আং সালসা ও বিডু পার রক বিডু কোন বলা বাই গে নাইলং থাঙ্গো গে আপ্রো তুম মেরো হো বই ফোনো গো ইংগনসা
0: আমি আও
1: ফোনা মজং থুই বুনি নক নুকাও তোমাং খাজে পাছাই থাঙ্গা বইকে যতন থাংবাইচা
0: নাঙ্গা থুই দং হো
1: ইয়ার মুগরে থাংজাক এঙ্কাই বুঙাই বসাই নেমা বইকে যতে বরাই থাংবাইচা আনকার সে থুই দং হো বুনি নুকাওটা
0: হাইছে
1: এঙ্কাই বলাই সিজাবা বই যতন থামকা হাতুং কে পাই দং হাবাই মানে
0: বরং তুই দলো হাইতা
1: তুই
0: মাছ আর

শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের আরও একটি নতুন, আরও একটি বিশেষ পর্ব। কেমন আছেন সবাই? আশা করি মনটা আজ শান্ত আর রঙিন। হ্যাঁ, আমি আপনাদের বন্ধু অনিন্দিতা হাজির হয়ে গেছি। আগামী কিছুটা সময় আপনাদের মন ছুঁয়ে যাওয়া কিছু সুর, না বলা কথার ছোঁয়া দিতে। তাহলে চলুন, হেডফোনটা কানে গুছুন আর হারিয়ে যান সুরের আকাশে। শুনতে থাকুন আকাশবাণী FM উচ্চান্ত 101.6 MHz প্রচার তরঙ্গে।

যে কোনো লেখকের গল্প, শব্দের অলিন্দে হারিয়ে যাওয়ার এই মোহময় অনুভূতি সত্যি দারুণ অদ্ভুত। কারণ রেডিওর মাধ্যমে গল্প শোনার আনন্দ হল আমরা প্রতিটি চরিত্রকে নিজের মনের কল্পনায় নিজের মতো করে তৈরি করে নিতে পারি। আর আজকের পর্বে আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি সেটি লিখেছেন সুরিত মুখার্জি, লেখক আর গল্পের নাম এটা তো হলো লেখকের নাম সুরিত মুখার্জি। আমি আগেও ওনার লেখা আরও অনেক গল্প আপনাদের শুনিয়েছি, আর গল্পটির নাম হচ্ছে ডুমাস বিচের কালো বালি আর ভয়ঙ্কর রাত। আরও একবার বলি, ডুমাস বিচের কালো বালি আর সেই ভয়ঙ্কর রাত। চিরায়ত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট গল্প, ডুমাস বিচের কালো বালি আর সেই ভয়ঙ্কর রাত। চলুন শুরু করি।

গল্প আমরা সবাই ভালোবাসি, তাই না? শৈশবে ঠাকুমার ঝুলির রূপকথা থেকে শুরু করে প্রাপ্ত বয়সে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বা আজকের সময়

কিছু কিছু রাত মানুষের জীবন থেকে চলে যায় না, তারা ভোরের সঙ্গে শেষ হয়ে যায় না, সূর্যের আলোয় মিলিয়ে যায় না, বরং দিনের পর দিন, বছরের পর বছর মানুষের মনের একেবারে অন্ধকার কোণে কোণে চুপ করে বসে থাকে, অপেক্ষা করে কোনো এক নির্জন সন্ধ্যার, কোনো এক পরিচিত গন্ধের, কোনো এক পুরনো শব্দের। তারপর হঠাৎ একদিন তারা ফিরে আসে, কখনো বৃষ্টি ভেজা জানালার কাছে, কখনো দূরের কোনো অচেনা সমুদ্রের গর্জনে, কখনো শুধু নোনা বাতাসের একটা ঝাপটায়। আর তখন মনে হয় এত বছর পেরিয়ে গেলেও সেই রাতটা আসলে কোথাও যায়নি। আমার কাছে ডুমাস ঠিক তেমনই একটা রাতের নাম। সেদিনের কথা মনে পড়লে আজও প্রথমে কোনো মুখ মনে পড়ে না, কোনো কথা মনে পড়ে না, মনে পড়ে শুধু একটা বিশাল সমুদ্র, অন্ধকারের মধ্যে নিঃশব্দে শুয়ে থাকা, মনে পড়ে ভেজা বালির গন্ধ, আর মনে পড়ে চারজন মানুষের হাসি, যা তখন ছিল একেবারে স্বাভাবিক, অথচ পরে সেই হাসির কথাই মনে পড়লে বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে যায়। না, ঘটনাটা আমার নয়, ঘটনাটা আমাকে বলেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়া একজন ব্যক্তি। এমনভাবে বলেছিল যেন নিজের জীবনের কোনো পুরনো দরজা খুলতে তারও ভয় করছিল, বারবার থেমেছিল, কিছু কথা বলতে গিয়ে চুপ করে গিয়েছিল। তারপর এক সময় বলেছিল, আপনি চাইলে এটাকে গল্প ভাবতে পারেন, কিন্তু আমি জানি সেদিন রাতে আমি কী দেখেছিলাম। তারপর সে আমাকে যে ঘটনাটা বলেছিল তা শুরুতে অস্বাভাবিক কিছুই ছিল না, ছিল শুধু চারজন বন্ধু, একটা রাতের গাড়ি, সুরাটের শহর পেরিয়ে সমুদ্রের দিকে চলে যাওয়া একটা রাস্তা, আর ডুমাসের সেই কালো বালির ওপর নামতে থাকা ধীরে ধীরে গাঢ় হয়ে আসা রাত। সেদিন তারা জানত না সমুদ্রের ধারে যাওয়া সেই ছোট্ট বেড়ানোটা তাদের জীবনের শেষ রাত হয়ে থাকবে, কারণ রাত শেষ হওয়ার আগে চারজনের মধ্যে একজন এমনভাবে হারিয়ে যাবে যার কোনো উত্তর আজও কেউ দিতে পারেনি। সেদিন আসলে ডুমাস যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। শুক্রবারের রাত সুরাটে, তখন আমার চাকরির প্রথম দিকের সময়, শহরটাকে ভালো করে চিনে উঠিনি। সপ্তাহের পাঁচটা দিন অফিস, ভিড়, বাস, কাজের চাপ, তারপর শুক্রবার রাত হলে মনে হতো শহরটার বাইরে কোথাও গিয়ে বসি। আমাদের চারজনের বন্ধুত্ব সেই সময়কার, আমি, সমীর, জয় আর রাকেশ, চারজনের স্বভাব চার রকম। সমীর সবসময় কিছু না কিছু নিয়ে হাসাহাসি করত, জয় ছিল শান্ত ধরনের ছেলে, বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো সবাই শুনত। রাকেশ ছিল আমাদের মধ্যে সবচেয়ে বাস্তববাদী, ভূত প্রেত তো দূরের কথা, প্রেমে মানুষের মন ভাঙে এ কথাটাও সে

যুক্তি দিয়ে বোঝাতে পারত। সেদিন রাত 10:30 দিকে আমরা একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে খাচ্ছিলাম। খাওয়া শেষ হওয়ার পর সুবীর হঠাৎ বলল, চল সমুদ্রে যাই। রাকেশ বলল, এখন? এখনই তো মজা। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? ডুমাস, সুমির উত্তর দিল। আমি একটু অবাক হয়েছিলাম। ডুমাসের নাম শুনলেই আমার মাথায় দিনের ছবি আসত। বাচ্চাদের ভিড়, দোকান, চা, ভুট্টা, লোকজন, সমুদ্রের সামনে বসে থাকা পরিবার, কিন্তু রাতের ডুমাস আমি কখনো দেখিনি। জয় তখন চুপচাপ বসেছিল। হঠাৎ বলল, যেতে পারি? ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরটা বদলে গেল। সুরাটের আলো পেছনে পড়ে রইল, রাস্তার দুপাশে দোকান কমে এলো, তারপর বাড়িঘর, তারপর শুধু অন্ধকার। গাড়ির জানালা অল্প খোলা ছিল, নোনা বাতাস তখনও আসেনি, কিন্তু কোথাও একটা ভেজা মাটির গন্ধ পাচ্ছিলাম। আকাশে সেদিন চাঁদ ছিল খুব ক্ষীণ, রাস্তার আলো কখনো কাছে আসছিল, কখনো দূরে সরে যাচ্ছিল। সমীর গাড়িতে গান চালিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর গান বন্ধ করে সে বলল, তোরা একটা কথা জানিস? রাকেশ বলল, আবার কি? ডুমাসের বালি নাকি কালো? জানি। কেন জানিস? রাকেশ সঙ্গে সঙ্গে বলল, লোহা আছে। সমীর হেসে বলল, তুই সব কিছুর উত্তর জানিস কেন? রাকেশ বলল, কারণ আমি তোকে নিয়ে এতদিন বেঁচে আছি। আমরা সবাই হেসে উঠলাম, কিন্তু লক্ষ্য করলাম জয় হাসল না, সে জানালার বাইরে তাকিয়েছিল। আমি বললাম, কি হলো? সে বলল, কিছু না। তারপর আবার বাইরে তাকালো। আমি তখন ব্যাপারটা আর মাথায় নিইনি। ডুমাসে পৌঁছতে পৌঁছতে প্রায় 11:30। জায়গাটা দেখে আমার প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা ভয় নয়, বরং একটা অদ্ভুত শান্তি। দিনের কোলাহল নেই, দোকানপাটের আলো নেই, মানুষ নেই, শুধু সমুদ্র আর বাতাস। আমরা গাড়ি একটু দূরে রেখে হাঁটতে শুরু করলাম। সামনে যত দূর যায় কালচে বালি। সত্যি বলতে কি, বালিটাকে রাতের অন্ধকারে আরও কালো লাগছিল। আমরা জুতো খুলে ফেললাম, বালির ওপর পা রাখতেই একটা ঠান্ডা অনুভূতি উঠল পায়ের পাতার ভেতর দিয়ে। সমুদ্রের জল তখন সরে যাচ্ছে, ঢেউ এসে বালির ওপর একটা চকচকে রেখা রেখে যাচ্ছে, তারপর আবার ফিরে যাচ্ছে অন্ধকারের মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলাম। এমন সমুদ্র আমি আগে কখনো দেখিনি। সমুদ্রকে সাধারণত আমরা নীল ভাবি, কিন্তু রাতে সমুদ্রের কোনো রং থাকে না, সে শুধু একটা বিশাল অন্ধকার। তার মধ্যে কোথাও কোথাও ফেনা জ্বলে ওঠে, তারপর মিলিয়ে যায়। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেলাম। পেছনে শহরের আলো তখন আর দেখা যাচ্ছিল না। সমীর একটা সিগারেট ধরালো, জয় বালিতে বসে পড়ল। রাকেশ মোবাইল বের করে সময়টা দেখল, 12:20। সমীর বলল, আরও আধ ঘন্টা থাকি? আমি বললাম, থাকাই যায়। সে আধ ঘন্টা কখন যে এক ঘন্টা হয়ে গেল বুঝিনি। কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, চাকরি, বাড়ি, প্রেম, ভবিষ্যৎ, কে কোথায় থাকবে, কে বিয়ে করবে, কে বিদেশ যাবে, এমন সব ছোটোখাটো কথা যেগুলো পরে মনে পড়লে বোঝা যায় জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো আসলে কত সাধারণ ছিল। জয় হঠাৎ বলে উঠল, তোরা কখনো ভেবেছিস আমরা 10 বছর পরে কোথায় থাকব? সমীর বলল, তুই আবার দার্শনিক হলি কবে? জয় হেসে বলল, না এমনি। তারপর একটু থেমে বলল, এই রাতটা মনে থাকবে। আমরা কেউ তখনও বুঝিনি কথাটা সে এতটা সত্যি করে বলছে। রাত 1 নাগাদ আমরা ফেরার জন্য উঠলাম। ফেরার সময় জয় হঠাৎ বলল, তোরা যা। আমি থামলাম,

0: কেন?
1: আমি একটু থাকব,
0: সমীর বলল। একলা?
1: জয় মাথা নাড়ল।
0: 10 মিনিট,
1: রাকেশ বলল।
0: কি ব্যাপার?
1: জয় কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
0: আজ আমার মায়ের জন্মদিন ছিল।
1: আমরা তিনজনই চুপ হয়ে গেলাম। তার মা মারা গিয়েছিলেন গত কয়েক বছর আগে, আমি সেটা জানতাম। জয় সমুদ্রের দিকে তাকিয়ে বলল,
0: ছোটবেলায় মা বলতো সমুদ্রের কাছে গেলে নাকি মানুষের মন হালকা হয়ে যায়।
1: সমীর আর কিছু বলল না।
0: আমরা বললাম,
1: ঠিক আছে, 10 মিনিট পর চলে আসিস। জয় মাথা নাড়ল, আমরা হাঁটতে শুরু করলাম।
0: কয়েক মিনিট পর আমার মনে হলো একটা জিনিস ঠিক নেই। আমি থেমে গেলাম, পেছনে তাকালাম। জয় তখনও দাঁড়িয়ে অনেকটা দূরে সমুদ্রের দিকে মুখ করে। আমি হাত তুলে ডাকলাম,
2: জয়!
0: সে ফিরল না। সমীর বলল, ওকে থাকতে দে। আমি আবার হাঁটলাম। কিন্তু অদ্ভুতভাবে কিছু দূর যাওয়ার পর মনে হলো সমুদ্রের শব্দটা বদলে গেছে। আগে ঢেউগুলো যেন কাছে এসে ভাঙছিল, এখন শব্দটা অনেক দূরের মতো, যেন আমরা সমুদ্র থেকে দূরে যাচ্ছি, অথচ আমরা তো সমুদ্রের ধার ধরেই একই পথে হাঁটছি। আমি আবার পেছনে তাকালাম, জয়কে দেখা যাচ্ছে না। আমি বললাম, একটু দাঁড়া। আমরা তিনজন থামলাম দূরে তাকিয়ে। কিছুই দেখা গেল না। সমীর বলল, ও হয়তো গাড়ির দিকে চলে গেছে। আমরা হাঁটতে লাগলাম। গাড়ির কাছে এসে দেখি জয় নেই। সমীর প্রথমে হাসল,
2: ব্যাটা আমাদের সঙ্গে মজা করছে।
0: আমি অপেক্ষা করলাম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ফোন করলাম, ফোন বাজল কিন্তু কেউ ধরল না। আবার করলাম, এবার ফোন বন্ধ। রাকেশ বলল,
1: চল ওকে নিয়ে আসি।
0: আমরা আবার সমুদ্রের দিকে হাঁটলাম। এবার আগের মতো কথা বলছিলাম না। একটা অস্বস্তি ধীরে ধীরে আমাদের মধ্যে ঢুকে পড়ছিল। কিসের অস্বস্তি সেটা কেউ বলতে পারছি না, শুধু মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। জয়ের বসে থাকার জায়গাটা আমরা খুঁজে পেলাম। সেখানে তার জুতো ছিল একটা, তারপর আরেকটা, তার মোবাইলও পড়েছিল। স্ক্রিনে তখনও একটা ছবি খোলা, জয় তার মায়ের পুরনো ছবি দেখছিল। আমার বুকের মধ্যে তখন কেমন একটা শূন্যতা তৈরি হলো। আমি চারদিকে তাকালাম। জয়ের নাম ধরে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কোনো উত্তর নেই। সমুদ্র তখন ভাটার দিকে, বালির ওপর জল সরে গিয়ে একটা বিশাল কালো প্রান্তর তৈরি হয়েছে। আমরা চারদিক খুঁজলাম, সমুদ্রের কাছে গেলাম, কোথাও নেই। হঠাৎ রাকেশ বলল,
2: ওই দেখ।
0: আমরা তাকালাম, অনেকটা দূরে বালির ওপর একটা মানুষ দাঁড়িয়ে, পিঠ আমাদের দিকে। আমি বললাম,
2: জয়!
0: মানুষটা নড়ল না। আমরা হাঁটতে শুরু করলাম, 10 পা 20 পা, ধীরে ধীরে দূরত্ব কমছে, মানুষটা একই জায়গায় দাঁড়িয়ে। আমি আবার ডাকলাম,
2: জয়!
0: এবার মানুষটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমরা তিনজন থেমে গেলাম, কারণ ও জয় ছিল না। লোকটা বয়স্ক, সাদা প্যান্ট, উপরে শরীরে কোনো জামা নেই, চুল ভেজা। আর আশ্চর্যের ব্যাপার, সে আমাদের দিকে তাকিয়েছিল না, সে তাকিয়েছিল আমাদের পেছনে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, পেছনে কেউ নেই। আবার লোকটার দিকে তাকালাম, এবার সে হাত তুলল, আমাদের দিকে নয়, সমুদ্রের দিকে। তারপর খুব আস্তে একটা কথা বলল, ওদিকে যেও না। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। সমীর বলল, আপনি আমাদের বয়সে কাউকে দেখেছেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু সমুদ্রের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আজ ওখানে জল উঠবে। রাকেশ বলল, আমাদের বন্ধু ওদিকে গেছে।

লোকটা এবার আমাদের দিকে তাকাল। তার দুটো চোখ কেমন যেন ফাঁকা। সে বলল, যে গেছে সে একা যায়নি। আমরা কিছু বুঝতে পারিনি। সমীর বলল, মানে? লোকটা আর কিছু বলল না, শুধু হাঁটতে হাঁটতে অন্ধকারের দিকে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে তাকে আর দেখা গেল না। আমরা তখন জয়কে খুঁজে মরিয়া সমুদ্রের দিকে যতটা নিরাপদে যাওয়া যায় গেলাম। নাম ধরে ডাকলাম, কোনো উত্তর নেই। তারপর হঠাৎ দূর থেকে একটা শব্দ এলো, খুব ক্ষীণ, যেন কাশল, কেউ কেউ যেন কাশল। আমরা থেমে গেলাম। আবার, এবার স্পষ্ট, জয়! কোনো উত্তর নেই। আমি বললাম, ওদিকে। আমরা শব্দের দিকে এগোলাম, যেদিকে জয়ের জুতো দুটো পড়েছিল সেদিকে, বালির ওপর দিয়ে সমুদ্রের দিকে এগোতে লাগলাম। আর যত যাচ্ছি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমাদের তিনজনের পায়ের ছাপের পাশে আরও একটা পায়ের ছাপ জলের কাছাকাছি। আমরা থেমে গেলাম। একজন মানুষের পায়ের ছাপ, খালি পা, একটা আর পর একটা। কিন্তু আশ্চর্য, সেগুলো ভাঙার দিক থেকে সমুদ্রের দিকে যায়নি, বরং ছাপগুলো জলের দিক থেকে উঠে এসেছে। আর সেগুলো এসে থেমে গেছে ঠিক সেই জায়গায় যেখানে জয়ের জুতোর দুটো পড়েছিল। তারপর আর কোনো ছাপ নেই। সেই মুহূর্তে সমুদ্র থেকে একটা ঢেউ এলো, সাধারণ একটা ঢেউ। এই ঢেউটা বালির ওপরে সে এমন একটা জিনিস রেখে গেল যা দেখে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। জয়ের ঘড়ি, কালো স্ট্র্যাপের ঘড়ি, যেটা সে সবসময় বাঁ হাতে পরত। আমি সেটা তুলে নিলাম। ঘড়িটা তখনও চলছিল, সময় 1:47। আমি ঘড়িটার দিকে তাকিয়েছিলাম। রাকেশ হঠাৎ বলল, তুই সময়টা দেখেছিস? আমি মাথা নাড়লাম। সে বলল, জয়ের ফোনে শেষ কলটা কখন হয়েছিল? আমরা ফোনটা বের করলাম। কল লগে শেষ কল 1:47। আমরা কেউ কথা বলতে পারলাম না, কারণ একটা অজানা আতঙ্ক আমাদের ততক্ষণে বাকরুদ্ধ করে দিয়েছিল। জয় কি তাহলে? শেষ পর্যন্ত পুলিশ এলো। অনেক খোঁজাখুঁজি হলো সমুদ্রের ধারে, বালির ওপর, আশেপাশের ঝোপে। কোথাও জয় নেই, পরদিনও নেই, তারপর দুদিন, তারপরও কেউ কোনো উত্তর পেল না। জয়কে আর কখনো পাওয়া যায়নি। তার পরিবার এসেছিল, বাবা এসেছিলেন। সেই মানুষটাকে আমি জীবনে প্রথমবার কাঁদতে দেখেছিলাম। তিনি শুধু একটাই কথা বলেছিলেন, ও সমুদ্র খুব ভালোবাসত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল তার কিছুদিন পরে। কয়েকদিন পর জয়ের ফোনটা আমাদের হাতে আসে। জলের সংস্পর্শে ফোনটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, স্ক্রিন কাজ করছিল না, চার্জও নিচ্ছিল না। পরে জয়ের বাড়ির লোক ফোনটা সার্ভিস সেন্টারে দিয়ে কিছু ছবি আর পুরনো ডেট উদ্ধার করার চেষ্টা করেছিলেন। সেখান থেকে একটা জিনিস পাওয়া যায়, একটা ভিডিও। ভিডিওটা সেদিন রাতের, সময়টা রাত 1:36। আমরা চারজন যখন ডুমাসে বসেছিলাম, তখন জয় নিজের ফোনটা সামনে রেখে সমুদ্রের একটা ছোট্ট ভিডিও করেছিল। প্রথম কয়েক সেকেন্ড শুধু সমুদ্র, ঢেউ, বাতাস, দূর থেকে আমাদের গলার শব্দ। তারপর ক্যামেরাটা একটু ঘুরে জয়ের মুখ দেখা যায়। ও হাসছে, খুব স্বাভাবিকভাবে বলছে, আজ আমার মায়ের জন্মদিন, তাই এখানে এসেছি। তারপর কয়েক সেকেন্ড ও চুপ করে থাকে সমুদ্রের দিকে তাকিয়ে। তারপর বলে, মজার ব্যাপার কি জানিস, ছোটবেলায় মা বলতো সমুদ্রের কাছে গেলে নাকি মানুষ নিজের আপনজনের গলার আওয়াজ শুনতে পায়। এ পর্যন্ত শুনে আমার বুকটা কেমন করে উঠেছিল, কারণ ওর মা তখন আর বেঁচে নেই। কিন্তু ভিডিওর শেষ কয়েক সেকেন্ডেই আসল ব্যাপারটা ছিল। জয় হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলল, এই যে আবার ডাকলো। ভিডিওটা সেখানেই শেষ। আমরা ভেবেছিলাম হয়তো বাতাসের শব্দ, কিন্তু দূরে কেউ ডাকছিল। ব্যাপারটা সেইখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু জয়ের বাবা আমাকে ভিডিওটা শোনানোর পর একটা কথা বলেছিল, তুই ভালো করে শুনেছিস? আমি বললাম, কি? তিনি ভিডিওটা

আবার চালালেন শেষের দিকে, জয়ের আবার ডাকলো। বলার ঠিক আগে খুব ক্ষীণ একটা গলার শব্দ শোনা গেল, এত ক্ষীণ যে প্রথমবার শুনলে বোঝাই যায় না। আমি ভলিউমটা বাড়ালাম, আবার শুনলাম, তারপর আরও একবার। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ সেই গলাটা জয়ের নয়, আমাদের কারুর নয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেই গলাটা জয়কে নাম ধরে ডাকেনি, ডেকেছিল বাবু। একটা শব্দ, শুধু একটা শব্দ, কিন্তু সেই শব্দটা শুনে জয়ের বাবা হঠাৎ ভিডিওটা বন্ধ করে দিয়েছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কি হলো? তিনি অনেকক্ষণ কোনো উত্তর দেননি, উদাস হয়ে জানালার বাইরে তাকিয়েছিলেন। তারপর খুব আস্তে ভারী গলায় বলেছিলেন, ওর মা ওকে ছোটোবেলায় এই নামেই ডাকত। আমি আর কিছু বলতে পারিনি, কারণ আমি জানতাম সেদিন রাতে জয় আমাদের বলেছিল তার মায়ের জন্মদিন, আর সেই রাতেই সমুদ্রের ধারে বসে নিজের ফোনে শেষ ভিডিওটা সে রেকর্ড করেছিল। সেখানে কেউ তাকে ঠিক সেই নামেই ডেকেছিল যে নামে তার মা ছাড়া আর কেউ কোনোদিন ডাকেনি। আজও জানি না সেই গলাটা কার ছিল, হয়তো কোনো মানুষের, হয়তো বাতাসের শব্দকে আমাদের কান অন্যভাবে শুনেছিল, হয়তো জয় নিজেই কোনো শব্দকে ভুল বুঝেছিল। সব কিছুরই একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু একটা জিনিসের কথা ভাবলে আজও আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। ভিডিওতে জয় যখন বলছিল আবার ডাকলো, তখন সে সমুদ্রের দিকে তাকিয়েছিল, অর্থাৎ ভিডিওটা শুরু হওয়ার আগে সে সেই গলাটা শুনেছিল, আমরা সেটা জানতাম না। জয় নিখোঁজ হওয়ার পর আমরা সেটা জানলাম। কখনো কখনো রাতে একা থাকলে আমার মনে হয় সেদিন জয় হয়তো সমুদ্রের কাছে তার মাকে মনে করতে গিয়েছিল, হয়তো সত্যি তার মায়ের কথা মনে পড়ছিল, হয়তো সে কারণেই সে এতক্ষণ একা বসে থাকতে চেয়েছিল। কিন্তু মানুষ যখন কাউকে খুব গভীরভাবে ভালোবাসে, তখন তার স্মৃতিও কখনো কখনো বাস্তবের মতো কাছে এসে দাঁড়ায়। সেদিন জয় কী দেখেছিল আমি জানি না, কাকে শুনেছিল জানি না, শুধু জানি আমরা যখন তাকে শেষবার সমুদ্রের ধারে রেখে এসেছিলাম, তখন সে একা ছিল, অন্তত আমাদের চোখে। কিন্তু তার ফোনে রেকর্ড হওয়া সেই শেষ কয়েক সেকেন্ড হয়তো অন্য একটা গল্প বলে। আজ এত বছর পরেও ডুমাসের নাম শুনলে আমার প্রথমে সেই রাতটার কথাই মনে পড়ে, মনে পড়ে সেই কালো বালি। তখন জানতাম না এই বালিকে ঘিরে কত পুরনো গল্প মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে। বহু বছর আগে এই অঞ্চল নাকি শ্মশান হিসেবে ব্যবহৃত হতো, কত মানুষের শেষ আগুনে মাটিতে জ্বলেছে, কত মানুষের ছাই বালির সঙ্গে মিশেছে তার কোনো হিসেব নেই। কেউ কেউ বিশ্বাস করেন সেই ছাই আর মাটির দীর্ঘ মিশ্রণই নাকি ডুমাসের বালি এমন কুচকুচে কালো হয়ে গেছে। আবার বিজ্ঞানের ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা, বলা হয় এখানকার বালিতে লোহার পরিমাণ বেশি বলেই তার অস্বাভাবিক গাঢ় রং। একই বালি, একদিকে বিজ্ঞান, অন্যদিকে শত বছরের লোকবিশ্বাস, কোনটা সত্যি জানি না। কিন্তু ডুমাসের গল্প শুধু তার কালো বালিতেই শেষ হয় না। রাত নামার পর এই সৈকতকে ঘিরে আরও অনেক অদ্ভুত কথা যে শোনা যায়। অনেকে নাকি গভীর রাতে ফাঁকা সমুদ্রের দিক থেকে মানুষের ফিসফিসানি শুনেছে, কখনো হাসির শব্দ, আবার কখনো এমন কান্না যার কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি। একা কেউ হাঁটলে নাকি মাঝে মাঝে তার মনে হয় ঠিক পেছনে আরও একজন হাঁটছে, একই ছন্দে, একই দূরত্ব রেখে। কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়ালে পেছনে শুধু কালো বালি আর অন্ধকার। আর স্থানীয়রা কুকুরগুলোর কথাও বলে, রাত গভীর হলে নাকি ওরা হঠাৎ অস্থির হয়ে ওঠে, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই অন্ধকারের দিকে তাকিয়ে থাকে, কখনো মাথা উঁচু করে কেঁদে ওঠে, যেন এমন কিছুকে দেখছে বা শুনছে যা মানুষের চোখ কান ধরতে পারে না। এসব কথা আমরা সেদিন জানতাম না, জানলেও হয়তো বিশ্বাস করতাম না, কারণ সেই রাতে আমাদের কাছে ডুমাস ছিল শুধুই একটা সমুদ্র সৈকত, চারজন বন্ধুর একটা হঠাৎ বেড়ানোর জায়গা, একটা রাত, একটা সমুদ্র। কিন্তু জয়ের জন্য মায়ের জন্মদিনে একটু একা বসে থাকার একটা নির্জন জায়গা।

আজ এত বছর পর যখন সেই রাতটার কথা ভাবি তখন মনে হয় হয়তো ডুমাস সেদিন আমাদের প্রত্যেককে তার নিজের মতো করে মনে রেখেছিল, কিন্তু শেষে আমাদের তিনজনকে ফিরিয়ে দিয়েছিল আর জয়কে চিরকালের জন্য নিজের কাছেই রেখে দিয়েছিল।

ফুলল চারপাশের বাতাসে, তাই না? লেখকের শব্দ বুননের গল্পটি যেন একেবারে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। আশা করি আজকের গল্পপাঠ আপনাদের মনের কোণে একটি মধুর অনুভূতির ছোঁয়া দিয়ে গেল। গল্পটি সম্পর্কে আমাদের কোনো অনুভূতি, আপনাদের কোনো অনুভূতি বা মতামত থাকলে আমাদের ফোন লাইন খোলা রয়েছে, অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি চিরায়ত পর্ব। আগামী কোনো পর্বে আবারও কথা হবে কোনো নতুন লেখক নতুন কোনো গল্পের ছন্দে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন এফএম উত্তরান্তের সুর আর গল্পের ভালোবাসায় থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 1:07। রবীন্দ্র অনুরাগী সকল শ্রোতা বন্ধুকে আজকে রবিকিরণের আসরে আন্তরিক স্বাগত জানাই। রবীন্দ্রনাথ আমাদের আনন্দে, আমাদের বেদনায়, আমাদের একা থাকা কিংবা একসাথে মেতে ওঠার প্রতিটি মুহূর্তে ছায়ার মতো যিনি জড়িয়ে আছেন, যিনি জড়িয়ে থাকবেন। আর সেই অনুভূতিগুলো যখন সুর হয়ে ছড়ে পড়ে, তখন মন বলে ওঠে, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হই শুনি, কেবল শুনি। আজকের আলো শুধু পরে একটু আলাদা, আর আপনাদের ভালোবাসার গানগুলো দিয়েই সেজে উঠবে আজকের আমাদের সুরের খেয়া, অর্থাৎ রবিকিরণের আসর। ইতিমধ্যেই বন্ধু একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: আমার কথা শুনতে পাচ্ছে?
0: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন।
1: আমাকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিবেন, নাই নাই বয় হবে হবে জয়।
0: ঠিক আছে, শোনাব, ধন্যবাদ।
1: হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে,
0: এতো আমি কথা দিতে পারি না।
1: পঙ্কজ মল্লিকের কণ্ঠে
0: আমি চেষ্টা করব। নাই নাই ভয়, তাই তো?
1: হ্যাঁ, নাই নাই ভয় হবে হবে।
0: ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার,
1: হ্যালো,
0: বলুন।
1: আমি গোয়েন্দা থেকে এস এম দেবরামে বলছি।
0: বলুন।
1: যে কোনো একটু গান শুনে দিয়ে দিতে।
0: ঠিক আছে।

0: বলুন বলুন।
1: তোমার আসন শূন্য আছে, এ বের পূর্ণ করো।
0: ঠিক আছে, অবশ্যই শোনাব, ধন্যবাদ আপনাকে।

0: হ্যালো নমস্কার, হ্যালো, হ্যালো নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ ম্যাম, আমি কি বাংলা গান শুনছি?
0: আচ্ছা, কী গান বলুন? আপনি আমরা আচ্ছা আচ্ছা, আপনি আগে অনুষ্ঠান শুনুন। শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি রবিকিরণ অনুষ্ঠানটি নিয়ে। রবিকিরণ অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানে, এই আসরে আমরা শুধুই রবীন্দ্রসঙ্গীত শুনব এবং সেটা হবে আপনার পছন্দের। হ্যালো নমস্কার, চলুন যে দুটো অনুরোধ হাতে চলে এসছে সেই গানগুলো শুনি আগে।

কি অসাধারণ পরিবেশনা! সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা কথাগুলোকে এত সহজে সামনে নিয়ে আসে। এবারে নিখিলবাবুর পছন্দের গানে যাচ্ছি।

0: রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে বড় জাদু হলো একই গান জীবনের বিভিন্ন বয়সে এসে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অনুভূতি তৈরি করে। চলুন আরও অনুরোধ বাকি আছে হোয়াটসঅ্যাপে, আর এদিকে তো আমাদের ফোন লাইনে বন্ধুরা তাদের অনুরোধ রাখার জন্য ফোন করছেন, দেখি কে রয়েছেন। হ্যালো নমস্কার,
1: আপ জিস ব্যক্তি সে বাত।
0: চলুন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্যী, উনার পছন্দের গানে যাচ্ছি। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: বলুন।
2: নমস্কার, আমি খয়েরপুর থেকে কিশোর কুমার আচার্য বলছি।
0: বলুন।
2: বলছি রবীন্দ্রসঙ্গীতের গান আছে তো?
0: হুম,
2: তো রবীন্দ্রসঙ্গীতের গান হতে এখানে মনোমোর মেঘের সঙ্গী এই গানটা শোনা হচ্ছে।

0: ঠিক আছে, শোনাব, ধন্যবাদ। হ্যালো,
1: আপ কি কল?

0: রাতে। চলুন দেখি কি রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যালো
0: হ্যালো, নমস্কার,
2: হ্যালো,
0: বলুন।
2: আমি গঞ্জগঞ্জ থেকে এসএম দেবরাম বলছি।
0: বলুন বলুন।
2: হ্যাঁ, যে কোনো একটা গান শুনুন।
0: আমাদের এখন যে কোনো গানের আসর চলছে না, আমাদের এখন রবীন্দ্রসঙ্গীতের আসর চলছে, রবি কিরণ। আপনি রবীন্দ্রসঙ্গীতের মানে অনুরোধ রাখুন, যে কোনো রবীন্দ্রসঙ্গীত আমি নিশ্চয়ই আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো।

0: হ্যালো নমস্কার, হ্যালো,
1: আমি রেখা রায় বলছি নাগরজোলা থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, ওই আমি মারের সাগর পাড়ি দেবো গো।
0: আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন।
1: হ্যাঁ
0: ধন্যবাদ, নিশ্চয়ই
1: ভালো
0: শোনাবো।
1: আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: আচ্ছা ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যাঁ, আমি লঙ্কামুড়া থেকে সুমিত্রা সরকার বলছি।
0: বলুন।
1: আমি একটা গান শুনতে চাই, মাঝে মাঝে দেখা দেয়।
0: মাঝে মাঝে দেখা দেয় না, মাঝে মাঝে তবু দেখা পায়।

0: অনুরোধের ঝুড়ি ক্রমশ ভরে উঠছে। চলুন দেখি পাঁটির বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন।
1: আমি নাম নাই।
0: আচ্ছা, বলুন কি ব্যাপার, কি গান শুনবেন? আমি কিছুই বুঝে উঠতে পারিনি, দুঃখিত শ্রোতা বন্ধু। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি বন্ধু, বলুন।
1: বলতে একটা গান শুনতেছি, আমার বেলা যে যায় সাজ বেলা।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।

0: চলুন বন্ধুকে রয়েছেন দেখি। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার আকাশবাণী।
0: হ্যাঁ নমস্কার।
1: রবীন্দ্রসঙ্গীত চলছে,
0: হুম হুম
1: আমায় নূতন করে দে নূতন আবরণে।
0: ঠিক আছে, শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: আপনার পছন্দের রবীন্দ্রসঙ্গীত আমাদের রবি কিরণের, আমাদের রবি কিরণের আসরে যদি শুনতে চান তাহলে অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে 03-21-232-6253 এই নম্বরে। চলুন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমীঘাট থেকে, অনন্দিতা ম্যাডাম।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: এদিন দুজনে দুলে ছিন্ন বনে ফুলো ডোরে বাধা ঝুল নাই।
0: আচ্ছা,
1: বাজেন? হ্যাঁ
0: অবশ্যই।
1: শুনছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, শোনাবো আপনাকে, শোনাবো। ধন্যবাদ আপনি।

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: আকাশবাণী। হ্যাঁ, শুভ বিকেল।
0: শুভ
1: আমি
0: বিকেল।
1: মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: হ্যাঁ বলুন গৌতম বাবু।
1: আভিক ঘুমে নয়ন চুমে,
0: আচ্ছা, নিশ্চয়ই শোনাবো।
1: এই এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চাই।
0: অবশ্যই শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন।
1: আমি আগরতলা থেকে শ্যামল বলছি।
0: বলুন।
1: আমি বলছিলাম ওই আমার হিয়ার মাঝারে
0: তোমার হিয়ার মাঝে
1: আমার হিয়ার মাঝারে
0: আচ্ছা, তোমার হিয়ার মাঝে, তাই তো? আমার না, এটা তোমার হিয়ার মাঝে মনে হয়। আচ্ছা ঠিক আছে।

ঘড়ির কাঁটায় 3:58 হয়ে 13 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, সময় যেন নদী স্রোতের মতো দ্রুত বয়ে চলেছে। দেখতে দেখতে আমরা আজকের রবিকিরণের আসরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর সুর কখনো শেষ হয় না, তা কেবল বাতাসে মিশে থাকে। আমাদের রবিকিরণের আসরে যে অনুরোধের আসর, এখানেই বিশ্রাম নিচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর তার গান আমাদের প্রতিদিনের চলার পথে সবসময়ই সাথে থাকবে। তো সকলকে আমাদের পরের যে পর্ব, সেই পর্বে স্বাগত জানাচ্ছি।

কিন্তু তার আগে সময় সংবাদ শিরোনামের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024-2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্প সহ

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ সমাজ সংস্কারক অহল্যাবাই হোলকারের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ বলেন, মন্দির সংস্কার তীর্থস্থানের উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণের অহল্যাবাই হোলকারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারী শিক্ষা বিধবা বিবাহে উৎসাহ দেওয়ার মাধ্যমে তিনি সমাজে দৃষ্টান্ত স্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী শ্রী সিং বলেন, জনকেন্দ্রিক শাসন, দক্ষ প্রশাসন, নারী ক্ষমতায়ন ও জনকল্যাণে অহল্যাবাই হোলকারের অবদান অনুপ্রেরণামূলক। 80তম স্বাধীনতা দিবস উৎযাপনকে সামনে রেখে আজ আড়ালিয়া একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলার বিশালগড়ে অনুষ্ঠিত হয় অন্নদাতার হাতে তিরঙ্গা কর্মসূচি। মধ্য লক্ষ্মীবিল এলাকার কৃষকদের হাতে তিরঙ্গা তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। একই সঙ্গে বিশালগড় কৃষি মহকুমা কার্যালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় এসআরআই পদ্ধতিতে শঙ্কর আমন ধানের গোষ্ঠীভিত্তিক চারা রোপণ কর্মসূচি হয়। বিধায়ক সহ কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে মাঠে নেমে চারা রোপণ করেন। শুনলেন সংবাদ শিরোনাম।

0: মিষ্টি সুরের ছোঁয়া আর একরাশ আনন্দরোদ মাখা শুভেচ্ছা আরও একবার সুরের আকাশে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন। আর আমি আপনাদের বন্ধু অনিন্দিতা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা শুনছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আশা করি অবশ্যই মানে সপ্তাহের এই নির্দিষ্ট সময়টার জন্য আপনারা যেমন অধীর আগ্রহে অপেক্ষা করেন, ঠিক আমরাও তেমনই আপনাদের ফোন কল হোয়াটসঅ্যাপের বার্তার জন্য বসে থাকি আপনাদের প্রিয় গানগুলো শোনাবো বলে। ভালোবাসার মানুষ, প্রিয় বন্ধু কিংবা ফেলে আসা স্মৃতির উদ্দেশ্যে পাঠানো আপনাদের এই সকল বার্তায় আজ অবশ্যই ছেয়ে উঠবে আমাদের স্টুডিও। তাহলে চলুন, দেরি কেন, ফোন কল আর মোবাইল বার্তার ভিড়ে প্রথম অনুরোধটুকু তুলে নেওয়া যাক। হ্যালো, নমস্কার।
1: হ্যালো ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিনসংঘ থেকে।
0: বলো সুমন।
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: হ্যাঁ ম্যাম, হামরাজ থেকে টাইটেলটা একটা শুনিয়ে দিন।
0: কি হামরাজ?
1: ববি দলের মুভি ম্যাম।
0: হামরাজ
1: টাইটেলটা একটা।
0: আচ্ছা ঠিক আছে,
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবে তুমিও।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, প্রদীপ বলছি অভয়নগর থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ, জ্যোতি ছবি,
0: আচ্ছা, কোন গানটা?
1: তোরা রেশম লগতা হে।
0: থোড়া রেশম লগতা হ্যায়।
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো। ধন্যবাদ।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: হোয়াটসঅ্যাপে যে বার্তাগুলো অর্থাৎ অনুরোধের বার্তা আমাদের কাছে এসে পৌঁছে গেছে অবশ্যই সেগুলো শোনাবো, কিন্তু বিকেল 4:30 থেকে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটি গান শুনতে চাই মোহাম্মদ আজিজের কণ্ঠে, সাবনকে ঝুলনি মুঝকো বুলায়া। ছবির নামটা ঠিক মনে পড়ছে না।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো। এটা নিগাহে ছায়া ছবির গান, মানে
1: নিগাহে ছবির গানটি। ঠিক ঠিক বলেছেন।
0: হ্যাঁ ঠিক আছে, শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ, নমস্কার।

চলুন নিগাহের গানটির পর দেখি বন্ধু কে রয়েছেন সঙ্গে। হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার, বলুন কে রয়েছেন, বলুন বলুন। হ্যাঁ, হম তুমি কমরে মে বান্ধে, ঠিক আছে, চলুন শুনতে থাকুন।

শুনলাম এতক্ষণ ববি ছ্যাঁ ছবি থেকে লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্রজির কণ্ঠে এই গানটি। চলুন, ঘড়ির কাঁটা বলছে 4:27 হয়ে 23 সেকেন্ড। হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা আমাদের অনুরোধের বার্তা পাঠিয়ে রেখেছেন, একে একে তাদের পছন্দের গানে চলে যাচ্ছি।

এবারের গানটি শুনব। কণিকা দেবী টাকার জলা থেকে অনুরোধ রেখেছেন, কহি দিন কহি রাত ছায়াছবি থেকে, মহেন্দ্র কাপুর এবং মহেন্দ্র কাপুরের কণ্ঠে এই গানটি রইল কণিকা দেবী আপনার জন্য।

যাচ্ছি পরের গানে। পরের গানটির অনুরোধ জানিয়েছেন দিল মে ক্যা হ্যায় তেরে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে, বিধানবাবুর টাকার জলা থেকে। চলুন শুনি এবারে বিধানবাবুর পছন্দের গানটি।

এবারে শুনবো জম্পুই জলা থেকে বিশ্বরায়বাবু যা শুনতে চেয়েছেন হাম দিল দে চুকে সনম ছায়া ছবি থেকে তার টাইটেল ট্র্যাকটি। এবারের বিশ্বরায়বাবুর পছন্দের গানে যাবো।

এবারে যাব খাঞ্চার ছায়াছবি থেকে, উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে, বিন সজনিকে জীবন এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন। চলুন ওনার পছন্দের গানে যাচ্ছি।

अच्छा, वह दुखित बिन सचिनी के जीवन, উনি বললেন খঞ্জার ছায়াছবি, কিন্তু আমি তো অন্য ছায়াছবি থেকে গানটি খুঁজে পাচ্ছি, একটু চেষ্টা করে দেখছি, ঠিক আছে।

লালন বাবু, ওটা বিন সজনীকে জীবন আচ্ছা নহি লাগতা, উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তিজির কণ্ঠে। এই গানটি খঞ্জর ছায়াছবি থেকে নয়, জাজ মুজরিম ছায়াছবি থেকে।

আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারের মনে হয় সবার গানগুলো শোনাতেও পারবো না, সময় আর হাতে নেই বেশি। প্যার কিয়া হ্যায় প্যার করেঙ্গে এই ছায়াছবি থেকে একটি গান, মিঠি মিঠি সর্দি হ্যায় শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন রথীন্দ্রনাথ বাগবাসা থেকে।

আমাদের হাতে আর বেশি সময় নেই, ঘড়ির কাঁটা বলছে 4:57 হয়ে 51 সেকেন্ড। শেষ একটা গান আপনাদের শোনাই, গানটার অনুরোধ রেখেছেন অম্বিকা মণ্ডল পশ্চিমবঙ্গ থেকে।

আসলে ওই যে বললাম না, গান কোথাও যায় না, হাওয়ায় হাওয়ায় মিশে থাকে, কিন্তু সময়ের কাঁটা বলছে আমাদের সুরের আকাশে, যে গানের সুরের ভেলায় আমরা ভেসে চলেছি, এটা এখানেই থামাতে হবে। আমাদের পাটির পর্ব অর্থাৎ হৃদ মাঝারের পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী FM 100.4।

শুনছেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্স প্রচার তরঙ্গে। আর এই মুহূর্তে আমি অনিন্দিতা আপনাদের সঙ্গে রয়েছি। আর গান তো শুনবই, কিন্তু তার আগে অনুষ্ঠান সংক্রান্ত একটা ঘোষণা আপনাদের জন্য। স্বাধীনতা, স্বাধীনতা আমার কাছে, স্বাধীনতা মানে কি শুধু একটি দেশের স্বাধীনতা, নাকি নিজের মতো করে বাঁচার অধিকার, নিজের মত প্রকাশের সাহস, স্বপ্ন দেখার স্বাধীনতা, কিংবা প্রিয় মানুষগুলোর সঙ্গে নিশ্চিন্তে থাকার অনুভূতি? প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞা আলাদা। কারোর কাছে এটি আত্মসম্মান, কারোর কাছে নিরাপত্তা, কারোর কাছে ভালোবাসা, আবার কারোর কাছে দায়িত্ব কর্তব্যের নামই স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আসুন শুনি আপনার হৃদয়ের কথা, আপনার কাছে স্বাধীনতা শব্দটির মানে কি, আপনার অনুভূতি, অভিজ্ঞতা কিংবা স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিন। লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার রাত 9:30 আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্স ফোন করুন। আমাদের ফোন নম্বর 0381-232-6253 অথবা ডায়াল করুন 9485007172 এই নম্বরে। আপনার কণ্ঠে ধরা পড়ুক স্বাধীনতার নিজস্ব সংজ্ঞা, কারণ স্বাধীনতার অনুভূতি প্রতিটি মানুষের কাছে আলাদা। আপনার অংশগ্রহণেই সমৃদ্ধ হবে আমাদের এই বিশেষ আয়োজন। শুনলেন ঘোষণাটি।

ক্যালেন্ডারের পাতা যাই বলুক না কেন, রেডিও টিউনিংটা কিন্তু বলছে আজকের হাওয়াটা একদম সোদা মাটির গন্ধে ভরা। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের বন্ধু অনিন্দিতা, আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের আকাশবাণী FM উচ্চান্ত। বালি ইট কাঠ পাথরের এই ব্যস্ত শহরে একতারা আর দোতারার সুরটা যখন কানে বাজে, বুকটা কেমন ছ্যাঁত করে উঠে, ছ্যাঁত করে ওঠে। মনে হয় যেন এক নিমিষে চলে গেছি নদীর পাড়ে ধান ক্ষেতের আঁকা বাঁকা মেঠো পথে। হ্যাঁ, আজ আমাদের পুরো হৃদমাঝারের আসর জুড়ে থাকছে সেই সব মাটির সুর, মনের গান, আমাদের লোকসঙ্গীত। আরও একবার নিজের শেকড়কে ছুঁয়ে দেখার চেষ্টা।

0: ফিরে আসবো আবারও গানে, কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
1: তাও এক টাকায়? হ্যাঁ, আপনি সত্যি শুনেছেন, বিএসএনএল দিচ্ছে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাত্র 1 টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে 1 GB ডাটা পার ডে, আর সেটা কিন্তু থাকছে শুধুমাত্র সীমিত সময়ের জন্য, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। আর তা আপনি নিতে পারেন বিএসএনএল এর যে কোনো রিটেইলার থেকে। তাহলে আর দেরি না করে আজই গ্রহণ করুন 1 টাকায় সিম কার্ড।

বাংলা লোকসঙ্গীত ঘরানার যে একটি জনপ্রিয় শাখা বাউল গান, সেই বাউল গানেরই একজন জনপ্রিয় শিল্পী হলেন বাংলাদেশের শাহ আব্দুল করিম। তিনি শুধু সঙ্গীত রচনা করেই থেমে থাকেননি, সেই সঙ্গীতের সুরারূপ যেমন করেছেন, গানও গাইতেন, তাই মানুষ বাউল সম্রাট আখ্যা দিয়েছিল তাকে। 500-এর বেশি গান রচনা করেছেন তিনি। বাউল সঙ্গীতকে নিজের প্রতিভা বলে এক অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছেন করিম। আজ রিদমাঝারের আসর সেজে উঠেছে আব্দুল বাউল করিমের কারণে।

আমরা রোজই রিত মাঝারের আসরে একটা খুব মজার বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে দিচ্ছি, শাহ আব্দুল করিমের জীবনের। হয়তো আপনারা অনেকেই জানেন, আব্দুল করিম দুবার বিবাহ করেছিলেন, প্রেম করেই বিয়ে করেছিলেন, কিন্তু সংসারে তাকে বাধা অত সহজ ছিল না। গান পাগল সেই মানুষ বিয়ের পরেও রাতের পর রাত জেগে নানা আসরে গান গেয়ে বেড়াতেন, নববিবাহিত স্ত্রীকে সময় দিতেন খুব কম। তার ফলে যেটা হলো, শ্বশুরবাড়ি থেকে তাকে ডাকা হলো এবং ওনাকে বলা হলো যে বউ অথবা গান দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। আব্দুল করিম নির্দ্বিধায় বেছে নিয়েছিলেন তার প্রাণের সঙ্গী গানকেই। প্রথম বিয়ে তার টেকেনি, কিন্তু পরে আফতাবুন্নেসা নামে এক নারীকে বিবাহ করেছিলেন। কিন্তু পরের যে স্ত্রী, ওনার সরলতার জন্য তাকে আব্দুল করিম নাম দিয়েছিলেন, আব্দুল করিম নাম দিয়েছিলেন সরলা। প্রথম বউর তুলনায় এই দ্বিতীয় বউ ছিলেন একেবারে সম্পূর্ণ আলাদা। করিমের গান গাওয়াকে তিনি সবচেয়ে বেশি উৎসাহ দিতেন, অনুপ্রেরণা দিতেন। মুখ বুঝে একা হাতে সংসার ঠেলে গেছেন তিনি। সংসারের অভাব নিয়ে অভিযোগ করে করিমের সঙ্গীত সাধনায় কোনো দিন ব্যাঘাত ঘটাননি। সংসার চালানোর জন্য সরলা অন্যের বাড়িতে কাজ পর্যন্ত করেছিলেন, বায়না নিয়ে গ্রামে গ্রামে গান গেয়ে বেড়ালেও সরলা কোনো দিন অভিমান করেননি। কিন্তু এই সরলাও করিমের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে পারলেন না, তার আগেই চলে গেলেন এই মর্তলোক ছেড়ে। সরলার মৃত্যুর সময়তেও করিম তার কাছে থাকতে পারেননি। সরলার যে জানাজা ছিল তার জন্য লোক পাওয়া যাচ্ছিল না সেই সময়। ইমাম বলেছিলেন সরলার মানে জানাজার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি ছিলেন একজন বাউল ফকিরের স্ত্রী। কেউ রাজি না হলে নিজেই উঠোনে, নিজের উঠোনেই সরলার মানে জানাজা পড়েন করিম, এবং সরলার স্মৃতিতে নিজের হাতে সরলা মহল বানিয়েছিলেন পরবর্তী সময়।

শাহ আব্দুল করিমের গানে কোনো নির্দিষ্ট ধর্মবিশ্বাসের কথা নেই, কিন্তু যার কথা রয়েছে তার এক মানে একটাই ধর্ম, মানুষের মানব ধর্ম। আমরা রয়েছি রেদ মাঝারের আসরে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা এবারে আপনাদের জন্য। স্বাধীনতা আমার কাছে, স্বাধীনতা মানে কি শুধু একটি দেশের স্বাধীনতা, নাকি নিজের মতো করে বাঁচার স্বাধীনতা? নিজের মতো মত প্রকাশের সাহস, স্বপ্ন দেখার স্বাধীনতা, কিংবা প্রিয় মানুষগুলোর সঙ্গে নিশ্চিন্তে থাকার অনুভূতি, প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞা আলাদা। কারোর কাছে এটি আত্মসম্মান, কারোর কাছে নিরাপত্তা, আবার কারোর কাছে ভালোবাসা, আবার কারোর কাছে দায়িত্ব, কর্তব্যের নামই স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে চলুন শুনি আপনার হৃদয়ের কথা, আপনার কাছে স্বাধীনতা শব্দটির মানে কি, আপনার অনুভূতি, অভিজ্ঞতা কিংবা স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিন। লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে সময় 9:30 আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে 101.6 MHz প্রচার তরঙ্গে। আর ফোন করবেন 03122-6253 এই নম্বরে অথবা 9485007172 এই নম্বরে। আপনার কণ্ঠে ধরা পড়ুক স্বাধীনতার নিজস্ব সংজ্ঞা, কারণ স্বাধীনতার অনুভূতি প্রতিটি মানুষের কাছে আলাদা। আপনার অংশগ্রহণই সমৃদ্ধ হবে আমাদের এই বিশেষ আয়োজন।

ওরে চাতকিনীর মতো আমি আশাই চেয়ে থাকি গো। হ্যাঁ গো, চাতকিনীর মতো আমি আশাই চেয়ে থাকি, আর কতদিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখি গো, ও সখি আর কতদিন।

মিশির আছে দুজনে, কত মিষ্টি মিষ্টি গল্প শোনাতো আমায়, আমি তার শোনাতাম। এই দিনটাকে আজকে মিস করছি। নিবিড় রাতে কেউ নাই সাথে, ও সখী একা যখন থাকে।

সখী আর কতদিন

আশা করি গত চারটা ঘন্টা জুড়ে গান গল্প আর আড্ডায় আপনাদের সময়টা বেশ ভালোই কেটেছে। আপনারা যারা সাথে ছিলেন, টিউন করেছিলেন, মেসেজ পাঠিয়েছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবারও ফিরছি নতুন গান আর একরাশ গল্প নিয়ে। ইতিমধ্যে স্টুডিওতে আপনাদের প্রিয় সঙ্গী, আপনাদের প্রিয় বন্ধু আর যে দেবাশিস পৌঁছে গেছেন, সঙ্গে থাকুন, টিউন ইন করে থাকুন আকাশবাণী FM 101.6 MHz প্রচার তরঙ্গে।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা ছিলেন অনিন্দিতার সাথে। এবার আমি দেবাশিস থাকব রাত 11টা পর্যন্ত।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: হলো ফাঁদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আপনার অনুষ্ঠান শুনছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত থেকে। এখন শুনবেন

শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠান। আজ শুনবেন পদ্মা কর্তৃক লক্ষীন্দরের প্রাণদান এবং গায়ক কর্তৃক দান মাহাত্ম্য বর্ণন। অংশগ্রহণে প্রীতিরানী দাস এবং সহশিল্পীবৃন্দ।

0: আরে ও
1: কিও
0: ব্রহ্মমন্ত্র জপি পদ্মা আরম্ভিল ধ্যান
1: ধ্যান
0: শিবের চরণ বন্দি
1: আচ্ছা
0: পরে মহাগান
1: মহাগান
0: আরে ও
1: কিও
0: ধ্যান করি বিষহরি
1: বিষহরি
0: মারিল হুঙ্কার
1: হুঙ্কার
0: লক্ষিন্দর পঞ্চপ্রাণ
1: আচ্ছা আচ্ছা
0: হলো আগুসার
1: আগুসার

0: পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পদ্মা কর্তৃক লক্ষীন্দরের প্রাণদান এবং গায়ক কর্তৃক দান মাহাত্ম বর্ণন, পরিবেশনায় প্রীতিরানী দাস এবং সহশিল্পীবৃন্দ।
1: আনলিমিটেড কল রাংখক সাবাই
2: আও নিং সুইনি খনাকা
1: বিএসএনএল রাংখক সাবাই ন সিম কার্ড রই তঙ্গো
2: তাই 1 জিবি ডাটা বস হালো মান্নাই
1: আপনো কারিব বিএসএনএল ল তঙ্গো ফাইবার ব্রডব্যান্ড লগে ওয়াইফাই মিনিসে
2: হাইদি লেরওই দাতিন করিংদি নিন গানাগানি নি বিএসএনএল অফিস বাই
1: হাইদি লেরিয়া ওই দাতিন তিনি নি বিশিঙ্গ গানাগানি নি বিএসএনএল অফিস কুরুং ফাইদি। আনলিমিটেড কল রাংখক সাবাই
2: আও নিং সুইনি খনাকা
1: বিএসএনএল রাংখক সাবাই ন সিম কার্ড রই তঙ্গো
2: তাই 1 জিবি ডাটা বস হালো মান্নাই
1: আপনো কারিব বিএসএনএল ল তঙ্গো ফাইবার ব্রডব্যান্ড লগে ওয়াইফাই মিনিসে
2: হাইদি লেরওই দাতিন করিংদি নিন গানাগানি নি বিএসএনএল অফিস বাই
1: হাইদি লেরিয়া ওই দাতিন তিনি নি বিশিঙ্গ গানাগানি নি বিএসএনএল অফিস কুরুং ফাইদি।
3: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
4: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series, 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
5: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
0: একশো এক দশমিক ছ মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় আছে 35 মিনিট। সংবাদে যাওয়ার আগে ইচ্ছে করি অনুষ্ঠানে আজ আমরা কোথায় ঘুরতে যাব সেটা জানাচ্ছি। শুনতে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। ইচ্ছে করি অনুষ্ঠানে আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে।

আমরা আজ ঘুরতে যাব ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে মধ্যপ্রদেশে, ভারতের হৃদয় যাকে বলে মধ্যপ্রদেশ। সেখানে ইতিহাস পাথরের গায়ে নিজের খেয়ালে গল্প লেখে, আর অরণ্য ফিসফিসিয়ে শোনায় আদিমতার গান। নদীর কলতান আর মন্দিরের ঘণ্টার ধ্বনিতে মুখরিত এই পুণ্যভূমি স্বকীয় মহিমায় উজ্জ্বল। প্রথমেই আমরা যাব মধ্যপ্রদেশে গিয়ে জব্বলপুরে। প্রাকৃতিক রূপলাবণ্য, রোমাঞ্চ আর ইতিহাসের টান সব মিলিয়ে জব্বলপুরের স্মৃতি চিরকালীন। এই জব্বলপুর কিন্তু মধ্যপ্রদেশের হৃদয় বলা যায়। জব্বলপুরের আনাচে কানাচে রয়েছে ভেড়াঘাট এবং মার্বেল রক্স। দুপাশে দাঁড়িয়ে থাকা প্রায় 100 ফুট উঁচু মার্বেল পাথরের পাহাড়ের মধ্য দিয়ে নর্মদা নদী বয়ে গেছে। এখানে নৌকাবিহার বেশ রোমাঞ্চকর। ধোয়াধার জলপ্রপাত বিশাল উচ্চতা থেকে নর্মদার জলরাশি আছড়ে পড়ছে কুয়াশার মতো সাদা ধোয়া সৃষ্টি করে। এরপর রয়েছে 64 যোগিনী মন্দির, 10ম শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক মন্দির। মদনমহল দুর্গ 11শ শতকের গোন্ড রাজাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী। এই দুর্গের কাছেই বেলান্সিং রক। আপনার নিকটবর্তী রেলস্টেশন এবং বিমানবন্দর হল জব্বলপুর, মধ্যপ্রদেশে কলকাতা থেকে 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এছাড়া 12321 মুম্বাই মেল সহ অনেক ট্রেন কিন্তু পাওয়া যাবে। স্টপ সাপেক্ষে বিমানেও এখানে আসা যায়। মদনমহল দুর্গের পরে আমরা চলে যাব কসনা সিটি শিব মন্দির। 76 ফুট উঁচু দৃষ্টিনন্দন শিবমূর্তি কিন্তু বিস্ময়কর। এছাড়াও দেখতে পারেন রানী দুর্গাবতী মিউজিয়াম, দুমনা নেচার রিজার্ভ পার্ক এবং ভাদভাদা জলপ্রপাত।

আমরা মধ্যপ্রদেশ ঘুরছি, বান্ধবগড় জাতীয় উদ্যান। দেশে অন্য কোথাও এত সহজে বাঘের দেখা আপনি পাবেন না। এটি চিতাবাঘ, হরিণ, বুনোসুহর সহ বিভিন্ন প্রাণী এবং 250টিরও বেশি প্রজাতির পাখির নিবাস। শেষ নাগের উপর শায়িত 35 ফুটের বিষ্ণুমূর্তি এবং 2000 বছরের প্রাচীন বান্ধবগড় দুর্গ অন্যতম আকর্ষণ। এরপর রয়েছে কানহা জাতীয় উদ্যান।

0: মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও রয়েছে বিলুপ্ত প্রায় বারাসিংহা, জলাভূমির হরিণ, নীলগাই, গাউর, চিতল হরিণ, সম্বর, চিতাবাঘ সহ অনেক প্রাণী। চারপাশে নিস্তব্ধতা মায়াবী সুরে বেঁধে রাখে অসংখ্য পাখির কলকাকুলি। বামনী দাদর থেকে দিগন্তজোড়া সূর্যাস্ত মনোমুগ্ধকর। নিকটবর্তী রেলস্টেশন বা বিমানবন্দর জবলপুর থেকে গাড়িতে বা বাসে কানহা 160 কিলোমিটার দূরে। পেঞ্চ জাতীয় উদ্যান, এই গহীন অরণ্য যেমন রয়্যাল বেঙ্গল টাইগারদের সাম্রাজ্য, তেমনি দেখা মেলে চিতাবাঘ, সাম্বর, গাউর, চৌসিংহা, চিংকারা, বার্কিং ডিয়ার, ভারতীয় সিভেট এবং সজারু। আকাশ বাতাস মুখরিত হয় প্রায় 300 প্রজাতির পাখির কলতানে। উদ্যানের বুক চিরে বয়ে গেছে রূপলি পেঞ্চ নদী। এরপর যাব আমরা অমরকণ্টকে। প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশের এক অপূর্ব মিলনস্থল হল এই অমরকণ্টক। অমরকণ্টকের আশেপাশে রয়েছে কপিলধারা দুগ্ধধারা। ঋষি কপিলের নামানুসারে কপিলধারা জলপ্রপাত, বিশ্বাস এখানে তিনি 12 বছর ধ্যান করেছিলেন, কাছেই দুগ্ধধারা জলপ্রপাত। নর্মদা উদ্গম, নর্মদার উৎসস্থল, সংলগ্ন নর্মদা উদ্গম মন্দির এবং নর্মদাকুণ্ড পবিত্র তীর্থস্থান। কালাচুরি টেম্পল কমপ্লেক্স, মছেন্দ্রনাথ, পাতালেশ্বর, জহিলা, কেশবনারায়ণ সহ বিভিন্ন কালচুরি আমলের একাধিক মন্দিরের ভাস্কর্য চমকে দেয়। শ্রীযন্ত্র মন্দির, ত্রিমাত্রিক শ্রীযন্ত্রের আদলে তৈরি এই মন্দিরের প্রবেশদ্বারে লক্ষ্মী, সরস্বতী, কালী, ভুবনেশ্বরী চিত্তাকর্ষক ভাস্কর্য রয়েছে। এছাড়াও রয়েছে মাইকি বাগিয়া, ভৃগু কমণ্ডল এবং সন্ত কবীরের সাধনাস্থল।
1: I love my eco because it's got more power.
2: And it also comes with all new safety features.
3: We love our eco because we can bring all our friends.
4: We love our eco because it's made every journey special.
5: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The eco family is growing. Get attractive offers up to ₹55,500.
6: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
7: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.

0: আনলিমিটেড কল তাও এক টাকায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিএসএনএল দিচ্ছে মাত্র এক টাকায় সিম কার্ড। শুধু তাই নয়, সাথে থাকছে এক জিবি ডাটা পার ডে, আর সেটা শুধু থাকছে সীমিত সময়ের জন্য। এছাড়াও বিএসএনএল এ আছে ফাইবার ব্রডব্যান্ড, সঙ্গে ওয়াইফাই এর সুবিধা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ বিএসএনএল অফিসে।
1: ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। এবার আমরা অমরকণ্টক থেকে চলে যাব খাজুরাহোতে। সবাই শুনেছেন খাজুরাহোর কথা। ৯৫০ থেকে ১০৫০ সালের মধ্যে চান্দেল রাজবংশ নির্মিত মন্দিরগুলো ভাস্কর্য শৈলীর জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আক্ষরিক অর্থে এক পাথুরে মহাকাব্য। পশ্চিমাংশের প্রধান আকর্ষণ কান্ডারীয় মহাদেব মন্দির। এছাড়া রয়েছে জগদম্বা, লক্ষ্মণ, চিত্রগুপ্ত, মাতঙ্গেশ্বর, নন্দী, বরাহ এবং বিশ্বনাথ মন্দির। কাছেই এএসআই মিউজিয়ামে নৃত্যরত গণেশসহ বিভিন্ন প্রাচীন নিদর্শন সংরক্ষিত। পূর্বাংশে বিষ্ণু অবতার বামন মন্দির, খিলানযুক্ত জাভারি মন্দির এবং পার্শ্বনাথ, আদিনাথ, শান্তিনাথ, ঘণ্টাই এবং ব্রহ্মা মন্দির অবস্থিত। দক্ষিণাংশে রয়েছে দুলাদেও মন্দির এবং চতুর্ভুজা মন্দির।

101.6 মেগাহার আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, আমরা রয়েছি ইচ্ছেগুড়ি অনুষ্ঠানে। খাজুরাহো থেকে আমরা চলে যাব পান্না জাতীয় উদ্যানে, বিন্ধ্য পর্বতের কোলে রয়্যাল বেঙ্গল টাইগারের খাস তালুক। পর্ণমোচী অরণ্য, মালভূমি এবং গিরিখাত নিয়ে অপরূপ প্রাকৃতিক অরণ্যের পাশ দিয়ে বয়ে গেছে কেন নদী। বাঘ ছাড়াও চিতাবাঘ, নেকড়ে, ভালুক, শেয়াল সহ বিভিন্ন বন্যপ্রাণীর সন্ধান মেলে এখানে। রয়েছে 200টিরও বেশি প্রজাতির পাখি। কাছেই এশিয়ার বৃহত্তম মাঝগাওয়ান হীরের খনি এবং পাণ্ডব জলপ্রপাত। ঘুরে আসতে পারেন কেন ঘড়িয়াল অভয়ারণ্য, রানে জলপ্রপাত, বলদেওজি মন্দির, মহামতি প্রাণনাথজি মন্দির, অজয়গড় দুর্গ সহ পান্না জেলার অন্যান্য জায়গায়। তারপর আমরা চলে যাব ভূপালে। লেক এবং ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল। ভূপালের আশেপাশে আপনারা দেখবেন বড়াতালাও ও ছোটাতালাও। একাদশ শতাব্দীতে রাজা ভোজ আপার লেকে বড়াতালাও নির্মাণ করেন, এর আগে ছোটাতালাও। বোটিং, ওয়াটার স্পোর্টস এবং সূর্যাস্তের জন্য খুব জনপ্রিয়। তারপর রয়েছে গহরমহল। প্রায় 200 বছরের প্রাচীন এই প্রাসাদে হিন্দু এবং মোঘল স্থাপত্য শৈলীর মিশ্রণ রয়েছে। বিড়লা মন্দির দেখবেন পাহাড়চূড়ায়। এই অপরূপ লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে ভোপালের প্যানোরামিক দৃশ্য আপনি দেখবেন। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়, ভারতের বৃহত্তম নৃতাত্ত্বিক জাদুঘর। তারপর রয়েছে ট্রাইবাল মিউজিয়াম, রঙিন শিল্পকর্ম, পূর্ণাঙ্গ মডেল এবং নিয়মিত নাচ গানের অনুষ্ঠানে মধ্যপ্রদেশের উপজাতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়। তাজুল মসজিদ রয়েছে, গোলাপি বেলে পাথরের দেওয়াল, বিশাল প্রাঙ্গণ এবং আকাশ ছোঁয়া মিনারগুলো কিন্তু আকর্ষণীয়। এছাড়াও দেখবেন কেরোয়া বাঁধ, বনবিহার জাতীয় উদ্যান, রিজিওনাল সায়েন্স সেন্টার এবং স্টেট মিউজিয়াম। নিকটবর্তী রেলস্টেশন ভোপাল মন্ত হিরদারমনগর এবং বিমানবন্দর থেকে ভোপাল। কোলকাতা থেকে 13025 ভোপাল এক্সপ্রেস এবং 229-212 শিপ্রা এক্সপ্রেস সহ অনেক ট্রেন রয়েছে, স্টপ সাপেক্ষে কিন্তু বিমানও যায়। তাহলে প্রিয় শ্রোতা, আজ ইচ্ছে করে অনুষ্ঠানে আমরা মধ্যপ্রদেশের কিছু জায়গায় আমরা খুললাম, আরও অনেক জায়গা রয়েছে। পাঁচমারি, ইন্দোর, ওঙ্কারেশ্বর রয়েছে, মান্ডু, উজ্জয়িনী, গোয়ালিয়র, ঝাঁসি, উর্ছা, এই জায়গাগুলোর কথা আগামী সপ্তাহে আপনাদের জানিয়ে দেবো।

একশো এক দশমিক ছয় মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শুনতে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনই অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এই সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল

0: জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে এফসিআরএ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
1: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 start questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open, but we didn't make the fullest use of the opportunities.
0: এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদ্বানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
2: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचला, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
0: লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনি ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়। আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
3: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় ক্যোঁকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলে বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
4: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হে, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে, এ জোড়ো সে জুড়ি হুই হে। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হে, জেসে কি এ প্রকৃতি সে হি এ যো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক।

মানবতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আলকায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS-কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। উনাকোটি জেলার দলুগাঁওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পগুলির জন্য মোট খরচও বরাদ্দ ধরা হয়েছে প্রায় 45 কোটি 18 লক্ষ টাকা। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালী দলের সভাপতি সুখবীর সিং বাদল আজ বিকেলে মহারাষ্ট্রের নান্দেদে হামলার মুখে পড়েন। তিনি ও তাঁর স্ত্রী হরসিমরত কর একটি গুরুদুয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় এক ব্যক্তি অকালী দল প্রধানকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বাংলাদেশের ক্ষমতাসীন দল BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 20 অগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সুভাষ দেববর্মা তিনি কক্তমা ববাগ রকংখা রাষ্ট্রবক্ষরক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লিকতাল সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকাত ইয়াফারকা তিনি বন্দে মাতরম রসাপমানী ইয়াগুলো লোকসভা তাই রাজ্যসভানী ওয়াতৈমলনি অধিবেশন পাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি কৈলাসহর বিধানসভা কেন্দ্রনি জুদা জুদা হাপাংনি হামক্রাই গেনাং তাংবুতাংন চেঙ্গি রেখা তাই হলং থংকাইখ্যা কমনওয়েলথ যদুও রাংসাকনি মেডেল মাননাই অস্মিতা দেন তিনি বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশননি বখাক্তই বরম ইয়াফারখা তাবো ককতমা শুক্রবৈ রাষ্ট্রবক্ষরক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতাল কাশা আলাইডা বরম ইয়াফারমা পান্ডা নৈশাই নৈশিব্রী তাই নৈশিবা বিশিনী সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ তাই সকাত ইয়াফারকা খড়ক সারাচিবা আর্টিস্ট রগ্ন রাষ্ট্রবক্ষরক সঙ্গীত নাটক একাডেমিনি কলা দীক্ষা সামুংবুতাং সংসামানরগৈ খা টংথংমা কক শাখা রাষ্ট্রবক্ষরক চাকরা আর্টিস্ট রগ্ন বস্কাং আচাই সংনি আর্টিস্ট রগ্ন সনাম তিসানা বাকৈ কক মুং ইয়াফারকা রাষ্ট্রবক্ষরক শাখা দশ হাজার তাবুংনি জরানি সেলাইমুঙ্গ

0: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
1: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
2: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
1: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1447 এ কল করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দেকে বিলুনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আজ ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 6টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এই কথা বলেন। উল্লেখযোগ্য উদ্বোধনের মধ্যে রয়েছে ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি এবং ফেন্সিং, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওপেন কমিউনিটি হল, উপস্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন। যেসব প্রকল্পের আজ শিলান্যাস হয়েছে তার মধ্যে রয়েছে অনাথ শিশু কন্যাদের হোম স্থাপন, পঞ্চায়েত ভবন, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন, তথ্য প্রযুক্তি ও ক্রীড়া এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে। 2022 সালের 6ই ডিসেম্বর থেকে এই পর্যন্ত ঊনকোটি জেলায় মোট 56টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হয়েছে। এর জন্য প্রায় 197.68 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্লিন অ্যান্ড গ্রিন ঊনকোটি উদ্যোগের প্রশংসা করে বলেন, ঊনকোটির ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক এবং ধর্মীয় ঐতিহ্যকে সামনে রেখে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কৈলাসহর বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধির বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে জমি অধিগ্রহণে রাজ্য সরকার সহযোগিতা করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভা অধিপতি অমলেন্দু দাস এবং জেলার জেলাশাসক মেঘা জৈন প্রমুখ। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। জিরানিয়ার মজলিশপুরে তিরঙ্গা র্যালিতে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে বিশালগড়ে অন্নদাতার হাতে তিরঙ্গা পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতোষী দাস। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খোয়াই জেলা প্রশাসন আয়োজিত হর ঘর তিরঙ্গা অভিযানের সূচনা করেন। এ উপলক্ষে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একটি সুসজ্জিত তিরঙ্গা র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিদানন্দ বৈদ্য, জেলা পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি প্রমুখ। দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়ার কলেজ স্কোয়ার থেকে বিকেআই মাঠ পর্যন্ত দক্ষিণ জেলা ভিত্তিক তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটেলিয়ন এবং আগরতলা পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ আগরতলায় তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। প্রগতি স্কুল মাঠ থেকে এই র্যালিটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজ মোহনপুরেও তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিরঙ্গা র্যালিটি মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর মোহনপুর বাজারে শেষ হয়। বিজেপি বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আজ তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ কৈলাসহরের শ্রীরামপুরে বিজেপির চণ্ডীপুর মণ্ডল কার্যালয় অটল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল এবং মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা

ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি মঞ্চাক ইপ্পার। তিনি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বটতলা, মোটর স্ট্যান্ড, নাগেরচোলা এবং রাধানগর সহ আগরতলা শহরের ব্যস্ততম এলাকাগুলিতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার পিত্রা কামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন।

0: স্থাপন উপলক্ষে আজ আড়ালিয়া একতা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। শিবিরে 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024 ও 2025 সালের সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও আদিবাসী শিল্পসহ বিভিন্ন শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই দেশে সঙ্গীতে রয়েছে বহুবিধ পদ্ধতি, নৃত্যে রয়েছে নানা শৈলী এবং লোকনাট্য বিদ্যমান অসংখ্য রূপে, তবু এইসবের মূলে রয়েছে এমন এক সাংস্কৃতিক ভাষা যাকে ভারতীয় বলে অভিহিত করা হয়। বৈচিত্র্য ও ঐক্যের এই পারস্পরিক সম্পর্কই ভারতের শিল্পকলাগুলোর অন্যতম প্রধান শক্তি। রাষ্ট্রপতি আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে দেশের অনেক লোকশিল্পী বিলুপ্তির হুমকির মুখে পড়েছে। এই ধরনের শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
1: ভারত কা যে স্বতন্ত্র সংস্কৃতি, উসকো কভি ভি মিটনা নাহি চাহিয়ে। ऐसे विधाओं का ना केवल डॉक्यूमेंटेशन होना चाहिए, उनकी जीवंत रखने के लिए विशेष प्रयास जरूरी होना चाहिए, क्योंकि भारत सबसे अलग है। आधुनिक होना चाहिए, लेकिन आधुनिकता ऐसे नहीं होना चाहिए कि हम लोगों का संस्कृति ही विलुप्त हो जाए। मुझे बताया गया है कि एकेडमी इसी उद्देश्य कला दीक्षा कार्यक्रम का आयोजन कर रही है। सभी वरिष्ठ कलाकारों को अपनी अगली पीढ़ी तैयार करने के लिए योजनापूर्वक प्रयास करना ही चाहिए।
0: সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল 20 জুলাই। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আজ খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, আগামী 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারগণ বাড়ি বাড়ি যাবেন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দিকে আজ বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দি বিলোনিয়ার বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তের জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্যের নানা স্থানে তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। কমনওয়েলথে জুডোতে সোনাজয়ী অস্মিতা দিকে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তে খেলতে খেলতে অনুষ্ঠানে আমি দেবাশিস আপনাদের সাথে আছি। খেলাধুলোর জগতে 7 দিন মানেই কিন্তু অসংখ্য ঘটনা। কোথাও নতুন চ্যাম্পিয়নের উত্থান, কোথাও অভিজ্ঞদের দাপট, কোথাও আবার এমন কিছু মুহূর্ত যা দীর্ঘদিন মনে থেকে যায়। সেই সব খবর বিশ্লেষণ এবং ইতিহাস আর খেলার অজানা গল্প নিয়েই 8:45 পর্যন্ত আমরা থাকব একসাথে।

তাহলে ক্রিকেট দিয়ে শুরু করি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যস্ত সূচি, বিভিন্ন দেশের সিরিজে তরুণ ক্রিকেটারদের উপর বিশেষ নজর রয়েছে। আগামী দিনের দল গঠনের কথা মাথায় রেখে অনেক দেশই নতুন মুখদের সুযোগ দিচ্ছে। অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সমন্বয় কতটা সফল হয় সেটাই এখন সব থেকে বড় আলোচনার বিষয়।

ফুটবলেও নতুন মরশুমের প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। ইউরোপের বিভিন্ন ক্লাব নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করতে ব্যস্ত। দলবদলের বাজারে প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, তবে শেষ পর্যন্ত মাঠে পারফরমেন্সই বলে দেয় কোন সিদ্ধান্ত সঠিক ছিল। এছাড়াও ভারতের ফুটবলে কিন্তু ডুরান কাপ চলছে এবং ছটি গ্রুপ থেকে ছটি বেস্ট টিম এবং দুটো বেস্ট রানার্স আপ টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল।

টেনিসের র্যাঙ্কিংয়ে লড়াই আরও জমে উঠেছে। প্রতিটি টুর্নামেন্টই এখন গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ভালো ফল কয়েক ধাপ এগিয়ে দিতে পারে, আবার একটি খারাপ ফল কিন্তু পিছিয়ে দিতে পারে। ব্যাডমিন্টন, শুটিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, কুস্তি, দাবাতেও ভারতীয় ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতিতে ব্যস্ত, কেননা সামনেই কিন্তু রয়েছে এশিয়ান গেমস। আসলে খেলাধুলার সবথেকে বড় সৌন্দর্যটা কী বলুন তো প্রিয় শ্রোতা? অনেকে বলবেন জয়, কিন্তু একজন ক্রীড়াবিদের কাছে জয়ের চেয়েও বড় বিষয় হলো উন্নতি। একজন স্প্রিন্টার যদি আগের সময়ের থেকে এক সেকেন্ড কম সময়ে দৌড় শেষ করেন, একজন ব্যাটসম্যান যদি আগের তুলনায় আরও পরিণত ইনিংস খেলেন, একজন গোলকিপার যদি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, সেটাও কিন্তু এক ধরনের জয়। খেলাধুলো তাই প্রতিদিন নিজের সঙ্গে নিজের লড়াইয়ের নাম।

ইতিহাসে পাতা থেকে একটু খবর দিই আপনাদের। 1896 সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় গ্রিসের এথেন্স শহরে। মাত্র 14টি দেশ এবং 241 জন প্রতিযোগীতে সেই আসরে অংশ নিয়েছিলেন। আজ অলিম্পিক বিশ্বের সবথেকে বড় ক্রীড়ার আসর। 200+ দেশের হাজার হাজার ক্রীড়াবিদ সেখানে অংশ নেন। 100+ বেশি সময়ে প্রযুক্তি বদলেছে, প্রশিক্ষণের ধরন বদলেছে, কিন্তু অলিম্পিকের মূল দর্শন কিন্তু একই রয়েছে, নিজের সর্বোচ্চটা দেওয়া।

আমাদের রাজ্যে ফুটবল বরাবরই জনপ্রিয়। শহর থেকে গ্রাম সর্বত্রই ফুটবল ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। পাশাপাশি অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং ক্রিকেটেও নতুন প্রজন্মের অনেক খেলোয়াড় নিজেদের প্রস্তুত করছেন। দীপা কর্মকারকে দেখে জিমন্যাস্টিক্সে প্রচুর পরিমাণ খেলোয়াড়রা এসছেন। নতুন প্রজন্ম কিন্তু ভীষণভাবে জিমন্যাস্টিক্সে আকৃষ্ট হয়েছেন। পাশাপাশি অস্মিতাদের জুডুতে গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরে রাজ্যের বাবা মায়েরা তাদের সন্তানকে জুডুর দিকেও কিন্তু

খেলছেন, এটা কিন্তু একটা দারুণ প্রতিযোগিতা এখন চলছে। একটি খেলায় পদক জয় রাজ্যের কোন ক্রীড়াবিদের, সেটা কিন্তু নতুন প্রজন্মের কাছে ভীষণ উৎসাহের সঞ্চার করে। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ক্রীড়া প্রতিযোগিতা থেকে প্রতি বছর উঠে আসছে বহু প্রতিভাবান খেলোয়াড়। সঠিক পরিচর্যা এবং নিয়মিত প্রতিযোগিতার সুযোগ পেলে আগামী দিনে তারাই রাজ্য এবং দেশের প্রতিনিধিত্ব করবেন, এমনটা আশা করাই যায়।

একজন ফুটবল ম্যাচে একজন রেফারি গড়ে 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারেন, অর্থাৎ শুধু খেলোয়াড়দেরই নয়, ম্যাচ পরিচালনার জন্য রেফারিকেও কিন্তু থাকতে হয় দুর্দান্ত ফিট। তাই বলা হয়, একজন ভালো রেফারিও একজন দক্ষ ক্রীড়াবিদের মতোই কঠোর অনুশীলন করেন।

খেলাধুলার দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত, ফর্ম সাময়িক কিন্তু ক্লাস চিরস্থায়ী। কথাটা কতটা সত্যি তা আমরা প্রায় প্রতিটি খেলাতেই দেখতে পাই। একজন বড় খেলোয়াড় হয়তো কিছুদিন রান পাচ্ছেন না, গোল করতে পারছেন না, কিংবা কাঙ্ক্ষিত ফল আসছে না, কিন্তু সময় এলেই তিনি আবার নিজের সেরাটা ফিরিয়ে দেন, আনেন। কারণ দক্ষতার কখনো শেষ হয় না বা দক্ষতা কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে।

আধুনিক ক্রিকেটে এখন শুধু ব্যাট আর বলের লড়াই নয়, তথ্যেরও লড়াই কিন্তু চলছে। একজন ব্যাটসম্যান কোন ওভারে বেশি রান করেন, কোন বলারের বিরুদ্ধে স্ট্রাইক রেট কত, কোন এলাকায় বেশি শট খেলেন, সব কিছুরই বিশ্লেষণ করা হচ্ছে। একইভাবে বলারদের ক্ষেত্রেও দেখা হচ্ছে কোন লেংথে সবথেকে বেশি উইকেট আসে, নতুন বলে সাফল্য বেশি না পুরনো বলে, ডানহাতি আর বামহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে পারফরম্যান্স কেমন। এই তথ্যগুলোই কিন্তু এখন ম্যাচ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

ফুটবল এখন শুধু 90 মিনিটের খেলা দেখা হয় না, প্রতিটি খেলোয়াড়দের দৌড়ের দূরত্ব, স্প্রিন্টের সংখ্যা, সফল পাসের হার, বল দখলের সময় সব কিছুই কম্পিউটারে বিশ্লেষণ করা হয়। অনেক সময় দেখা যায় যে ফুটবলার গোল করেননি তিনি ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কারণ তার তৈরি করা সুযোগ থেকে জয়সূচক গোল এসেছে। তাই ফুটবল এখন আর আগের থেকে অনেক অনেক বেশি দলগত খেলা।

ভারতে সংগঠিত ফুটবলের ইতিহাস 150 বছরের বেশি পুরনো। কলকাতার ময়দানে ভারতীয় ফুটবলের অন্যতম জন্মস্থান, সেই ঐতিহ্য আজও সমানভাবে বহন করে চলেছে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা। অন্যদিকে ক্রিকেটের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি কিন্তু অন্যান্য খেলাধুলার জনপ্রিয়তা কিন্তু অনেকটা বেড়েছে। ভারত আর বিশ্বের শক্তিশালী এবং অন্যতম শক্তিশালী বলবো অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের কিন্তু প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন খেলায়, যেমন দাবা, ব্যাডমিন্টন, শুটিং, অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সব জায়গাতেই। রাজ্যের ক্রীড়াঙ্গনেও আশার আলো কিন্তু কম নয়। স্কুল ক্রীড়া, আন্তর্জেলা প্রতিযোগিতা, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভারোত্তোলন সব বিভিন্ন খেলায় নতুন প্রজন্মের অংশগ্রহণ কিন্তু প্রতি বছর অনেকটাই করেই বাড়ছে।

খেলোয়াড়দের জন্য ভালো কোচিং, নিয়মিত প্রতিযোগিতা এবং আধুনিক পরিকাঠামো তৈরি হলে আমাদের রাজ্য থেকেও কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক মানে আরও অনেক ক্রীড়াবিদ উঠে আসবেন, এমনটাই বিশ্বাস ক্রীড়া।

বিশেষজ্ঞদের। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সময়ে কিন্তু কুইজ প্রতিযোগিতায় কিন্তু একটা প্রশ্ন আসতো ত্রিপুরার প্রথম অর্জুনকে, হ্যাঁ ত্রিপুরার প্রথম অর্জুন জিমন্যাস্টিক্সে পেয়েছিলেন মন্টু দেবনাথ, তারপরে কল্পনা দেবনাথ অর্জুন পেয়েছেন, এবং পরবর্তী সময়ে কিন্তু দীপা কর্মকার পদ্মশ্রী এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন, বিশ্বনন্দী দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন, অর্থাৎ রাজ্যের ক্রীড়াঙ্গনে কিন্তু সোমদেব দেববর্মন আমাদের রাজ্যের সফল টেনিস খেলোয়াড় ভারতীয় দলেও কিন্তু খেলেছেন, তারা কিন্তু পদ্মশ্রী পেয়েছেন, অর্জুন পেয়েছেন। এবং আমরা এটা বলতেই পারি যে আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিভা কিন্তু কোনো অংশেই দেশের অন্যান্য রাজ্যের থেকে কম নয়।

প্রিয়সুত, আপনি কি জানেন অলিম্পিকের স্বর্ণপদক পুরোপুরি সোনা দিয়ে তৈরি হয় না? আধুনিক অলিম্পিকের স্বর্ণপদকের মূল অংশ কিন্তু রূপোর, তার উপর একটি নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ সোনার প্রলেপ দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্ধারিত নিয়ম মেনেই এই পদক তৈরি করা হয়।

একজন ক্রীড়াবিদের সাফল্যের গল্প যখন আমরা দেখি তখন চোখে পড়ে পদক, ট্রফি কিংবা রেকর্ড। কিন্তু সেই সাফল্যের পেছনে থাকে অসংখ্য ভোরবেলা, ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, চোট আঘাতের সঙ্গে লড়াই, কখনো কখনো একের পর এক ব্যর্থতা। খেলাধুলা তাই আমাদের শেখায় শর্টকাট বলে কিছু নেই, সাফল্যের একমাত্র রাস্তা হলো নিয়মিত পরিশ্রম।

খেলার বদলে যাওয়া পৃথিবী এক সময় একজন কোচের অভিজ্ঞতায় ছিল সব থেকে বড় শক্তি। এখন সেই অভিজ্ঞতার সঙ্গে যোগ হয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি। আজ একজন অ্যাথলিটের অনুশীলনের সময় হৃৎস্পন্দন থেকে শুরু করে দৌড়ের গতি, শরীরের ভারসাম্য, পেশির উপর চাপ, এমনকি অনুশীলনের পর শরীর কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরছে, সব কিছু কিন্তু পরিমাপ করা হচ্ছে। শুধু তাই নয়, পুষ্টিবিদ ঠিক করে দিচ্ছেন কী খেতে হবে, ফিজিওথেরাপিস্ট দেখছেন শরীরের যত্ন, এবং স্পোর্টস সাইকোলজিস্ট কাজ করছেন মানসিক দৃঢ়তা নিয়ে। অর্থাৎ একজন খেলোয়াড়ের পেছনে কাজ করেন একটি সম্পূর্ণ দল।

ভারতীয় দাবার কথা যদি না বলি তাহলে অন্যায় হবে। বিশ্বনাথন আনন্দের হাত ধরে যে বিপ্লব শুরু হয়েছিল আজ তা অনেক দূর এগিয়ে গেছে। দেশের তরুণ গ্র্যান্ডমাস্টাররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক সাফল্য এনে দিচ্ছেন। এক সময় যেখানে দাবাকে খুব সীমিত

বৎসরের খেলা বলা হতো, আজ দেশের বহু স্কুলে দাবা শেখানো হচ্ছে। খুব অল্প বয়স থেকে ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এটা শুধু একটি খেলার সাফল্য নয়, চিন্তাশক্তি, ধৈর্য এবং পরিকল্পনারও সাফল্য।

আমাদের রাজ্যে ত্রিপুরায় স্কুল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতাগুলি কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজনীয় এবং জনপ্রিয়। এখনও বহু প্রতিভার জন্ম দেয় এই প্রতিযোগিতাগুলো। অনেক খেলোয়াড়ের প্রথম বড় মঞ্চ হয় স্কুল স্পোর্টস, সেখান থেকে জেলা, রাজ্য, তারপর জাতীয় স্তরে পৌঁছানোর স্বপ্ন শুরু হয়। এই কারণেই স্কুল পর্যায়ের খেলাধুলাকে আরও শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহু ক্রীড়াবিদ তৈরি হয় ছোট ছোট মাঠ থেকেই।

ক্রিকেটে ব্যবহৃত লাল বল এবং সাদা বল একই উপাদানে তৈরি হলেও তাদের ব্যবহার কিন্তু এক নয়। লাল বল মূলত দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে বলে টেস্ট ক্রিকেটে ব্যবহার করা হয়। অন্যদিকে দিবারাত্রির ম্যাচ বা সীমিত ওভারের ক্রিকেটে সাদা বল বেশি উপযোগী। দু ধরনের বলের আচরণও কিন্তু কিছু পার্থক্য থাকে, যা বোলার এবং ব্যাটসম্যান দুজনেরই কৌশলকে প্রভাবিত করে।

110.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে খেলতে খেলতে অনুষ্ঠানে। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আজকের অনুষ্ঠানের শেষ দিকে। খেলাধুলার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু অসংখ্য স্মৃতি, অসংখ্য আবেগ। একটি গোল, একটি ছক্কা, একটি শতরান, একটি সেভ, একটি টাইব্রেকার কিংবা শেষ মুহূর্তের একটি জয়, বছরের পর বছর এই মুহূর্তগুলোই বেঁচে থাকে সমর্থকদের মনে। কিন্তু মাঠে যারা নামেন তাদের কাছে প্রতিটি ম্যাচই কিন্তু নতুন। আগের সাফল্য সেখানে কোনো বাড়তি সুবিধা দেয় না, আবার আগের ব্যর্থতাও নতুন ম্যাচে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। প্রতিটি খেলা শুরু হয় শূন্য থেকে। এটাই খেলাধুলার সবথেকে বড় শিক্ষা, খেলাধুলা এবং সমাজ। আজ খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মাদকাসক্তি, অবসাদ, একাকিত্ব কিংবা মোবাইল নির্ভর জীবন থেকে বেরিয়ে আমরা যদি খেলাধুলাকে আপন করে নিই তাহলে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা। মাঠে নামতে পারলে শুধু শরীর নয়, মনও ভালো থাকে। খেলাধুলা শেখায় নিয়ম মানতে, অন্যকে সম্মান করতে, আবার একসঙ্গে কাজ করতে, হারকে মেনে নিয়ে আবার নতুন করে শুরু করতে। এই শিক্ষাগুলো শুধু মাঠে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সমান প্রয়োজনীয়। অলিম্পিকের মূল মন্ত্র ছিল সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস, যার অর্থ আরও দ্রুত, আরও উঁচু, আরও শক্তিশালী। পরে এর সাথে যোগ হয়েছে কমিউনিটার, অর্থাৎ একসঙ্গে। এই একটি শব্দই মনে করিয়ে দেয় খেলাধুলা আসল শক্তি শুধু ব্যক্তিগত সাফল্যে নয়, দলগত সহযোগিতা এবং পারস্পরিক সম্মানেও। প্রিয় শ্রোতা, আজকের মতো খেলতে খেলতে এখানেই শেষ করব। আপনাদের ভালোবাসার এবং উৎসাহ আমাদের প্রতিনিয়ত নতুন কিছু করার প্রেরণা দেয়। আগামী সপ্তাহে আবারও খেলার দুনিয়ার নতুন খবর, নতুন বিশ্লেষণ এবং নতুন গল্প নিয়ে হাজির হব। আমি দেবাশিস খেলতে খেলতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খেলাধুলার সঙ্গে থাকবেন।

1.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়িনীতে প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা শুনতে।

সংবাদের পর ফিরে এলাম প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ততে। এখন সময় সংবাদ শিরোনামের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2024 এবং 2025 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করেছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক এবং আদিবাসী শিল্পসহ অন্যান্য শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 115 জন শিল্পীকে সম্মানিত করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন আজ শেষ হয়েছে। বন্দে মাতরম গাওয়ার পর লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আজ ডলুগাঁও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে 6টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি একথা বলেন। উল্লেখযোগ্যভাবে উদ্বোধনের মধ্যে রয়েছে ডলুগাঁও স্কুল মাঠের সংস্কার, গ্যালারি এবং ফেন্সিং, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ওপেন কমিউনিটি হল, উপস্বাস্থ্যকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আগরতলা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য পুলিশের IG মঞ্চা কিপ্পার। তিনি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামাপদ জমাতি আজ গোমতি জেলার পিত্রাকামিতে কিল্লা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। কমনওয়েলথ জুডুতে সোনাজী অস্মিতা দেকে আজ বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠান শেষে অস্মিতা দে বিলোনিয়া বিদ্যাপীঠ জুডো প্রশিক্ষণ কেন্দ্রে যান এবং জুডো প্রশিক্ষণার্থীদের উৎসাহ দেন। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলা দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, এখন সময় রঙ্গোলি। জীবনের প্রতিটি অনুভূতি যেন নিজস্ব একটি ভাষা আছে, কখনো সে ভাষা চোখের, কখনো নীরবতার, আবার কখনো সুরের। গজল ঠিক সেই নীরব ভাষারই আরেকটি নাম। আজকে শুরু করব আমরা একটি উর্দু শব্দ দিয়ে, তাসাউর, বাংলায় যার অর্থ কল্পনা বা মনের চোখে কাউকে বা কোনো মুহূর্তকে অনুভব করা। বিস্ময়ের বিষয় হলো তাসাউরের জন্য মানুষের সামনে কাউকে থাকতে হয় না, কখনো একটি স্মৃতি, কখনো একটি গন্ধ, কখনো একটি পুরনো চিঠি, আবার কখনো একটি সুরও তাসাউরের হয়ে মনের ভেতর ফিরে আসে। হয়তো সেই কারণে গজল কখনো পুরনো হয় না, একই গজল জীবনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন অর্থ নিয়ে ধরা দেয়। আজ যে কথাটি শুধু ভালো লাগে, কয়েক বছর পরে সে একই কথার ভেতর হয়তো নিজের জীবনের গল্পটাকেই আমরা খুঁজে পাই। উর্দু শায়রির সবথেকে বড় সৌন্দর্য এখানেই, অল্প কয়েকটি শব্দে এমন এক অনুভূতির দরজা খুলে দেয় যেখানে প্রত্যেক শ্রোতা নিজের মতো করে প্রবেশ করতে পারেন।

একই গজল জীবনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন অর্থ নিয়ে ধরা দেয়। আজ যে কথাটি শুধু ভালো লাগে, কয়েক বছর পরে সে একই কথার ভেতর হয়তো নিজের জীবনের গল্পটাকেই আমরা খুঁজে পাই। উর্দু শায়রের সবথেকে বড় সৌন্দর্য এখানেই, অল্প কয়েকটি শব্দে এমন এক অনুভূতি দরজা খুলে দেয় যেখানে প্রত্যেক শ্রোতা নিজের মতো করে প্রবেশ করতে পারেন। আজকের প্রথম গজলটিও ঠিক তেমনই, কোথাও কোনো অভিযোগ নেই, নেই কোনো উচ্চস্বরে আবেগ, আছে শুধু স্মৃতির নরম স্পর্শ এবং মনের সঙ্গে মনের এক নীরব কথোপকথন। তালাত আজিজ এবং লতা মঙ্গেশকর আমাদের সেই আবেগ একটু উস্কে দেবেন।

কিছু কিছু অনুভূতি আছে যেগুলোকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না, আমরা শুধু অনুভব করি, আর সেই অনুভূতিগুলোর জন্যই গজলের জন্ম। এখন যে উর্দু শব্দ, সেটার নাম এহতারাম, অর্থাৎ সম্মান। ভালোবাসা সম্পর্কেই হোক, বন্ধুত্বে কিংবা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কেই হোক, ভালোবাসা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন এহতারামের, অর্থাৎ সম্মানের। শুধু কাছে থাকাই সম্পর্কের সৌন্দর্য নয়, একে অপরের অনুভূতি, সিদ্ধান্ত, নীরবতা, এমনকি দূরত্বকেও সম্মান করতে পারার মধ্যেই সম্পর্কের পরিণতি লুকিয়ে থাকে। উর্দু শায়রিতে এই সম্মানের বিষয়টি খুব সূক্ষ্মভাবে ধরা পড়ে, যেখানে ভালোবাসা কখনো অধিকার চায় না, বরং বোঝাপড়ার এক নীরব আলো ছড়িয়ে দেয়। হয়তো সেই কারণেই অনেক গজল শুনতে শুনতে মনে হয় কবি যেন আমাদের নিজেদের অজানা কোনো অনুভূতির কথাই লিখে গেছেন। এখন যে গজলটি বাজাবো, ঠিক সেই আবহ নিয়ে এসেছে। কোনো বাড়তি শব্দ নয়, কোনো অতি নাটকীয়তা নয়, শুধু মনের ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়া এক কোমল অনুভূতি, সেই অনুভূতি জাগিয়ে তুলছেন চন্দন দাস।

এতক্ষণ আমরা গজলের আবহে ছিলাম, এবার ধীরে ধীরে প্রবেশ করব কাওয়ালির জগতে। অনেকে মনে করেন গজল আর কাওয়ালির মধ্যে শুধু গায়কির পার্থক্য, কিন্তু আসলে তাদের পথ আলাদা। গজল মনের সঙ্গে কথা বলে, আর কাওয়ালি যেন হৃদয় থেকে বেরিয়ে সরাসরি আত্মার কাছে পৌঁছে যায়। এখন যে উর্দু শব্দটি নিয়ে কথা বলবো সেটি হলো ওয়াজদ। এই শব্দটির অর্থ এমন এক আত্মিক উন্মাদনা বা তন্ময়তা যেখানে মানুষ কিছুক্ষণের জন্য নিজের চারপাশ ভুলে যায়। সুফি সাধকরা বিশ্বাস করতেন যখন মন সম্পূর্ণ নির্মল হয়ে যায় তখন সঙ্গীত এক ধরনের ইবাদত হয়ে ওঠে, তখন কণ্ঠের সৌন্দর্য চেয়ে অনুভূতির সততাই বড় হয়ে ওঠে। সম্ভবত এই কারণেই এত বছর পরেও ভালো কাওয়ালি শুনলে মনে হয় শুরু নয়, যেন অন্তরের কোনো আহ্বান আমাদের স্পর্শ করছে। আমাদের এখনকার পরিবেশনাটিও সেই আবহের এক অনন্য উদাহরণ। কথা, সুর আর আধ্যাত্মিক অনুভূতি একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম মাধুর্য, আর সেটা তৈরি করেছেন আজিজ মিয়া।

আমাদের রঙ্গোলি অনুষ্ঠান কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি। আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠানে, অর্থাৎ রঙ্গোলি শেষ করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আজ আমরা আজ রাতে অনুষ্ঠানে কী নিয়ে কথা বলব। স্বাধীনতা, স্বাধীনতা আমার কাছে, স্বাধীনতা মানেই কি শুধু একটি দেশের স্বাধীনতা, নাকি নিজের মতো করে বাঁচার অধিকার, নিজের মত প্রকাশের সাহস, স্বপ্ন দেখার স্বাধীনতা, কিংবা প্রিয় মানুষগুলোর সঙ্গে নিশ্চিন্তে থাকার অনুভূতি? প্রত্যেক মানুষের কাছে স্বাধীনতার সংজ্ঞা কিন্তু আলাদা। কারো কাছে এটি আত্মসম্মান, কারো কাছে নিরাপত্তা, কারো কাছে ভালোবাসা, আবার কারো কাছে দায়িত্ব কর্তব্যের নামই স্বাধীনতা। এই স্বাধীনতা দিবসে প্রাক্কালে আসুন শুনি আপনার হৃদয়ের কথা। আপনার কাছে স্বাধীনতা শব্দটির অর্থ কি? আপনার অনুভূতি, অভিজ্ঞতা কিংবা স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমাদের আজকে লাইভ ফোন অনুষ্ঠান আজ রাতে আর কি একটু পরেই 9:30 থেকে 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে আমরা প্রচার করব। আমি থাকবো আপনাদের সাথে। আমাদের ফোন নম্বর 03812326253, অথবা আপনারা ফোন করতে পারেন 9485007172। এই নম্বর দুটো নম্বরে আমাদের আছে। আপনার কণ্ঠে ধরা পড়ুক স্বাধীনতার নিজস্ব সংজ্ঞা, কারণ স্বাধীনতার অনুভূতি প্রতিটি মানুষের কাছে আলাদা। আপনার অংশগ্রহণই সমৃদ্ধ হবে আমাদের এই বিশেষ আয়োজন। তাহলে প্রিয় শ্রোতা, আমরা আমাদের আজ রাতে অনুষ্ঠান তো শুনবই, তার আগে রঙ্গোলির কিছুটা সময় বাকি আছে। আমাদের আজকের শেষ উর্দু শব্দ নূর, নূর অর্থ আলো। তবে শুধু চোখে দেখা আলো নয়, যে আলো মানুষের ভেতর থেকে আলোকিত করে, যে আলো অন্ধকারের মধ্যে পথ দেখায়, সেই আলোই নূর। আজকের আমাদের শেষ পরিবেশনাটি সেই অনুভূতিকে আরও একবার মনে করিয়ে দেয়, সুরের ভেতর দিয়ে, কথার ভেতর দিয়ে, হৃদয়ের ভেতর দিয়ে। শঙ্কর শম্ভু কাওয়াল আমাদের এই কাওয়ালিটি শোনাচ্ছেন।

0: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জয়ন্তে শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ রাতে। আমি দেবাশিস, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। আজ 13ই আগস্ট, আর দুদিন পরেই স্বাধীনতা দিবস। এই সময়টা আমরা সবাই স্বাধীনতার কথা বলি, স্কুলে, অফিসে, পাড়ায়, টেলিভিশনে, রেডিওতে, চারদিকে একটাই শব্দ, স্বাধীনতা। কিন্তু আজ রাতের আড্ডায় আমি আপনাদের একটা একেবারে ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। আপনার কাছে স্বাধীনতা মানে কি একটু ভেবে দেখবেন। হয়তো আপনি কোনোদিন নিজের মনের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো কোনোদিন সাহস করে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো কাউকে ক্ষমা করে নিজেকে হালকা করেছিলেন, হয়তো কোনো ভয়কে জয় করেছিলেন। সেই মুহূর্তে কি নিজেকে একটু বেশি স্বাধীন মনে হয়নি? আমরা অনেক সময় ভাবি স্বাধীনতা মানে শুধু কোনো বাঁধন না থাকা, কিন্তু জীবন কি সত্যিই তেমন? আমাদের সবারই কিছু দায়িত্ব আছে, কিছু সম্পর্ক আছে, কিছু ভালোবাসা আছে। সেই সব কিছুকে সঙ্গে নিয়েও যদি নিজের মতো করে বাঁচা যায়, নিজের বিবেকের কাছে সৎ থাকা যায়, তাহলে হয়তো সেটাই স্বাধীনতার আরেকটা রূপ। আজ কোনো বড় বড় কথা নয়, কোনো বক্তৃতাও নয়, আজ শুধু আপনাদের কথা শুনতে চাই। আপনার জীবনে কোনো ঘটনা, কোনো উপলব্ধি, কিংবা মাত্র একটি বাক্যও যদি বলতে পারেন স্বাধীনতা আমার কাছে, তাহলে আমাদের আজকে আড্ডা সার্থক হয়ে উঠবে। ফোন করুন 03812326253 অথবা 9485007172। এই ফোন নাম্বারে আমাদের ফোন লাইন কিন্তু খোলা হয়ে গেছে, আপনাদের ফোনের অপেক্ষায় আমি রয়েছি। বলতে বলতেই দেখছি একটি ফোন চলে এলো। নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছিলেন?
1: আমি গোলাঘাট থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: বলুন।
1: স্বাধীনতা মানে স্বাধীনতা, স্বাধীন স্বাধীন মানে বলতে আমার সংবিধানের আইন অনুসারে আমাকে আমার কর্তব্য চলা,

0: স্বাধীন মানে আমার নিজের কর্তব্য, আমার নিজের দায়িত্ব পালন করা। স্বাধীনতা মানে আমার ইচ্ছা মতো কাজ করা বা আমার ইচ্ছা মতো পাওয়া চাওয়া। তথাপি স্বাধীনতা মানে শৃঙ্খলা আবদ্ধ, নিয়ম শৃঙ্খলা আবদ্ধ, এই হল স্বাধীনতার মূল উদ্দেশ্য লক্ষণ। স্বাধীন মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, নিয়ম শৃঙ্খলার বাইরে হলে তাই স্বাধীনতা পড়া হয় যায় না, নিয়ম শৃঙ্খলার মধ্যেই স্বাধীনতা থাকতে হয়। এটুকু বললাম দেবাশীষবাবু, আপনাকে নমস্কার,
1: ভালো থাকবেন। ভালো বললেন, স্বাধীনতা মানে নিজেদের মতো করে বাঁচার অধিকার, স্বাধীনতা মানে সংবিধানকে সম্মান জানিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সেভাবেই বাঁচব। স্বাধীনতা মানেই একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট সময় উদযাপন করা নয়।

0: নমস্কার।
1: হ্যাঁ হ্যালো, নমস্কার দাদাভাই।
0: হ্যাঁ, অম্বিকা মণ্ডল বলুন।
1: হ্যাঁ, দেখুন, আমার কাছে স্বাধীনতা মানে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করতে পারবো, বা আমার কোনো ইচ্ছা থাকলে সেটা আমি স্বাধীনভাবে কারো কাছে প্রকাশ করতে পারবো, বা যে কোনো সিদ্ধান্ত আমি স্বাধীনভাবে নিতে পারবো। এগুলোই হচ্ছে আমার কাছে স্বাধীনতার মানে।

0: তবে এখনো পর্যন্ত কিন্তু আমি দেখি মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই স্বাধীনতাটা এখনো কিন্তু আসেনি বলেই আমার মনে হয়। কারণ মেয়েদেরকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরিবারের সবার কথা মেনে চলতে হয় এবং 100 বার তাকে ভাবনা চিন্তা করতে হয় সেই কাজটা সে করতে পারবে কিনা। এখনো পর্যন্ত কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের সমাজ
1: আমরা একটু
0: কিন্তু
1: পিছিয়ে
0: এখনো
1: আছি।
0: পিছিয়ে আছে। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন,
1: ধন্যবাদ। আসলে আমরা অনেক সময় স্বাধীনতাকে খুব বড় একটা বিষয় বলে ভাবি, অথচ ছোট ছোট অনেক স্বাধীনতার কথাই হয়তো আমরা খেয়াল করি না। যেমন নিজের ভুলটা স্বীকার করার স্বাধীনতা, কাউকে ধন্যবাদ বলার স্বাধীনতা, কিংবা আমি দুঃখিত বলতে পারার স্বাধীনতা। মজার বিষয় হলো এই দুটো ছোট্ট শব্দ বলার সাহস সবার হয় না। আমরা অনেক সময় নিজের অহংকারের কাছেই বন্দি হয়ে থাকি। আবার অনেকে আছেন যারা নিজের ইচ্ছের কথা কখনো বলতে পারেন না, পরিবারের জন্য, সমাজের জন্য কিংবা প্রিয় মানুষের জন্য নিজের অনেক স্বপ্ন চুপচাপ সরিয়ে রাখেন, যেটা নাকি আমাদের শ্রোতাবন্ধু অম্বিকা মণ্ডল বললেন। তাহলে কি তারা স্বাধীন নন? নাকি ভালোবাসার মধ্যে একটা স্বেচ্ছায় বেছে নেওয়ার স্বাধীনতা থাকে? আজকের বিষয়ে কোনো একটা উত্তর নেই, আর থাকা উচিতও নয়। কারণ স্বাধীনতা মানে সবার কাছে একরকম হলেও জীবনে তো বৈচিত্র্যময় হতো না। আজ আপনিও আপনার গল্প শোনাবেন আশা করব, এবং আপনার জীবনের একটা ছোট্ট ঘটনা অন্য কারো জীবনকে নতুন করে ভাবতে শেখাবে। ফোন করুন 03812326253 অথবা 9485007172 এই নম্বরে। নমস্কার।
2: হ্যালো দাদা, নমস্কার।
1: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সেমে নূর আলম বলছি।
1: বলুন।
2: স্বাধীনতা বলতে স্বাধীনভাবে আমার সংবিধানকে মান্য দিয়ে স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারি, এটাই আমার মতে স্বাধীনতা। আমার যেন বাক স্বাধীনতা থাকে, আমি যেন আমার মতো হাঁটতে পারি।
1: মানে এটা আপনার মনে হচ্ছে? হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ এটা আপনার মনে হচ্ছে?
2: এটা আমার মনে হচ্ছে সামাজিকতা এমন একটা জায়গায় যাচ্ছে যে মানুষের মধ্যে প্রতিহিংসামূলক জায়গাটা একটু যেন বেড়ে যাচ্ছে, যার জন্য নিজেকে একটু কেমন করা যাওয়ার মতো মনে হয় অনেক সময়।
1: এই জায়গায় আমাদের অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে এবং
2: সামাজিক সমস্যা এগুলো দাদা,
1: হ্যাঁ সেই সমস্যাগুলো অচিরেই আশা করি বিলুপ্ত হয়ে যাবে। ভালো বললেন, ধন্যবাদ।
2: এগুলো আমাদের একটু বুঝে আগালে যেন ভালো হয়।
1: ঠিক আছে, ধন্যবাদ।
2: একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাঁটাটাই মানে শ্রেয় বলে মনে হচ্ছে এই মুহূর্তে।
1: ধন্যবাদ।
2: হ্যাঁ ধন্যবাদ দাদা, ভালো থাকবেন,
1: অনেক ধন্যবাদ। শেখ নূর আলম, আপনি যেটা বললেন সেটা তো অবশ্যই একটা বিষয় যে কিছু কিছু জায়গায় তো আসল প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে, আবার অন্ধকার সরে গেলে কিন্তু আবার আলোর ঠিকানা মেলে। নমস্কার, হ্যালো, না লাইনটা কেটে গেল। প্রিয় শ্রোতা 03812326253 অথবা 9485007172 দুটো নাম্বারই এখন ঠিক আছে, আপনারা দুটো নাম্বার থেকে ফোন করতে পারেন। আমি দেবাশিস আপনাদের সাথে রয়েছি, থাকব রাত 11টা পর্যন্ত। হ্যালো, না লাইনটা কেটে গেল।

স্বাধীনতা নিয়ে কথা বলতে বলতে একটা প্রশ্ন বারবার মনে আসে। আমি স্বাধীন হতে চাই, খুব স্বাভাবিক একটা চাওয়া, কিন্তু আমি যেমন স্বাধীন হতে চাই, আমার পাশের মানুষটাও তো ঠিক তেমনই স্বাধীন হতে চায়। তাহলে আমার স্বাধীনতা ঠিক কোথায় গিয়ে শেষ হবে? হয়তো সেখানেই, যেখান থেকে অন্য একজন মানুষের স্বাধীনতা শুরু হচ্ছে। একটু আমাদের দৈনন্দিন জীবনের দিকে যদি তাকাই, আমি আমার মত প্রকাশ করতে পারি, কিন্তু আমার মতের সঙ্গে আপনি একমত না হলেই কি আপনি ভুল? আমি যে জীবনটাকে ঠিক মনে করি, আপনার জীবনটাও কি ঠিক সেভাবেই চলতে হবে? আমার পছন্দ আপনার পছন্দ এক নাও হতে পারে, আমার বিশ্বাস আপনার বিশ্বাসের সঙ্গে নাও মিলতে পারে, তারপরেও কি আমরা পাশাপাশি থাকতে পারি? পারি তো, কিন্তু এই না মেলার মধ্যেই হয়তো স্বাধীনতার আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। একটি পরিবারই দেখুন, বাবা ভাবছেন একরকম, মা ভাবছেন আরেক রকম, সন্তান হয়তো সম্পূর্ণ অন্য কিছু ভাবছে। সবাইকে যদি একইভাবে ভাবতেই হতো, তাহলে সম্পর্ক থাকতো, কিন্তু সম্পর্কের মধ্যে মানুষটা কোথায় থাকতো? বিশেষ করে আমাদের সন্তানদের কথা যদি ভাবি, আমরা তাদের ভালোবাসি, তাদের ভালো চাই, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু কখনো কি সে ভালো চাওয়ার মধ্যেই অজান্তে তাদের স্বপ্নটা আমরা ঠিক করে দেই? এটা পড়ো, ওটা করো না, এই পেশায় যাও, ওই ছেলেটার সঙ্গে মিশবে না, লোকে কি বলবে, এই যে শেষ কথাটা কিন্তু আমাদের জীবনের খুব পরিচিত একটা বাক্য, লোকে কি বলবে। কত স্বপ্ন যে এই চারটি শব্দের কাছে গিয়ে থেমে গেছে, কত ইচ্ছে মুখ ফুটে বলা হয়নি, কত মানুষ নিজের মতো করে বাঁচার আগে একবার চারপাশে তাকিয়ে নিয়েছে। তাই আজ একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি প্রিয় শ্রোতা, নিজের মতো করে বাঁচতে পারাটাই কি স্বাধীনতা? নাকি স্বাধীনতা মানে নিজের ইচ্ছের সঙ্গে নিজের দায়িত্বের একটা সুন্দর সমঝোতা? আরও একটা প্রশ্ন

প্রশ্ন থাক, আপনার জীবনে এমন কোনো ইচ্ছা আছে যেটা শুধু লোকে কি বলবে ভেবে আপনি আজও করতে পারেননি? যদি থাকে সেটা কিন্তু বলুন আমাদের। নাম বলতে হবে না, পরিচয় দিতে হবে না, শুধু গল্পটা বলুন। হয়তো আপনার কথা বলাটা শুনে ওই মুহূর্তে রেডিওর ওপারে বসে থাকা আরেকজন মানুষ মনে মনে হয়তো বলবেন, আরে এই গল্পটা তো আমারও। ফোন করুন 03812326253 অথবা 9485007172 এই ফোন নম্বরে। আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে আজ রাতে অনুষ্ঠানে স্বাধীনতা আমার কাছে, এই বিষয় নিয়ে রাত 11টা পর্যন্ত কিন্তু থাকবো।

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি আগরতলায় থাকি, মণিপাল। আমি পিপিং করতে এসেছি। তো
0: বলুন বলুন বলুন,
1: আগরতলা ধরে না।
0: হ্যাঁ বলুন,
1: আজকে টপিকটা কি?
0: আপনি শুনতে থাকুন অনুষ্ঠান স্বাধীনতা আমার কাছে, শুনলি বুঝবেন। ধন্যবাদ।
1: না, আগরতলা
0: ঠিক আছে।

0: নমস্কার।
1: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
1: আমরা কলিকে জিনিসটা করতেই বলি নাকি? আপনি তো কর্তব্যতা থাকেন, আপনি তো কর্তব্যতা থাকেন, মানুষদের তো কথা করতে দিবেন তো নাকি?
0: বলুন কি বলবেন।
1: হ্যাঁ,
0: কি বলবেন বলুন।
1: আরে আমি বলতাম না, ওই যে মণিপাল তো বললো অনুষ্ঠানটা কি, আমি
0: নমস্কার। হ্যালো,
2: নমস্কার,
0: বলুন, কে বলছিলেন?
2: আমি কুয়ায় থেকে উত্তম দাস বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: নিজস্ব কিছু স্বাধীনতা থাকে, সমাজের প্রতিও স্বাধীনতা থাকে, সবার প্রতি স্বাধীনতা থাকে, দেশের প্রতি স্বাধীনতা থাকে। আমি তো একটা মেসেজ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলাম, সেটা তো আপনি এখনো দেখেননি।
0: হ্যাঁ বলুন, আমি হোয়াটসঅ্যাপটা একটু ঠিক
2: করার জন্য ফোন করেছিলাম আর কি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করেছিলাম, আপনি এখনো পড়েননি, সেই জন্য আমি কলটা করেছিলাম।
0: না আপনি বলুন, কথা বলুন, হোয়াটসঅ্যাপটা আমি চেক করিনি, আপনি বলুন।
2: এটাই বলবো, স্বাধীনতা খুব ভালো বিষয় নিয়ে আপনি এসেছেন, সবাই মানুষ যত

0: স্বাধীনতা নিয়ে বেঁচে থাকে, নিজের মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকে, এটাই বলবো।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা শুনলাম। আসলে আমাদের প্রত্যেকের ভাবনা আলাদা, অভিজ্ঞতা আলাদা, আর এটাই তো স্বাভাবিক, কারণ স্বাধীনতার অনুভূতিও এক এক মানুষের কাছে এক এক রকম। আমরা যতটা সহজভাবে স্বাধীনতার কথা বলি, সেই স্বাধীনতার সঙ্গে একটা বড় দায়িত্ব কিন্তু জুড়ে থাকে, সেটা অনেক সময় আমরা ভুলেও যাই। আমি যদি আমার মত প্রকাশ করার স্বাধীনতা পাই, তাহলে আপনার মত প্রকাশ করার অধিকারও আমাকে সম্মান করতে হবে, তাই না?

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল। দাদা ভাই,
0: বলুন বলুন।
1: শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন।
1: স্বাধীনতা আমার কাছে অনেকটা মাইনে রাখে, কারণ দেখুন, স্বাধীনতা মানেই মান হুঁশ হুঁশটা রেখে স্বাধীন হতে হবে, এবং স্বাধীন ভারতবর্ষে আমরা কিন্তু মানে এই যে রাত্রে যে নিদ্রায় ঘুমাচ্ছি, সেটা কিন্তু আজকে আমাদের আর্মিরা সারা রাত জেগে পাহারা দিচ্ছে বর্ডারে বর্ডারে। এইটাও একটা বিরাট স্বাধীনতা। এই স্বাধীনতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা মানে খেয়ে পড়ে ভারত মাকে বাঁচাতে পারতাম না। তো সেই জায়গায় আমাদের স্বাধীনতাটা কিন্তু সব থেকে আমার কাছে মানে পতাকা তুলে দিলে স্বাধীনতা হয়ে গেল না, এবং স্বাধীন ভারতবর্ষে আমরা যদি 10-এর লাঠি 1-এর বোঝা হতে পারি, তবে গিয়েই সেই স্বাধীনতাটা বেঁচে থাকবে, এবং ভারতের মাটিতে মাকে আমরা রক্ষা করতে পারবো। দাদা ভাই, হ্যাঁ, এইভাবে যদি আমরা চলি, হ্যাঁ, মানুষের মানুষের বিদ্বেষ, বিশ্বের বিষাদ, হ্যাঁ, মানে মানুষকে ভালোবাসতে হবে, ভালো করে রাখতে হবে, এবং ঘরের থেকে আরম্ভ করতে হবে। আমার বৃদ্ধ মা মাকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েলাম, আর আমি স্বাধীনতা করছি, এটা কিন্তু নয়। হ্যাঁ, বাবা মা ভাই বোন সংসারে আপনার দিদিভাই মেয়ে ছেলে সবাইকে নিয়ে একত্রে যদি আমরা চলতে পারি, তবে গিয়ে জানবো আমাদের স্বাধীনতার স্বাদটা আমরা পাবো এবং পাচ্ছি। হ্যাঁ, আজকে যত এই যে রক্তদান শিবির, এইখানে স্বাধীনতার জন্য কিছু কিছু দুষ্ট মানুষকে যারা
0: আসলে আসলে আসলে আমি যদি স্বাধীনভাবে বাঁচতে চাই, তাহলে অন্যের স্বাধীনতা জায়গাটাও আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে, আর এই ভারসাম্যটাই সব থেকে কঠিন। আর স্বাধীনতা কখনো একা আসে না, তার সঙ্গে আসে সচেতনতা, সহনশীলতা, দায়িত্ব।
1: সেই জন্য তো বললাম যে 10-এর লাঠি 1-এর বোঝা হতে হবে।
0: অনেক ধন্যবাদ প্রবীর বাবু।
1: হ্যাঁ, পাবো, এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। আজকে আমরা যেভাবে
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্বাধীনতা শুধু একটা অধিকার নয়, একটা অভ্যাসও কিন্তু। একটা সুন্দর সমাজ তখনই গড়ে উঠবে যখন আমরা শুধু নিজের স্বাধীনতার কথা না ভেবে অন্যের স্বাধীনতাকেও সমান গুরুত্ব দেব। আপনি যদি আগামী প্রজন্মের জন্য স্বাধীনতার একটা সংজ্ঞা লিখতে বলেন, মাত্র একটি বাক্যে, কি লিখবেন? এবং হয়তো সেই বাক্যই কারোর জীবনের একটা বড় শিক্ষা হয়ে উঠতে পারে। আপনার ভাবনা আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিন প্রিয় শ্রোতা। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, মণিপালের সাথে কথা, এই তো দেখুন লাইন কেটে গেছে। মণিপালের সাথে কথা বলতে চাইছি, আরেকজন মণিপালের হয়ে কথা বলতে বললেন যে আমি কথা বলতে দিচ্ছি না। আমরা সব শ্রোতাদেরই সম্মান করি এবং প্রত্যেক শ্রোতারই আমরা কথা শুনতে চাই। নমস্কার।
2: নমস্কার, আগরতলা থেকে বলছি।
0: কে বলছিলেন?
2: তপন দাস।
0: হ্যাঁ বলুন।

0: দেখুন, আসলে ভারতবর্ষ আমরা যতটুকু, বিশেষ করে আমি যতটুকু জানতে পেরেছি, বহু আন্দোলন বহু ক্ষতি হয়ে স্বাধীন হয়েছে। কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় আমরা এখন স্বাধীনতাটাকে সকলে মিলে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারছি না। কারণ আপনি একটা ভালো সুযোগ পাবেন, আমার হিংসা হবে, হয় এটাই দেখছি আমি। আমার 70 বছর বয়স হচ্ছে, আমি এটাই আমার উপলব্ধি যে হিংসায় ভরা হয়ে গেছে আমাদের শরীরে মনে। আমি শুধু পেট ভরে খাবো, অন্যকে খাওয়ার সুযোগ দেব না, এটাই আমাদের অবস্থা চলছে। এটা থেকে পরিবর্তন না হলে ভারতবর্ষ স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে, এটাই আমার বক্তব্য। নমস্কার, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো বললেন তপনবাবু। প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তী, আমি দেবাশিস হয়েছে আপনাদের সাথে। আজ রাতে অনুষ্ঠানে কথা বলছি স্বাধীনতা আমার কাছে এই বিষয়ে। নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, কেটে কেটে আসছে, কে কে বলছেন বুঝতে পারছি না। হ্যালো, আপনার নামটা বুঝতে পারছি, কোত্থেকে বলছেন?
2: আমি মণিপাল বলছি, কলকাতা থেকে।
1: কলকাতা থেকে, কলকাতা থেকে অন্য ফোনও আসছে। হ্যাঁ বলুন বলুন।
2: আমি আগরতলায়, আমি ট্রিটমেন্ট করতে এসেছি তো, তাই।
1: হ্যাঁ বলুন।
2: আমি শুনতে থাকি, তাই
1: বলুন। হ্যাঁ বলুন বলুন।
2: ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। আমার চোখে যারা দেশটাকে সাধন স্বাধীন করে গেছে, আমাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে গেছেন, তাকে সেলুট জানাই সত্যি প্রণাম। তো আমি বলবো, আমার দেশটা, দেশের মাটি আমার আমার কাছে গৌরব, দেশে স্বাধীনভাবে আমরা চলাফেরা থাকি, তাদের জন্যই, তাদের তুলনা, তাদের যে মানে
1: কথা বোঝা যাচ্ছে না। হ্যালো, কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যারা শ্রোতা বন্ধুরা আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আর যিনি মণিপালের হয়ে কথা বলতে এসেছিলেন আপনিও শুনে শুনুন যে কথা বোঝা যাচ্ছে না। আমি ফোনে কথা বলতে চাইছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কথা কেটে কেটে আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে এসে ফোন করবেন।
2: আমরা স্বাধীনভাবে বাস করছি আজকে, তাদের জন্য, তাদের আমি শতকোটি প্রণাম জানাই এবং তাদের সেলুট জানাই। আমি মনে করি তারা দেশ স্বাধীন করে গেছেন, তারা আমাদের কাছে হয়ে এখন আমাদের কাছে বেঁচে আছেন। আমরা আর কি বলবো, এটুকুই বললাম, রাখলো, নমস্কার।
1: নমস্কার। আজকের আড্ডায় একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে, স্বাধীনতার সংজ্ঞা সবার কাছে কিন্তু এক নয়, এবং সেটাই খুব স্বাভাবিক। কেউ স্বাধীনতাকে খুঁজে পান নিজের সিদ্ধান্তে, কেউ নিজের কাজে, কেউ আবার নিজের নীরবতার মধ্যেও। আমরা ছোটবেলায় একটা কথা খুব শুনতাম প্রিয় শ্রোতা, স্বাধীনতা অর্জন করা কঠিন, তাকে রক্ষা করা আরও কঠিন। নমস্কার, হ্যালো,
3: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছিলেন?
3: আমি জীবন অর্থে রতন দাস বলছি।
1: হ্যাঁ বলুন।
3: স্বাধীনতা
1: আপনার কাছে?
3: আমার কাছে, আমার কাছে স্বাধীনতার গুরুত্ব কি? তো স্বাধীনতা হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি সবাইকে, সমাজকে ধরুন, আমার সংসারকে ধরুন, বা আমার পাড়া পড়োশি বা আমার সমাজকে নিয়ে যদি আমি মানে ভালো রাখতে চাই বা ভালো থাকেন, তাইলে আমার স্বাধীনতার সার্থকতা। আমি যদি সমাজকে নিয়ে ভাবি যে আমার সমাজ শান্ত থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, তাইলেই আমার স্বাধীনতার সার্থকতা। আর আমি যদি আমার নিজের স্বার্থকে নিয়ে ভাবি, তাহলে এখানে আমার স্বাধীনতার সার্থকতা একদিনই আসবে না। তো একটা জিনিস, আমি কথাটা এভাবে এই কারণেই বলছি, আজকে যিনারা, যাদের কল্যাণে আমরা এই স্বাধীনতা পেয়েছি, ওনারা নিজের স্বার্থ

0: নিয়ে একটু ভাবেননি। ওনারা ভেবেছেন আমার ভারতবর্ষকে রক্ষা করতে হবে, ভারত মাতাকে রক্ষা করতে হবে, আমার ভারতের যারাই বসবাস করেন প্রত্যেকজনকে আমাদের রক্ষা করতে হবে। তাই আজ ভারতবাসী ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, ওনাদেরকে চিরদিনই মনে রেখে এসছেন, হয়তো আগামী দিনও মনে রাখবেন। এইটুকু বলার ছিল আমার, আর কিছু বলবো।
1: খুব ভালো বললেন, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে বিশ্বাস অর্জন করতে সময় লাগে, সম্মান অর্জন করতে সময় লাগে, ভালোবাসা অর্জন করতে সময় লাগে, কিন্তু এগুলো ধরে রাখতে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হয়। স্বাধীনতা ক্ষেত্রেও তাই, আমরা যদি নিজের বিবেকের কাছে স্বাধীন থাকতে চাই তাহলে প্রতিদিন নিজেকেও কিন্তু কিছু প্রশ্ন করতে হবে, তাই না? নমস্কার, হ্যালো,
2: নমস্কার,
1: বলুন বলুন। হ্যাঁ, কে বলছিলেন?
2: আমি সুমন মোরে বলছি, জোড়াবাড়ি থেকে।
1: হ্যাঁ বলুন বলুন।
2: স্বাধীনতা আমার কাছে একটু খুবই মূল্যবান, আর নিজের মতো করে ভাবতে পারা, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং

0: নমস্কার, হ্যালো,
1: দাদা ভাই নমস্কার,
0: বলুন বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, কে বলছিলেন?
1: আমি সুমন মোড়ি বলছি, জোড়াবাড়ি থেকে।
0: হ্যাঁ বলুন বলুন।
1: স্বাধীনতা আমার কাছে একটি খুব মূল্যবান, আর নিজের মতো করে ভাবতে পারা, নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারা স্বাধীনতার অন্যতম একটি অংশ। তবে স্বাধীনতা কখনো স্বেচ্ছাচারিত নয়। আমার স্বাধীনতার কারণে যে অন্য কারোর ক্ষতি বা কষ্ট না হয় সেটাও আমাকে মনে রাখতে হবে। আর জীবনে ভুল করার অধিকার যেমন আমার আছে, তেমন তেমনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমার আছে। আর নিজের স্বাধীনতা তখনই সুন্দর যখন তার সঙ্গে থাকে বিবেক, সম্মান ও দায়িত্ববোধ।
0: ধন্যবাদ। আজকের আলোচনা, অনেকেই বলছেন স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচা, তাই না? আমি শুধু তার সঙ্গে একটা কথা যোগ করতে চাই, নিজের মতো করে বাঁচুন, কিন্তু এমনভাবে বাঁচুন যাতে আপনার স্বাধীনতা অন্য কারোর কষ্টের কারণ না হয়। হয়তো এই ভারসাম্যটাই আমাদের আরও সুন্দর করে তোলে।

0: নমস্কার।
1: হ্যালো, আমি রানীঘামা থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম।
0: হ্যাঁ বলুন, গোবিন্দ বাহাদুর রায়। হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে, আমরা স্বাধীন আছি, ভালো লাগছে, বেশ ভালো আছি। আর পরাধীন দেশে যারা ছিল ইতিহাসে, তা অনেক আমরা জানতে পারি। হ্যাঁ, ঘটনা হচ্ছে, আজকের যে এই দিনটা, স্বাধীনতা দিবসের যে দিনটা, এই দিনটা মানে এই ভারতবর্ষে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে খুব ভালোভাবে উদযাপন হয়নি। এটা একটা উৎসবের মতো করে উদযাপন করার দরকার। যেমন স্বাধীনতার গান বা স্বাধীনতার দেশাত্মবোধক গান যদি আরো প্রচার, বহু ভালো ভালোভাবে প্রচার করা যেত, তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা সম্পর্কে একটা দেশাত্ম
0: স্বাধীনতা আপনার কাছে কি অর্থ বহন করে? কিন্তু এত বছর, 80 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আপনি কি বলবেন, স্বাধীনতা আপনার কাছে কি?
1: স্বাধীনতা আমার কাছে তো, আমরা স্বাধীনভাবে আছি, স্বাধীনভাবে বলতে পারি, স্বাধীনভাবে চলতে পারি, আমরা নিরাপত্তায় আছি। যে পরাধীনতার কথাটা তো আমরা ইতিহাসে জানতে পেরেছি, যে তারা খুব কষ্টে ছিল, আমরা এখন স্বাধীন আছি, খুব ভালো লাগছে। স্বাধীনতা দিবসটা আমি চাইছি আরো উদযাপিত হোক সরকারিভাবে।
0: অনেক ধন্যবাদ। আসলে আজকের আড্ডায় একটা কথা বারবার ফিরে আসছে, আমরা সবাই স্বাধীন, আমরা স্বাধীন হয়েছি, পরাধীনতার নাকপাশ থেকে মুক্ত হয়েছি, কিন্তু আমরা সবাই স্বাধীন ঠিকই হয়েছি, স্বাধীনতা কি কখনো সম্পূর্ণ হয়? হয়তো না, কারণ মানুষ একা বাঁচে না, পরিবার আছে, সম্পর্ক আছে, সমাজ আছে, তাই স্বাধীনতার সঙ্গে সবসময় জুড়ে থাকে কিছু দায়িত্ব, কিছু সমঝোতা। আর সমঝোতা আর আত্মসমর্পণ কিন্তু এক জিনিস নয়। নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: কেশব চক্রবর্তী বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, স্বাধীনতা আমার কাছে নিজের ইচ্ছার মতো বাঁচার অধিকার, বা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, বা নিজের মত প্রকাশ করার সুযোগ, এইসব কিছুই স্বাধীনতা। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা যে রাজনৈতিক একটা অধিকার বলতে বোঝায় স্বাধীনতা, আসলে মানুষের ব্যক্তিগত এবং সামাজিক একটা গভীর সত্য কিন্তু নিহিত। স্বাধীনতা শুধু ভোগ করার জন্য নয়, পাশাপাশি একটা দায়িত্ব রাখে,
0: যেমন
2: নিজের পছন্দ মতো জীবন পরিচালনা। সবাই যেভাবে করে, এটা আমরা সবাই চাই যে স্বাধীন দেশ, আমরা পছন্দ মতো জীবন যাপন করবো, নিজের বিশ্বাস, নিজের ভাবনা, এগুলি খোলাখুলি প্রকাশ করব, বা ভুল বা অন্যায়ের বিরুদ্ধে সিদ্ধান্তে প্রতিবাদ করব। কিন্তু তারপরও আমাদের একটা বিশাল দায়িত্ব অর্পণ করে, স্বাধীনতা অমূল্য সম্পদ, কিন্তু তাকে রক্ষা করা খুবই আমাদের সচেতনতার প্রয়োজন হয়, নতুবা স্বাধীনতা আমাদের অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারে। যেমন অন্যায়ের কাছে প্রতিবাদ যদি আমরা না করি কখনো, বা কথা বলার যদি সুযোগ না পাই, যেমন অন্যের যদি আমি মতামতটা না শুনি, অন্যকে যদি সুযোগ না দিই, তাকে সম্মান যদি না জানাই, তাহলে অন্যকে আমি সুযোগ করে দিয়ে আমার নিজের কথা বলার অধিকারটা আমি নিয়ে নেব। আমার কাছে স্বাধীনতা একটা ভয় বা শঙ্কার পরিবেশ যাতে না থাকে, সেটা অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। সমতা মর্যাদার সঙ্গে সবাই যদি মিলেমিশে আমরা বেঁচে থাকতে পারি, তবেই তো স্বাধীনতা। স্বাধীনতার সবসময় একটা দায়িত্ব জড়িয়ে থাকে, যেমন দেখুন, নিজের অধিকার আমি ভোগ করবো, অন্যের অধিকার ভোগ করার আমি সুযোগ দেব না, তা তো হতে পারে না, তার জন্য আমরা বাধাও সৃষ্টি করতে পারি না। স্বাধীন দেশে প্রত্যেকটি মানুষের সাংবিধানিক যে মৌলিক অধিকার স্বাধীনতা আছে, যেমন আমার ইচ্ছে হলো আজকে রাত্রে 12টার সময় আমি পিয়ানো বাজিয়ে গান করব, খুব উচ্চস্বরে গান করব, আমার মনের অভিলাষ। কিন্তু সেই আমি যখন গান করব পিয়ানো বাজিয়ে, তখন যদি আশেপাশের মানুষ না ঘুমাতে পারে, তার যে স্বাধীনতা ছিল ঘুমানোর ভালোভাবে, সেই ঘুমটা যদি তার বিঘ্নিত হয়, তার স্বাধীনতা কোথায় যাবে? আমার ইচ্ছে করছে মাঝখান দিয়ে রাস্তার গাড়ি চালিয়ে নিয়ে যাব, তো আমি যদি মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাই, তো দেশের প্রচলিত আইন বা বিধি বা সমাজের যে নিয়ম শৃঙ্খলাগুলি আমাদের

0: যাদের বাধা রাখা হয়েছে সেগুলি যদি আমরা অমান্য করি, অশ্রদ্ধা করি, বা তার প্রতি যদি আমরা ঠিক যে ব্যবস্থা আমাদের যে আমরা নেওয়া যে উচিত সেটা যদি না করি, ইচ্ছা মতো যদি চলতে থাকি, বেপরোয়া ভাবে যদি চলতে থাকি, দায়িত্বশীলতার থেকে যদি না আমরা পালন না করি, তাহলে এই আত্মসম্মান নিয়ে কিভাবে আমরা আমার নিজের স্বাধীনতা আমি ভোগ করবো?
1: এক্স্যাক্টলি, আপনি খুব ভালো পয়েন্টগুলো ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, এই এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি।
0: হ্যাঁ, তখনই প্রকৃত স্বাধীনতা হয় বলে আমি মনে করি। ধন্যবাদ,
1: খুব ভালো বললেন, ধন্যবাদ। এই এই কথাগুলি বলছিলাম, অনেক সময় আমরা শান্তির জন্য চুপ করে যাই, কখনো সম্পর্ক বাঁচানোর জন্য নিজের ইচ্ছেটাকে একটু সরিয়ে রাখি, কিন্তু যদি প্রতিদিনই নিজের সমস্ত ইচ্ছেকে চাপা দিতে হয় তাহলে একসময় মানুষ নিজের কাছে অপরিচিত হয়ে যায়। জীবনে এমন অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে খুব সফল, খুব হাসি খুশি, অথচ ভেতরে ভেতরে তাঁরা যেন নিজের সঙ্গে কথা বলতে ভুলে গেছেন। আবার এমন মানুষও আছেন যাদের খুব বেশি কিছু নেই কিন্তু নিজের মতো করে বাঁচতে পারেন বলেই তারা ভীষণ শান্ত। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি দীপ্তনু দে বলছিলাম, রিনগর থেকে।
1: হ্যাঁ দীপ্তনু বলো।
2: বলছিলাম তো সবাই তো বলছেন, মানে খুব ভালো লাগছিল সবাই এক ধরনের বলছেন, আমি একটু আরেকভাবে বলি।
1: অবশ্যই,
2: আমার কাছে স্বাধীনতা না, আমাদের কাছে স্বাধীনতা কি? তো আমার কাছে, আমি যেটা প্রতিদিন দেখতে পাই যে হয়তো বা সকাল 4টার সময় উঠে মাইক বাজন হলো গিয়ে আমাদের কাছে স্বাধীনতা, হয়তো বা অফিসে যাওয়ার সময় রেড লাইট ভেঙে যাওয়াটা হলো গিয়ে আমাদের কাছে স্বাধীনতা।
1: সেটাই একটু আগে বললেন, তোমার ঠিক আগে কেশব চক্রবর্তী ঠিক একই ধরনের কথা কিন্তু বললেন। হ্যাঁ বলো।
2: আচ্ছা, আমি একটু সম্পূর্ণ করে নিই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
2: তো এরপরে যখন অ্যাম্বুলেন্স যখন যাচ্ছে তখন সেই অ্যাম্বুলেন্স কে পাস না দিয়ে নিজেকে আগে নিয়ে যাওয়াটা হলো গিয়ে আমাদের কাছে স্বাধীনতা। এবং রাস্তার মধ্যে বর্জ্য পদার্থ ফেলাটা আমাদের স্বাধীনতা, চিপস খেয়ে, আইসক্রিম খেয়ে সেগুলি ফেলাটা আমাদের কাছে স্বাধীনতা। এবং সেটাও আমাদের কাছে স্বাধীনতা যখন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি গাড়ি দিয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের, রাস্তা বন্ধ করে দিয়ে, সেটাও আমাদের কাছে হয়তো বা স্বাধীনতা।
1: ঠিক,
2: তো এরকম ভাবে আমরা স্বাধীনতা উদযাপন করি, কিন্তু আশা করি যাতে ভবিষ্যতে আমরা এরকম ভাবে স্বাধীনতা উদযাপন না করি এবং আসলে যেটা স্বাধীনতা সেটাকে যাতে আমরা উদযাপন করতে পারি।
1: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
2: নমস্কার, এতটুকু বলা ছিল, রাখছি।
1: বাহ, খুব ভালো বললে দীপ্তনু, খুব ভালো বললে। একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই প্রিয় শ্রোতা, স্বাধীনতা কি সুখ দেয়, নাকি সুখী মানুষই নিজেকে স্বাধীন বলে মনে করেন? ভাবতে পারেন, হয়তো উত্তরটা খুব সহজ নয়, আর সহজ নয় বলেই আজকের বিষয়টা এত সুন্দর, তাই না? আপনার কাছেও জানতে চাই, জীবনের কোন মুহূর্তে আপনি নিজেকে সব থেকে বেশি স্বাধীন বলে অনুভব করেছিলেন? প্রথম চাকরি পাওয়ার দিন, হয়তো প্রথম নিজের প্রথম উপার্জনের দিন, হয়তো কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার দিন, হয়তো এমন কোনো দিন যেদিন আপনি নিজের মনকে জয় করেছিলেন। নমস্কার।
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা,
3: আমি আগরতলা সিনেমা থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: বলুন।
3: তো আমার কাছে স্বাধীনতা কিরকম এটা জানতে চেয়েছেন আজকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তো আমি একটু পিছের দিকেই বলছি, 19 শতকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, লিখেছেন কবিতাটা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, কোটি কোটি গল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। এই কবিতাটিতে স্বাধীনতার মোটামুটি একটা মানে উনি রূপ দিতে চেয়েছেন, যে আমাদের আমাদের মনে যেই স্বাধীনতা নিয়ে আমরা বাঁচতে চিন্তা করছি আমরা আজকে, সেই স্বাধীনতা কি আমরা ভোগ করতে পারছি? অন্যের উপর কি আমরা নির্ভরশীল হয়ে অন্যের স্বাধীনতা কি রক্ষা করতে পারছি, অন্যের উপর নির্ভরশীল না হয়ে? তো নিজের স্বাধীনতা নিজে উপভোগ করার পাশাপাশি অন্যের স্বাধীনতা কিন্তু অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের দরকার। আপনি এই কথা বলেছেন, মনে কোনো সংশয় বা ভয় না রেখে সত্যের পথে সত্যের অন্বেষণ করা, যারা নাগরিক হিসেবে আমরা নিজের নিজের রক্ষার জন্য পাশাপাশি অন্যের অধিকার প্রতি আমরা সম্মান করতে হবে। বিশেষ করে আমাদের দেশের যারা অতন্দ্র প্রহরী তাদের কিন্তু আমাদের সম্মান করা একান্ত দরকার, নাহলে কিন্তু আমরা নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবো না। তো এই নিয়ম কারণ যা দেশে আছে সেগুলিকে সম্মান করা, এইগুলি আমাদের, এইগুলি মানে হচ্ছে আজকের আমাদের স্বাধীনতা। আমি যেই কথাটা বলবো পরিশেষে, আমাদের যেই একটু নিয়ম কারণের কথাই বল, সব থেকে মানে আমরা মায়েদের কাছে অনুরোধ রাখবো যাতে পড়াশোনার পাশাপাশি আমাদের ছোট ছোট সন্তানদের যাতে দেশপ্রেম সম্বন্ধে কিছুটা শিক্ষা প্রদান করেন, কিভাবে আমরা স্বাধীনতাটা উপভোগ করবো এই কথাগুলি আমি বলবো। নমস্কার।
1: নমস্কার।

আমরা প্রায়ই স্বাধীনতার কথা বলি, কিন্তু কৃতজ্ঞতার কথা খুব কম বলি। একটু ভেবে দেখুন, আজ আমরা যে ভাষায় কথা বলছি, যে পতাকার নিচে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দিচ্ছি, যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার পেছনে কত অজানা মানুষের অবদান রয়েছে। তাঁদের অনেকের নাম আমরা জানি না, অনেকের মুখও আমরা চিনি না, তবু তাঁদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতা শুধু অধিকার নয়, একটি দায়ও। আগামী প্রজন্মকে আমরা কী দিয়ে যাব? শুধু একটা ছুটির দিন, নাকি এমন কিছু মূল্যবোধ যেগুলো মানুষকে সত্যিকারের স্বাধীন হতে

0: শেখ হয়। সত্যি কথা বলতে স্বাধীনতা তখনই সুন্দর যখন তার সঙ্গে সততা থাকে, স্বাধীনতা তখনই অর্থপূর্ণ যখন তার সঙ্গে মানবিকতা থাকে, আর স্বাধীনতা তখনই পূর্ণতা পায় যখন আমরা নিজেদের পাশাপাশি অন্য মানুষের ভালো থাকার কথাও ভাবতে শিখি। আজকের আড্ডায় প্রিয় শ্রোতা, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি যদি স্বাধীনতাকে একটি শব্দে প্রকাশ করতে বলেন, তাহলে সেই শব্দটি কি হবে? শুধু একটি শব্দ, সম্মান, ভালোবাসা, দায়িত্ব, স্বপ্ন, সাহস, নাকি অন্য কিছু? নমস্কার।
1: নমস্কার,
0: বলুন, কে বলছেন?
1: হ্যালো, আমি রিনগরতে রামু বলছি।
0: রামুর টাইটেল কি?
1: হ্যাঁ, রামুদাস।
0: হ্যাঁ বলুন, রামুদাস।
1: হ্যাঁ স্যার, আমার কাছে প্রকৃত স্বাধীনতা হলো যে আমার নিজের স্বাধীনতা জাহির করতে গিয়ে তাতে অন্য কারোর স্বাধীনতার ব্যাঘাত না ঘটে, এটা হলো প্রকৃত স্বাধীনতা। যেমন এখন কিছু টাইম টেবিল বা নিয়ম কানুন মেনে চলা। এখন আপনার সঙ্গে আমি কথা বলছি, যে প্রোগ্রাম নিয়ে ওটার ব্যাপারে আমার কথা বলতে হবে, এটা হলো আমাদের মানে স্বাধীনতা। আমি আপনার বিষয় ছাড়া অন্য নিয়ে কথা বলবো, এটা এখানে স্বাধীনতা ভঙ্গ হয়েছে। তো এটাই হলো আপনার স্বাধীনতা বা যারও কারো স্বাধীনতা জাহির করতে গিয়ে যখন অন্য স্বাধীনতা ব্যাঘাত ঘটে, এটা কোনো প্রকৃত স্বাধীনতা নয়। আমার এটাই বলার ছিল।
0: অনেক ভালো বললেন, খুব ভালো বললেন, ধন্যবাদ রামু। আসলে স্বাধীনতা নিয়ে যত কথা বলা যায়, ততই যেন আরও কিছু কথা থেকে যায়। জীবনের দিকে ফিরে তাকালে হয়তো প্রত্যেকেরই একটা করে গল্প আছে, এমন একটা সময় যখন মনে হয়েছে আজ আমি সত্যি নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পেরেছি। আবার এমনও দিন হয়তো এসেছে যখন মনে হয়েছে ইস, যদি আরেকটু স্বাধীন হতে পারতাম। জীবন আসলে এই দুটো অনুভূতির মাঝেই দুলতে থাকে। তবে একটা জিনিস আমরা প্রায়ই ভুলে যাই, স্বাধীনতা কখনো একদিনে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয় নিজের উপর বিশ্বাস থেকে, সৎ থাকার সাহস থেকে, ভুল করলে তা স্বীকার করার মানসিকতা থেকে। নমস্কার,
2: বটদলে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন।
2: স্বাধীনতা প্রসঙ্গে যে প্রসঙ্গটা তুলেছেন তার জন্য আমি এটা পর্যন্ত প্রত্যেক সদস্যকে আন্তরিক আজকের দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন দিচ্ছি ও শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই প্রত্যেক শ্রোতা বন্ধু যারা শুনছেন, যারা কথা বলছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা বলতে আমি এতটুকু বুঝি, যেরকম নিজে বাঁচুন অন্যকে বাঁচান, এটা একটা স্বাধীনতা। গাছ লাগান প্রাণ বাঁচান, এটা একটা স্বাধীনতা। নিজে কর্তৃত্ব পালন করুন এবং অন্যকেও সাহায্য করুন। হ্যাঁ, অন্য মানুষকে মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করুন, নিজেকেও শ্রদ্ধা সম্মানের সহিত রাখুন। হ্যাঁ, এরপরে আমি আরেকটা কথা বলবো, বলতে স্বাধীনতা হলো এই যে স্বাধীনতা 15 আগস্ট, সেই দিনে আমি রক্তদান শিবির রক্তদান করব। হ্যাঁ, আর সমাজে সবসময় সমাজের পাশে থাকে, কিছু সাহায্যের হাত টাত কিছু কাজ টাজ করে থাকি। হ্যাঁ, এই কথাতেই আমার মানে স্বাধীনতা হিসাবে আমি আমার কাছে বলো বলো মনে করি আর কি। এটাই হচ্ছে আমার বক্তব্য।
0: ধন্যবাদ,
2: অনেক ধন্যবাদ।
0: অনিমেষবাবু একটা খুব ভালো কথা বললেন, অন্যকে মানুষ হিসেবে সম্মান করার অভ্যেস রাখতে হবে। কারণ যে মানুষ অন্যের স্বাধীনতাকে অস্বীকার করে, সে নিজে কোনোদিনও পুরোপুরি স্বাধীন হতে পারে না। আমাদের আজকের আলোচনা যদি একটা কথাই মনে রাখতে হয়, তাহলে হয়তো সেটাই, স্বাধীনতা শুধু পাওয়ার বিষয় নয়, স্বাধীনতা কিন্তু ধরে রাখার বিষয়ও। নমস্কার, হ্যালো, হ্যালো, আজকের আমাদের অনুষ্ঠান কিন্তু আস্তে আস্তে শেষের দিকে গড়িয়ে যাচ্ছে। আমরা শুনছি 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, স্বাধীনতা আমার কাছে এই বিষয়ে আড্ডা।

0: স্বাধীনতার কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা নেই। কারো কাছে স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচা, কারো কাছে নিজের মত প্রকাশ করা, কারো কাছে পরিবারের মুখে হাসি ফোটানো, আবার কারো কাছে নিজের বিবেকের কাছে সৎ থাকতে পারাটাই সব থেকে বড় স্বাধীনতা। হয়তো এটাই আমাদের দেশের সব থেকে বড় শক্তি। এত ভাষা, এত সংস্কৃতি, এত রকম মানুষ, তবু আমরা একসঙ্গে চলতে শিখেছি। মতের অমিল থাকবে, চিন্তার পার্থক্য থাকবে, পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু তার মধ্যেও যদি আমরা একে অপরকে সম্মান করতে পারি, তাহলেই স্বাধীনতার আসল সৌন্দর্যটা ধরা পড়ে। আমাদের আজকের আলোচনা একটা কথাই বারবার মনে হয়েছে, স্বাধীনতা শুধু আমার নয়, আমাদের। আমার স্বাধীনতা যেমন মূল্যবান, তেমনি আপনার স্বাধীনতাও। তাই হয়তো স্বাধীনতার সবথেকে সুন্দর রূপ হল এমন একটা সমাজ গড়ে তোলা, যেখানে কাউকে নিজের পরিচয় লুকিয়ে বাঁচতে না হয়, নিজের স্বপ্ন বলতে ভয় না পেতে হয়, নিজের মত প্রকাশ করতে সংকোচ না হয়। নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
1: স্বাধীনতা মানে ঠিকই বলেছেন আপনি, যা বলেছেন।
0: আপনি
1: দেবাশিষ্ঠ না?
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ,
0: আপনি কে বলছেন?
1: দিলীপ মহেন্দ্র, বিদ্যানগর। স্বাধীনতা আগের মতো আনন্দ খুশি হয় না, কিন্তু এখন তো স্বাধীনতা অন্যরকম দেখি। সবাই যে যার কাজে নিজে ব্যস্ত, স্বাধীনতা মানুষকে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে, সব রকম, তবে হবে দেশ স্বাধীন, ঠিক না? আমি এটা ঠিক আছে কথা বলতে পারছি না?
0: ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। উনি শুনছিলেন, আমি গান বাজালাম এবং ওনার মেয়ে সেই গান গাইছেন, এবং তার মধ্যেই উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন, স্বাধীনতা মানে সবাই মিলে ভালো থাকার অঙ্গীকার করা।

আমরা সবাই স্বাধীনতা চাই, কিন্তু যদি বলা হয় আজ থেকে আপনাকে নিজের প্রতিটি সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বও নিতে হবে, তখন কি আমরা একই রকম স্বাচ্ছন্দ্য বোধ করব? হয়তো স্বাধীনতার সঙ্গে দায়িত্বের এই সম্পর্কটাই আমাদের সব থেকে বেশি ভাবায়। আসলে স্বাধীনতা মানে শুধু আমি যা চাই তাই করব নয়, স্বাধীনতা মানে আমি যা করব তার দায়িত্বও আমি নেব। এই ছোট্ট পার্থক্যটাই একজন মানুষকে কিন্তু আরও পরিণত করে। যদি জীবনের একটা মাত্র ভয়কে চিরদিনের জন্য বিদায় জানাতে পারতেন, কোন ভয়টাকে বেছে নিতেন প্রিয় শ্রোতা? ব্যর্থতার ভয় নাকি মানুষ কি বলবে সেই ভয়? আমরা আসলে অনেক সময় স্বাধীনতার খোঁজে দূরে চলে যাই, অথচ পরে বুঝতে পারি সব থেকে বড় স্বাধীনতা ছিল নিজের মানুষগুলোর ভালোবাসার মধ্যেই। কখনো কখনো না বলতে পারাও স্বাধীনতা, আবার অনেক সময় প্রয়োজনে হাঁ বলতে পারাটাও। পরিস্থিতি বদলায় কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকা, সেটাই কিন্তু সব থেকে বেশি জরুরি।

0: নমস্কার,
1: হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি জয়নগর দশমীঘাট থেকে দেবী সেন গুপ্ত বলছি।
0: বলুন বলুন, তাড়াতাড়ি
1: হ্যাঁ,
0: বলুন।
1: আমি ভারত মাতার স্বাধীন স্বাধীনতার মানে স্বাধীন ভারত মাতার স্বাধীন সংগ্রাম আর এ স্বাধীন সন্তান। এত ভালো লাগে ভাবতে যে আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক।
0: হুম,
1: আমাদের কত রক্তের বিনিময়ে, কত অস্ত্রের বিনিময়ে এই স্বাধীনতা এনে দিয়ে গেছেন নেতাজি সুভাষ বোস, গান্ধীজি, মহাত্মা গান্ধী, মাস্টার দা, সূর্য সেন।
0: হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামীদের কথা আমরা জানি। হ্যাঁ,
1: নেতাজি সর্বদাই বলতেন, ইউ গিভ মি ব্লাড, আই গিভ ইউ ফ্রিডম।
0: হুম,
1: কিন্তু স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক ভাবতেও এত শান্তি লাগে। কিন্তু মানুষ কিন্তু স্বাধীন হইয়া নিজের ব্যক্তিগত স্বাধীনতা দেখালি সৃষ্টি করে, নিজের ব্যক্তি পরের ক্ষতি হোক তাতে থাকে না, এইভাবে কিন্তু স্বাধীন তারা এনে যায়নি স্বাধীনতাটা। তারা কিন্তু বহু কষ্ট করে নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। আজকালকার মানুষ দাদা বলতে গেলে নিজের স্বার্থটা ছাড়া কিছু বুঝে না। তুমি গুল্লায় যাও, আমার স্বাধীনতা আমি রেখে যাবো। রাস্তা ক্রস করতে গায়ের উপর দিয়ে বাইক চলে যায়, তারপরে অ্যাম্বুলেন্স যাচ্ছে, টপকে গাড়ি চলে যাচ্ছে। ওই যে ছেলেটা বললো, আমার এইটা ভাবতে খুব কষ্ট লাগে। আমরা এত এত সুন্দর দেশের নাগরিক, আমরা আমরা যদি একটু ভালোভাবে চলি তাহলে কিন্তু সারা পৃথিবী একটা সুন্দর দৃষ্টান্ত হতে পারে।
0: হুম,
1: এটা কেউ ভাবে না, এইটুকুই বললাম দাদা।
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন। হ্যাঁ,
0: ভালো থাকবেন।

দেখতে দেখতে আজকের দেড় ঘন্টার পথ চলা শেষের দিকে এসে দাঁড়ালো। আজ আমরা অনেক কথা বললাম, কিন্তু তার থেকেও বেশি শুনলাম। আর সত্যি বলতে কি, আজকের অনুষ্ঠানের আসল সৌন্দর্য ছিল আপনাদের প্রতিটি ফোন, প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতা। আজ একটা বিষয় আরও একবার মনে হলো, স্বাধীনতা কোনো গন্তব্য নয়, স্বাধীনতা একটা চলার পথ। প্রতিদিন একটু একটু করে আমরা শিখি, প্রতিদিন একটু করে বদলাই, প্রতিদিন একটু করে নিজেদের ভেতরের ভয়, সংকোচ, রাগ, অভিমান কিংবা অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। হয়তো এভাবেই মানুষ আরও বড় হয়। আর যারা আমাদের সঙ্গে কথা বলেছেন, আর যারা শুধু নীরবে শুনেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। হয়তো আজকের কোনো একটি কথা, কোনো একটি প্রশ্ন কিংবা কোনো একজন শ্রোতার একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে অনেক দিন থেকে যাবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার যেমন আছে, তেমনই আছে কিছু দায়িত্ব। আর সেই দায়িত্ব শুধু দেশের প্রতি নয়, নিজের পরিবার, সমাজ, কর্মক্ষেত্র এবং নিজের বিবেকের প্রতিও। যেদিন আমরা অন্যের মতকে সম্মান করতে শিখব, ভিন্নতাকে গ্রহণ করতে শিখব, আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, সেদিনই হয়তো স্বাধীনতার প্রকৃত অর্থটা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারব। এই প্রার্থনাই থাকুক। আমাদের চিন্তা হোক মুক্ত, আমাদের মন হোক উদার, আমাদের দেশ হোক আরও সুন্দর, আরও মানবিক। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি আজ রাতে অনুষ্ঠান। আমি দেবাশিস, আজ রাতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাধীনতাকে ভালোবাসুন আর অন্যের স্বাধীনতাকেও সম্মান করুন। আমরা প্রত্যেকই কিন্তু মুসাফির, মাথায় রাখবেন। আমাদের অনেকেরই ঘর, অনেকেরই ঠিকানা, অনেক কিছুই নেই, তবু আমাদের এগিয়ে চলতে হয় সামনের দিকে অনেকটা একাই।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, এখন সময় আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানিয়ে দেওয়ার। আগামী 24 ঘন্টায় দক্ষিণ এবং সিপাহীজলা জেলার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটা। এবার জানিয়ে দিচ্ছি এফএম উজ্জয়ন্ত আকাশবাণী আগরতলার আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 14 আগস্ট 2026 শুক্রবার 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে এবং ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। অনুষ্ঠান সূচি: সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, 7:40 যুববাণী আপনাদের সাথে থাকবেন আর জে রাতুল, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে অপরাজিতার সাথে, 11:00 ককবরক অনুষ্ঠান এল এম খোরাং, গল্প পাঠের আসর চিরায়ত শুনবেন 2:30, বিকেল 3:00 সাফারনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সিনেমা শুনবেন আর জে অঙ্কুরিতার সাথে, বিকেল 5:00 জলসাঘর, 6:30 পদ্মাপুরাণে শুনবেন লক্ষীন্দরের পুনর্জীবন প্রাপ্তি, পরিবেশনায় শিল্পী রিয়া দাস এবং সহশিল্পীরা। 7:00 80তম স্বাধীনতা দিবসে প্রাককালে জাতির উদ্দেশ্যে দেশের মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর বেতার ভাষণ শুনবেন। 8:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 8:30 শ্রীমানু তিলোত্তমা, 8:45 সমাচার সন্ধ্যার, 9:00 নিউজ হেডলাইন্স, 9:20 রবিশনে, 9:30 আজ রাতে আর জে অন্তরের সাথে এবং 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:00, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে।